0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: ওয়ালাইকুম, সকাল সাতটা। আজ সোমবার 4 জ্যৈষ্ঠ 29 জিলগদ 18 মে। বাংলাদেশ বেতার খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদে নেতাদের বৈঠক, গণমাধ্যমে সরকারের কোন হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমে স্বাধীনতা শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। আজ ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু। হটস্পট 30 উপজেলা কমেছে হাম সংক্রমণ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ। সৌদি আরবে ঈদুল আজহা 27 মে। এবং সিলেটের দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে আজ তৃতীয় দিনে 156 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির যোগদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোন হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয় সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মাররি। গতকাল ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডার বারিক সাইদ আল সামিক এই সময় উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
3: কিন্তু এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোন উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য।
1: বর্তমান সময়ের প্রযুক্তিগত গতির কথা উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, AI মানুষের কর্মদক্ষতাকে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিজুয়াল বা টেলিভিশন মিডিয়ার প্রভাব এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি। এই গতির সাথে খাপ খাইয়ে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং, সাউন্ড ও গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাজিত পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে। জহিরুদ্দিন স্বপন পত্রিকা সার্কুলেশন বা প্রচার সংখ্যা নিয়ে অসত্য তথ্যের কঠোর সমালোচনা করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলচ্চিত্রকে

0: জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজ জীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিও ভিজুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।
1: ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলো যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো আর জুলাই সম্বন্ধে আমরা বকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে।
0: এদিকে ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতেই প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের নেতৃত্বে ফিল্ম আর্কাইভ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এই সময় অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় 2,800 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আজ থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। গতকাল রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানানো হয়। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালের সময় মন্ত্রীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ। গতকাল বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। আরো শুনুন প্রতিবেদনে।
2: সংযোগের স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার রাজধানীতে উদযাপিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্ট আপ এবং ডিজিটাল সেবার মাধ্যমে দেশকে প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিতে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
3: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা পর একটা উনিশব বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের নেক্সট 5 ইয়ার্স টাইম আমরা আমাদের এই টেলিযোগ সেক্টরকে আমরা 10 জন ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নীতিগুলো আমাদের স্বপ্ন দেখতে, উই হ্যাভ টু ড্রিম, উই হ্যাভ টু প্ল্যান, আই থিঙ্ক ইজ অ্যাচিভেবল, সবকিছু সম্ভব হবে। আপনারা, আমরা সামনে যারা আছেন, এদেশের দেশবাসী আছেন, এদেশের যারা ব্যুরোক্রেটে, যারা চাকরি করেন, যারা সেক্রেটারি আছেন, সবারই একটা সহযোগিতা লাগবে।
2: বিশেষ অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এখন সময়ের দাবি।
4: কোন ইকোনমি, কোন কিছু সাস্টেইনেবল হবে না যদি এটা আমাদের সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ না করে। যদি আমাদের ইনফরমেশন থেকে, ডিজিটাল কমিউনিকেশন থেকে আমাদের উইমেনরা, আমাদের চিলড্রেনরা প্রোটেকশনটা না পায়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুব বেশি দূর এগোতে পারবো না। তো আমার যেটা অনুরোধ থাকবে সকলের প্রতি, আজকে আমাদের যে প্রতিপাদ্যটা আছে যে সকল ঝড় ঝাপটাকে অ্যাডপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যে আমাদের যুদ্ধে জয়ী হতেই হবে, যে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে তথ্য থেকে প্রোটেকশন দিতে হবে মানুষকে, মিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, ডিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না।
2: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রসারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে গতকাল তাঁর জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সের শার্লে। সাক্ষাৎকালে স্পিকার বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে যথাযথ আইন প্রণয়ন করা হবে। তিনি গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক অংশীজন সভায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে গুম যেন কখনোই ফিরে আসতে না পারে এমন একটি আইন প্রণয়ন করা হবে। অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় উপস্থিত ছিলেন। গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র গতকাল জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ পান, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, আইসোলেশন এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও ডেঙ্গু দুই রোগী অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে এবং পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর ০২ ৪১০৫৩২৯৪, ০২ ২২৬৬৪০৫১০ ও ০২ ২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সরকার গতকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে দ্রুতগতির ওয়াইফাই পরিষেবা চালু করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরে এই পরিষেবা উদ্বোধন করেন। ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবা উন্নয়নে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে ৩৭,০০০এরও বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। আরও শুনুন প্রতিবেদনে।
2: বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে ফ্রি ওয়াইফাই সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনে ইশতেহারের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে দেশের 8টি বিমানবন্দর সহ 6টি রেলওয়ে স্টেশন ও 4টি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
7: মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আজকে ফ্রি ওয়াইফাইয়ের মধ্য দিয়ে আরেকটা প্রতিশ্রুতি আমাদের সম্পন্ন হলো।
2: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ ফেরত যাত্রী সহ সব যাত্রীর সুবিধা নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
8: যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের এই বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
2: প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সিঙ্গাপুর, দুবাই কিংবা লন্ডনের মতো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যে ধরনের ইন্টারনেট সুবিধা পান, বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও বিশ্বমানের স্পিড, নির্ভরযোগ্যতা ও সেবার মান নিশ্চিত করা হবে।
9: শুধু ঢাকা এয়ারপোর্ট না, ঢাকা সহ 8টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন, 6টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম। 250 অ্যাক্সেস পয়েন্ট সারা এয়ারপোর্টে লাগানো আছে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল।
2: ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবা উন্নয়নে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে 37,000-এরও বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। ঈদের আগের দিন 26 মে মুসলমানদের মহাসম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দেয়। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ওমানও আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 3 জন কমিউনিটি বাবুর্চি সহ অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায় খান ইউনিস এবং বেইত লাহিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে হামলার পর গাজায় একজন সশস্ত্র ব্যক্তি এবং এক হামাস নেতাকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে তারা এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ইরানকে দ্রুত একটি শান্তি চুক্তিতে সম্মত হতে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সময় খুবই গুরুত্বপূর্ণ। তিনি গতকাল ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে একথা লেখেন। সূত্র জানায় ইরানের ওপর সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে আলোচনা করতে ট্রাম্প আজ তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন। ইরানের সংবাদ মাধ্যম দাবি করছে সংঘাত নিরসনের আলোচনায় যুক্তরাষ্ট্র তার সর্বশেষ জবাবে কোনো বড় ধরনের ছাড় দেয়নি। এদিকে ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে আগুন লেগেছে, তবে কর্তৃপক্ষ কোনো হতাহত বা তেজস্ক্রিয়তার প্রভাবের কথা জানায়নি। এই হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলি চক্রান্ত ও ষড়যন্ত্রে জড়িত না হওয়ার জন্য সতর্ক করে বলেছে তেহরানের ধৈর্যেরও একটা সীমা আছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছেন। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। বাংলাদেশ দলের তাইজুল ইসলাম ও নাহিদ রানা 3টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলের প্রথম ইনিংসে সংগ্রহ 278 রান। আজ সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:35। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি, আজ ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু, হটস্পট 30 উপজেলায় কমেছে হাম সংক্রমণ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা আজ, সৌদি আরবে ঈদুল আজহা 27 মে। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে আজ তৃতীয় দিনে 156 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক, সরি ওয়েলকাম ব্যাক টু বলছি, কারণ হচ্ছে যেহেতু গতকাল চলে গিয়েছিলাম আবার আজকে ফিরে এসেছি তার জন্য। আচ্ছা, আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে, কেমন কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি আমি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমার মাথাটা পুরো আওলায় আছে মনে হচ্ছে, কেন জানি জানি না, যা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, প্লাস আবার আজকের ওয়েদারটা এমন যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। সবসময় তো আপনাদের এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে ইচ্ছে করে না, তো আমারও আজকে একটু ইচ্ছে হলো যে সকালবেলা ঘুম থেকে ইচ্ছে করছেন না। এটার জন্য কি আমাকে জাতি মাফ করবে, জাতি কি আমাকে ক্ষমা করবে? জাতি একটু কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। যাই হোক, আবার সুন্দর করে নতুন করে ভালো করে প্রপারলি শুরু করি। ওকে, গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আমি তো অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারাও সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে শুনছেন। যারা একদম সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন আমাকে শুনতে, সবাইকে জানাই অনেক অনেক অনেক থ্যাঙ্কস এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা তো জানেন যে আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং কি বলবো, প্রথম থেকে আপনাদের সাথে আমার একটি কিন্তু অন্যরকমের বন্ডিং হয়ে গেছে, তাই না? মানে একটা হয় না যে বন্ধুর মতো বন্ডিং। আর ছোটবেলায় মনে আছে রং নাম্বার যখন ছিল, রং নাম্বারের প্রেম, রং নাম্বারের বন্ধুত্ব হওয়া, ঠিক সেই সময়ের মতো আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখিনি, আপনারা আমাকে দেখেননি, কিন্তু আমার কণ্ঠ শুনে আমার আমাকে ভালোবাসছেন, আমাকে শুনছেন। আবার আমিও কিন্তু আপনাদেরকে যে মেসেজ পড়ে, আপনাদের এসএমএস পড়ে, আপনাদেরকে মানে আপনাদের কথাগুলো শুনে শুনে, গল্পগুলো শুনে শুনে আপনাদেরকে ভালোবাসছি, আপনাদেরকে পছন্দ করছি। তো ব্যাপারটা কিন্তু আমার সেই রং নাম্বারে বন্ধুত্ব হওয়ার মতোই মনে হচ্ছে। এবং আমি জানি যে যারা প্রত্যেকে আমাকে মেসেজ করেন প্রতিদিন বা মাঝে মাঝে করেন, সবার নাম কিন্তু আমার মনে থাকে। মেসেজ পড়লেই কিন্তু আমি বুঝতে পারি যে সে আমাকে আগেও মেসেজ করেছেন এবং তার সাথে আমার আগেও কথা হয়েছে। বাই দ্য ওয়ে, আজকেও আমরা তাই করব, গল্প করব যেটা প্রতিদিন করি, বিভিন্ন আড্ডা দিই, গসিপ করি, সেলিব্রিটিদের আড্ডা দিই, সেলিব্রিটিদের গসিপ করি এবং ইন্টারেস্টিং স্টোরি, হিস্ট্রি শেয়ার করি আপনাদের সাথে। যারা আগে থেকে শুনছেন, এতদিন ধরে শুনছেন, তারা জানেন যে আমি কিন্তু মজার মজার গল্প করি, মজার মজার গল্প শেয়ার করি, যে গল্পগুলো, যে নিউজগুলো আপনারা অন্য কোথাও জানতে পারবেন না, সেগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা জানতে পারেন, তাই না? যাই হোক, আমি আবারও বকবক করে বেশি করে ফেলছি মনে হচ্ছে। যাই হোক, সকালবেলা এত বকবক করবো না, এখন আমরা একটা গান শুনবো, গান না স্যার, একটা বিরতিতে যাব, একটা ব্রেক নিব এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আচ্ছা, যদি সত্যি আমি এভাবে কথা বলি কেমন হবে বলেন তো? এই ধরুন আমি বলছি, আপনারা কি জানেন আজকে কি হয়েছে? আজকে আমি একটা সুন্দর নিউজ পেয়েছি, খুব মজা লাগলো কথাটা বলতে। যে যাই হোক, আপনারা জানাবেন যে কেমন লাগছে দুষ্টু মিষ্টি কথা আমার প্রতি, যেহেতু প্রতিদিন চলে আসি এবং বিভিন্ন গসিপ করি, বিভিন্ন আড্ডা দেই এবং সেলিব্রিটিদের গসিপ করি এবং বিভিন্ন ইন্টারেস্টিং স্টোরি হিস্ট্রি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি ঠিক এই সময়, এবং সেই মোতাবেক কিন্তু এখনো তাই করব। এটা খুব মজার বলবো না, মানে একটু মানে সিরিয়াস একটা নিউজই কিন্তু আমি মাত্র মানে দেখলাম বা পেলাম আর কি। রবিমোহনকে আপনারা চেনেন? রবিমোহন যেটা, সে হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি, তামিল বলা যায় না আসলে, সাউথ ইন্ডাস্ট্রির একজন অভিনেতা। তার একটা জনপ্রিয় সিনেমা আছে, যদিও উনি হয়তোবা অতটা হিট নয়, আমাদের বিজয় তালাপতি দেন আরো যা যারা নায়ক আছে ধানুষ, এদের মতো অতটা হিট না হলেও সে কিন্তু ভালো সিনেমাই করেছেন। এবার তবে তার সব থেকে জনপ্রিয় সিনেমা আমার কাছে মনে হয়েছে, এটা যারা সাউথ ইন্ডাস্ট্রি লাভার তারা সবাই হয়তো দেখেছেন, রোমিও জুলিয়েট, যেখানে নায়িকা ছিলেন হান্সিকা মতওয়ানি। এবং সেই সিনেমাতে যেই রকম একটা ঘটনা দেখা যায়, তার বাস্তব জীবনেও কিন্তু তার জীবনে প্রায় কাছাকাছি ধরনের একটা ঘটনা হয়েছে বলা যায়। তবে সিনেমায় যেহেতু একটু আমাদের হ্যাপি এন্ডিং হয়, তো সেখানে সেই ব্যাপারটা দেখানো হয়নি, কিন্তু প্রায় কাছাকাছি বলা যায়। এই তামিল সিনেমার জনপ্রিয় নায়ক রবিমোহন, যিনি জয়ম রবি নামে আসলে অধিক পরিচিত, জয়ম রবি নামে আমরা তাকে চিনি, শ্রী আরতির সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনয়ে না ফেরার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। এছাড়া তিনি কিন্তু আরো একটি ঘোষণা দিয়েছেন যে শ্বশুর বাড়িতে নাকি দাসের মতো থাকতে হতো তাকে। মানে ইটস সো কি বলবো এটাকে, মানে অবাক করার বিষয়। মানে আমি আসলে দেখলাম যে প্রথম কোন নায়ক এবং তাও আবার পুরুষ, সে তার শ্বশুর বাড়িতে দাসের মতো থাকতে হতো, এটা কেন আমরা একটু দেখি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার 16 মে চেন্নাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 2024 সালের 9 সেপ্টেম্বর মাইক্রো ব্লগিং সাইট এক্স এ বিবৃতি পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন রবি। তিনি জানান, স্ত্রী আরতির সঙ্গে আলোচনা করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর গুঞ্জন চাউর হয় বেঙ্গালুরুর সঙ্গীত শিল্পী কেনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রবি। ও মাই গড, ওকে। তারপর সংবাদ সম্মেলনে কেনিশাকে নিয়েও কথা বলেনি তারকা। সংবাদ সম্মেলনে জয়ম রবি বলেন, তোমরা কেনিশাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, আমি চাই সে ভালো থাকুক। সাইবার বুলিং এর কারণে কেনিশা দূরে সরে যাওয়ার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বহু বছর ধরে স্ত্রী আরতি ও তার পরিবারের কাছ থেকে অপ্রয়োজনীয় অপমান সহ্য করেছেন রবি, তাই এখন আর চুপ থাকা সম্ভব নয় বলে জানান এই অভিনেতা। গত 2 বছর ধরে মানুষ যে পরিমাণ সমালোচনা ও সাইবার বুলিং করেছেন তাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান রবি। তার ভাষায়, আমার বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিনয় করব না, আমি পারছি না। যেদিন আমার ডিভোর্স হবে, জীবন স্বাভাবিক হবে, যখন সাইবার বুলিং বন্ধ হবে তখনই ফিরব। শ্বশুরবাড়ির লোকজন রবিকে দাসের মতো ব্যবহার করেছেন বলে অভিযোগ তার। এই অভিনেতা বলেন, আমি এতদিন নীরব ছিলাম কিন্তু এখন নিজের জীবনের কথা বলার সময় এসেছে। আমার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বছরের পর বছর আমাকে দাসের মতো ব্যবহার করেছেন এবং এইসবের প্রমাণ আমার কাছে আছে। ও মাই গড, এটা কিন্তু আসলেই অবাক করার মতো বিষয়। যাই হোক, কোনটা সত্য কোনটা মিথ্যে আমি জানি না, যেহেতু তিনি একটা রিলেশনশিপে আছেন তার বান্ধবীর সাথে, সেক্ষেত্রে আসলে দুই পক্ষকেই মানে আমার মনে হয় যে শোনা উচিত, মানে দুই পক্ষের মতামত জানা উচিত। যাই হোক, আপনাদের মতামত কি এই বিষয়ে? আপনারা কিন্তু SMS এবং মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বর। এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। অলরেডি একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে কমেন্ট করতে পারেন। এবং পোস্টের ক্যাপশন কি ছিল আমার? আমার পোস্টের ক্যাপশন ছিল, এমন একটা খাবারের নাম বলুন যেটা অনেক আশা নিয়ে ট্রাই করেছিলেন কিন্তু খেয়ে শক মিটে গেছে। কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়াও আমি যে মাত্র আপনাদেরকে যে ইনফরমেশনটি দিলাম সেটা সম্পর্কেও কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন আমরা আবার একটা বিরতি নিব। দিলকো কারা রায়া আমার খুবই পছন্দের একটি গান, এই গানটি শুনবো। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
5: মুকুল টি স্টল,
6: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: IS United, International Sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক। ইত্তানহা আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। খুব সুন্দর, খুব মিষ্টি একটা গান শুনছিলাম, আমার খুবই পছন্দের একটি গান, সরলতার প্রতিমা। এই গানটি যতবারই শুনি, যতবারই হচ্ছে মানে কানে বাজে বা যেখানেই আর কি, যখনই বাজে কানে, বা এই যে আমাকে অনেকে রিকোয়েস্ট করেন এই গানটি প্লে করার জন্য, সিরিয়াসলি মানে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে, মানে আমার মনে হয় যে কিছু কিছু গান থাকে না যে সারা দিন সারা জীবন আপনি শুনতে পারবেন, ঠিক এমনটাই কিন্তু আমারও এই গানগুলো শুনলে মনে হয়। যাই হোক, আবারও আমরা গান শুনবো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান শুনবো। আপনারা চাইলে কিন্তু গানের রিকোয়েস্ট করতে পারেন আমাকে, এছাড়াও আপনাদের যে কোনো গল্প শেয়ার করতে পারেন, মজার মজার ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করতে পারেন 01841904904 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকে বা ফেসবুকে ইনবক্স অথবা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। খুব সুন্দর একটা পোস্ট করেছি ফেসবুকের পেজে, একটু কাইন্ডলি পেজ পোস্টটা দেখে আসবেন এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে এবং পোস্টটা কেমন হয়েছে। এবং একটা ক্যাপশনও দিয়েছি সেই পোস্টে, সেই ক্যাপশনের অ্যান্সারও কিন্তু চাইলে জানাতে পারেন। ক্যাপশন দিয়েছি যে এমন একটা খাবারের নাম বলুন যেটা অনেক আশা নিয়ে ট্রাই করেছিলেন কিন্তু খেয়ে শখ মিটে গেছে। এরকম কোনো খাবার কি আপনাদের আছে? আমার মনে হয় এমন খাবার হয়নি যে মানে খাওয়ার পর ভালো লাগেনি, কিন্তু এমন হয়েছে যে আমি ভেবেছিলাম যে খাবারটা ভালো লাগবে না কিন্তু খাওয়ার পরে অনেক বেশি ভালো লেগেছে। এমন একটা খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে সুশি। সুশি আমি ভেবেছিলাম যে আমার ভালো লাগবে না এবং এটা কেমন হবে খেতে, যেহেতু একটা র ফিশ থাকে এটার মধ্যে, সো আমি এটা নিয়ে খুবই টেন্স ছিলাম। বাট যখন আমি খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই খাবারটা। যাই হোক, এবং আমি একটু মনে করার ট্রাই করি যে কোন খাবার আছে যেটা আসলে মানে অনেক আশা নিয়ে ট্রাই করেছিলাম কিন্তু ভালো লাগেনি খেয়ে, এরকম একটা খাবারের নাম আমি মনে করতে থাকি, আপনারাও আমাকে জানাতে থাকুন, দেখি আপনাদের সাথে আমার মিলে যায় কিনা। যাই হোক, এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইবি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা নিয়ে নেবেন। যাই হোক, আমরা আবার একটা বিরতিতে যাব, একটা তুই গান শুনবো শুভর, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা আপনাদের সাথে থাকি এবং মজার মজার গল্প করি, মজার মজার আড্ডা দিই এবং বিভিন্ন মজার মজার ইন্টারেস্টিং স্টোরি হিস্ট্রি শেয়ার করি। আশা করি আপনারা এনজয় করেন অনেক বেশি, তাই না? যাই হোক, আপনাদের জন্য কিন্তু আরও একটি গুড নিউজ আমি নিয়ে চলে এসেছি। এটা কি জানেন তো? জানেন না? আচ্ছা আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে বলে দিই আপনারা কিন্তু আমার

আমাদেরকে বেশি বেশি করে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। ওকে, সো আমাদের সিনেমা জগতে, মানে বাংলাদেশের সিনেমা জগতে একটা নতুন সিনেমা, নতুন একটি টার্ন আউট পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে আমি কিন্তু সেটার গন্ধ পাচ্ছি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশেও যে নতুন নতুন এভাবে আর নতুন করে আবার নতুন কিছু করার যে একটা মানে ব্যাপার শুরু হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে। মানে বাংলা সিনেমা কিন্তু আবারও সেই নতুন করে নতুনভাবে আমাদের শুরু হচ্ছে, তাই না? তো আমি দেখলাম যে আমাদের বর্ণলতা সেন, জীবনানন্দ দাশের বর্ণলতা সেন কিন্তু সিনেমা আকারে আসছে। এবং সেই সিনেমাতে নায়িকা কি জানেন, আমাদের আয়নাবাজি সিনেমাতে যেই নায়িকা ছিল নাবিলা, এবং শুধু আয়নাবাজিতেই নয়, সাকিব খানের তুফান সিনেমাতে যে নায়িকা ছিল সেই নাবিলা কিন্তু বর্ণলতা সেনের বর্ণলতা সেন চরিত্রটি করছেন। তো এটা আসলে এটা অনেক বড় একটা কি বলে বড় একটা পাওয়া, এবং আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যারা সিনেমা লাভার এবং বাংলাদেশি যারা কি বলে যারা সিনেমাকে আর একটু ভালো পর্যায়ে দেখতে চান, বা আমাদের বাঙালি যারা আমরা, সবার জন্য কিন্তু ব্যাপারটা অনেক বেশি মানে ভালো সুখবর, গুড নিউজের ব্যাপার। তো যাই হোক, আপনার মতামত কি এই ব্যাপারে, যে এই যে বর্ণলতা সেন সিনেমা হিসেবে আসছে জীবনানন্দ দাশের, এবং নাবিলা বর্ণলতা সেনের চরিত্রে অভিনয় করছেন, এই ব্যাপারে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানাতে থাকুন এবং মেসেজ করে থাকুন। এবং সেই সিনেমাতে জীবনানন্দ দাশের চরিত্রে কাকে দেখতে চান সেটাও কিন্তু জানাতে থাকুন। আমি যতটুকু শুনেছি যে জীবনানন্দ দাশের চরিত্রে চঞ্চল চৌধুরী অভিনয় করার কথা রয়েছে, তো দেখা যাক যে কি হয়, যে আসলেই কি মানে এরকম কোনো কিছু হচ্ছে কি না, নাকি অন্য কোনো অভিনেতাকে বা অন্য কোনো সুপারস্টারকে নেওয়া হচ্ছে, আপনাদের কি মনে হয়, আর কাকে নিলে ভালো হবে? আরও অনেক অনেক ভালো ভালো অভিনেতা কিন্তু আমাদের বাংলাদেশে আছে, এবং ভালো ভালো অভিনেতাকে আমরা দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, আরেকটা রুমার ছড়াচ্ছে যে খায়রুল বাশার, যে আপনাদের প্রিয় বাংলা নাটক এটা আমাদেরই গল্পে চরিত্রে, স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন, সেই খায়রুল বাশারও কিন্তু থাকার কথা শোনা যাচ্ছে। তো দেখা যাক কোন অভিনেতাকে নেওয়া হয় জীবনানন্দ দাশের চরিত্রে। বর্ণলতা সেনের জন্য তো আমরা ফিক্সড করে ফেলেছি, মানে ফিক্সড পেয়ে গেছি নাবিলা। যাই হোক, এখন আমরা আবার একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজা মজা গসিপ করি এবং ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড হিস্ট্রি শেয়ার করি। আই হোপ আপনারা এনজয় করতে পারছেন। যাই হোক, এই মুহূর্তে সকালটা শুরু হয়েছে আজকে, কিন্তু মানে আমি বুঝতে পারছি না, গতকাল রাতে কিন্তু প্রচুর গরম ছিল, বাট ভোরের দিকে একটু ঠান্ডা লাগছিল, আর এখন তো পুরোই মেঘলা। ঢাকার দিকের আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা। আপনাদের যে যেখান থেকে শুনছেন আমাকে, আপনাদের সেখানের ওয়েদার কেমন এবং আকাশের কি অবস্থা সেটা কিন্তু জানাবেন। ওকে, আমার এখানে পুরোই মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামতে পারে, দেখা যাক। কারণ আমি দেখি যতক্ষণ যত বেশি আকাশ মেঘলা হয় বৃষ্টি কিন্তু তত কম হয়, তো এটা একটা প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। ব্যাপারটা কি তেমন? যদি তেমন হয়ে থাকে সেটা দেখা যাক আজকে কি হয় ফাইনালি। ওকে, তো আমি আপনাদের সাথে এই মুহূর্তে একটা ইনফরমেশন শেয়ার করে দিব। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার এটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার এটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pd। ambarit আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই থিঙ্ক এই সার্ভিসটি, এই ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনার সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন এখন আবার একটা ব্রেক নেবো, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: Gas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আমরা গল্প করছিলাম, অনেক মজার মজার স্টোরি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম, এবং আজকের সকালের আবহাওয়ার কথা বললাম যে একটু মেঘলা আকাশ হয়ে আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। এবং তার সাথে সাথে কিন্তু ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছি, পোস্টে যারা যারা দেখেছেন তারা তো কমেন্ট করবেন বেশি বেশি করে, আর যারা এখনো ফেসবুকের পোস্ট দেখেননি তারা কিন্তু চলে যেতে পারেন ফেসবুক, আমাদের ফেসবুক পেজে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আপনারা SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন এই মুহূর্তে আমি কিছু ফেসবুক কমেন্ট পড়ব। ফেসবুকে আমি একটা পোস্ট, যে মানে পোস্টটা করেছি সেখানে আমি ক্যাপশন দিয়েছিলাম যে এমন একটা খাবারের নাম বলুন যেটা অনেক আশা নিয়ে ট্রাই করেছিলেন কিন্তু খেয়ে শখ মিটে গেছে। তো সেটার অ্যান্সারই কিন্তু অনেকে দিয়েছে, মজার মজার অ্যান্সার দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি এতক্ষণ ধরে কমেন্টগুলো চেক করছিলাম। আজহারুল ইসলাম লিখেছেন, চা আমি নিজেই বানাইছিলাম, টেস্টিং সল্ট দিয়েছিলাম চিনির বদলে, মাধবকুণ্ড ট্যুর ছিল, আম্মু ঘুমিয়েছিলেন। আচ্ছা, টেস্টিং সল্ট দিয়েছে চিনির বদলে, মানে চাটার স্বাদ কেমন হতে পারে আপনারা একটু ধারণা করুন। আমার তো শুনেই খুব হাসি পাচ্ছিল যে যখন প্রথম সে সিপটা দেয় তখন কি অবস্থা হয় তার ফেসে, দেখার খুব ইচ্ছে। যাই হোক, ম্যাটার মাইন্ড কমেন্ট করেছেন কাঁচকলা, ও মাই গড, কাঁচকলা আমার খুব পছন্দের একটা সবজি, আমি এটা খাই মাঝে মাঝেই, আমার খুব ভালো লাগে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। মোহাম্মদ জাকারিয়া হোসেন, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি অনেক বেশি ভালো আছি। এস কে সালাম, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় মোর কি অপরাধ, শুভ সকাল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, শুভ সকাল আপনাকে। মোহাম্মদ কাশেম কমেন্ট করে, এবং শামীম খান কমেন্ট করেছেন, ফাতে মাতুন আর শি কমেন্ট করেছেন করলা, কেন করলা তো খুব ভালো। আসলে করলা রান্না করার একটা টেকনিক আছে যেটা আমাদের মায়েরা খুব ভালো জানেন, যেটা যেভাবে রান্না করলে আসলে তিতা লাগে না, তো আমি সেই টাইপের করলাটা খেতে পছন্দ করি যেটা তিতা লাগে না, বাট আমার মোটামুটি ভালোই লাগে, আমার খারাপ লাগে না। যাই হোক, তৌফিকুল ইসলাম, শুভ সকাল আপু, শুভ সকাল। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন তাওহিদুল ইসলাম, ওকে। তারপর আমাদের কমেন্ট করেছেন আলামিন সর্দার, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুনছেন, এবং গতকাল রাতের পরোটা ডিমের কথাই বলা যায়, এত যত্ন করে নিজের জন্য তৈরি করেছি, মজা করে খাবো, মুখে দিয়ে দেখি কোনোটাতে লবণ দিইনি, ও মাই গড আলামিন। তবে লবণ কিন্তু পরে দেওয়ার ব্যবস্থা থাকে, আমি মনে করি যে লবণ না দেওয়া ভালো, কারণ লবণটা পরে দেওয়া যায়, কিন্তু লবণ বেশি দিয়ে দিলে কিন্তু সেটা চেঞ্জ করা যায় না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। মারিয়া ইসলাম কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন, আজিমুল ইসলাম কমেন্ট করেছেন, এবং আরো অনেকেই কমেন্ট করেছেন। যাই হোক, আমরা অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি, কিন্তু আরো কমেন্ট SMS পড়বো, আপনারা বেশি বেশি করে মজার মজার SMS মেসেজ কমেন্ট করতে থাকুন। আমি আবার একটু পরে ব্যাক করবো, একটা ছোট্ট ব্রেক নিবো এবং ব্রেক নিয়ে ব্যাক করবো, সো স্টে টিউন।
2: X Nation, X Station.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। 10টা বেজে গেছে, তার মানে আর এক ঘন্টা সময় আমি আপনাদের সাথে আছি। আমি কিন্তু এই সময়টাতে আমার খুব মন খারাপ হয়, কারণ চলে যাওয়ার সময় হয়ে যায় প্রায়, যেতে ইচ্ছে করে না, তারপরে তো যেতে হবে, কিছু করার নেই সময় স্বল্পতার কারণে। যাই হোক, আমরা গল্প করছিলাম, অনেক মজার মজার ইন্টারেস্টিং গল্প শেয়ার করছিলাম। তো একটু আগে আমি বলছিলাম যে বনলতা সেন সিনেমা রিলিজ হবে, বা সিনেমাটি চালু হয়েছে, শুটিং চালু হয়েছে। তো সেই সিনেমায় ধারণা করা হয়েছিল যে জীবনানন্দ দাশের চরিত্রে চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে, কিন্তু ফাইনালি কিন্তু জীবনানন্দ দাশের চরিত্রের কাস্টিং হয়ে গেছে। এখন দেখলাম সেই চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাশার, যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনাদের পছন্দের সামির চরিত্রটি যে প্লে করেছিল, এটা আমাদেরই গল্পের, সেই কিন্তু

শিবানন্দ আশা চরিত্রটি প্লে করছে। তো দেখা যাক সিনেমাটি ভালো হয় না খারাপ। আমার মনে হয় যে এই সিনেমাটা অবশ্যই ভালো হবে এবং এত সুন্দর কাস্টিং হয়েছে যে এটা মানে নেগেটিভ হওয়ার কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। অসাধারণ সুন্দর একটি সিনেমা হবে, আমি এটাই আশা রাখবো। এবং আমার মতো যারা সিনেমা প্রেমী, বাংলাদেশের সিনেমার প্রতি যাদের অনেক টান, তারাও একই রকম আশাই করবেন। যাই হোক, আমরা আরও একটি সিনেমার গুড নিউজ কিন্তু পেয়েছি। আরিফিন শুভ এবং মিমের আরও একটি সিনেমা কিন্তু আমাদের এই ঈদে মুক্তি পাচ্ছে। যদিও প্রচারণা তেমন একটা হচ্ছে না, কিন্তু যারা দর্শক, যারা শুভকে ভালোবাসেন বা মিমকে ভালোবাসেন, মিমের ভক্ত আছেন, শুভর ভক্ত আছেন বা বাংলা সিনেমার ভক্ত আছেন, তারা কিন্তু ঠিক সময় মতো খুঁজে বের করেছেন যে সিনেমা কবে রিলিজ হবে। মালিক হলো, মানে এই সিনেমার নাম হচ্ছে মালিক, এবং এই মালিক হলো জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর অভিনীত আসন্ন একটি অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। এটি পরিচালনা করে সাইফ চন্দন এবং চিত্রনাট্য লিখেছেন সিদ্দিকী আহমেদ। এই সিনেমাতে নায়ক নায়িকা হিসেবে আছেন মিম এবং আরিফিন শুভ। 4 বছর মানে বিরতির পর এই সিনেমার মাধ্যমে আরিফিন শুভর সাথে জুটি বেঁধেছেন মিম। মানে মিম কিন্তু প্রায় 4 বছরের একটা বিরতিতে নিয়েছিলেন। আমরা লাস্ট তার সিনেমা দেখেছিলাম পরাণ, এবং অসাধারণ সুন্দর একটি সিনেমা ছিল। এছাড়াও মিম এবং আরিফিন শুভ কিন্তু তার কাটা ও সাপলুডু সিনেমাতেও একসাথে কাজ করেছেন। তো দেখা যাক, আমার কাছে তো মনে হচ্ছে খুব সুন্দর এবং জম্পেশ একটা কাস্টিং হয়েছে এবং জম্পেশ একটা কি বলে এটাকে ডুও হবে। এবং আমার কিন্তু আরিফিন শুভ এবং মিম দুজনকে অসম্ভব ভালো লাগে। তো দেখা যাক কোন সিনেমা এবার হচ্ছে বাজিমাত করে এবার কোরবানির ঈদে। তো ঈদ তো চলেই আসলো, কোরবানির চলে আসছো এবং আসলো, এবং হাট কিন্তু প্রায় অনেক জায়গায় শুরু হয়ে গেছে এবং অনেক জায়গায় শুরু হওয়ার প্রস্তুতি চলছে। এবং হাট হলে প্রতিবার কোরবানির হাট সময় যে ব্যাপারটা ঘটে যে রাস্তাঘাটে কিন্তু একটু জ্যামটা বেড়ে যায়, এবং যেহেতু আমাদের গ্রাম থেকে বা ঢাকার বাইরে থেকে গরুগুলোকে আনা হয় ট্রাকে করে, সে কারণে দেখা যায় যে জ্যামের পরিমাণটা একটু বেড়ে যায়, এবং বিশেষ করে হাটের আশেপাশের এরিয়াতে। তো যারা যারা হাটের আশেপাশের এরিয়াতে থাকেন, তারা অবশ্যই হাতে সময় নিয়ে এবং রাস্তার সময় বুঝে এবং রাস্তা বুঝে কিন্তু থেকে বের হবেন যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে, এবং সবসময় সেফটি এবং সতর্কতার সাথে রাস্তাঘাটে বেরোবেন। এবং এছাড়াও আরেকটা খুব প্রয়োজনীয় কাজ যেটা আমাদের করা উচিত প্রত্যেকের, সেটা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কারণ যেহেতু আমরা বুঝতেই পারছি যে কোরবানির ঈদ আসলে একটু পরিবেশটা একটু নোংরা হয়ে যায়, কারণ এটার মানে সিচুয়েশনটাই আসলে এরকম। তো আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশ এবং আমাদের আশেপাশের হাটগুলোকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ওকে, সো এতটুকু করলে আই থিঙ্ক আমরা সবাই একটা খুশি মনে, খুব ভালো মনে একটা ঈদ আমরা করতে পারবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে হচ্ছে ঈদ করতে পারবো। আমরা এতদিনে কিন্তু বুঝে গেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কতটা জরুরি আমাদের জন্য। যাই হোক, আমি অনেক কথা বললাম, এখন একটু মেসেজ পড়ি। আমি মাত্র একটা মেসেজ পড়ছিলাম, আমাকে মেসেজ করেছেন, নাম লিখে নি। ওকে, লাস্ট নাম্বার হচ্ছে, লাস্ট 4টা ডিজিট হচ্ছে 1409। ওকে, আমাকে মেসেজ করেছেন, আপু কেমন আছো, একটা গান শোনাও, গানটি হলো মধু মালতী ডাকে আয়। ওকে, আমি গানটি প্লে করে দেওয়ার চেষ্টা করছি, যদি আমার প্লে লিস্টে থাকে অবশ্যই ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন এবং আমার সাথেই থাকুন। ওকে, আরও অনেকে কমেন্ট করেছেন, ওকে আমি মেসেজ করেছেন, আমি মেসেজ কমেন্টগুলো আরেকটু পর আবার ব্যাক করে পড়বো। তো সবাই টিউন থাকুন এবং আমার সাথে থাকুন, আমি একটু পরে ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Gas United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Gas United.
2: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড
1: বিসেন্ট
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজার মজার গসিপ শেয়ার করি, স্টোরি শেয়ার করি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। কোন পার্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগে, আমার এই যে গসিপ নাকি সেলিব্রিটি আড্ডা নাকি স্টোরি নাকি হিস্টোরি, কোন পার্টটা মানে কোন সাবজেক্টটা কোন টপিকটা আপনাদের শুনতে ভালো লাগে আমার কাছে? চাইলে আপনারা SMS কমেন্ট করে জানাতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টও কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইডি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন আমরা আবারও ব্রেকে যাবো, তবে তার আগে একটু কি SMS পড়ে যাবো, আপনাদের পাঠানো একটু SMS গুলো পড়ে যায়, কারণ অনেকে SMS করেন, সবার SMS পড়া হয় না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, গুড মর্নিং আপু। ওকে কি ওকে, অন্তর মেসেজ করেছে শরীয়তপুর থেকে। গুড মর্নিং অন্তর, কেমন আছেন আপনি? অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, শুভ সকাল এবং অনেক অনেক ধন্যবাদ। কি অবস্থা সেখানে? আমি কিন্তু বলছিলাম যে আমাদের ঢাকার ওয়েদার কিন্তু প্রচুর মেঘলা, তবে আমি এখন দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ কিন্তু আস্তে আস্তে আলোকিত হচ্ছে, একটু রোদ উঠার সম্ভাবনা আছে, মানে একটু রোদ উঠেছেও, তো মেবি আজকে বৃষ্টি নাও হতে পারে। ওকে, আমাদের মেসেজ চলে এসেছে, আই জয়েন মর্নিং মাইক, তানহা স্বপ্নিল ফ্রম রংপুর। স্বপ্নিল অনেক অনেক ধন্যবাদ মর্নিং মাইকে জয়েন করার জন্য, ঠিক সময় মতো জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে গেছেন আশা করি। আপু তো তামাক পাতা গানটা শোনায় দাও প্লিজ। ওকে, আমার কাছে প্লেলিস্ট থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে, ঢাকা FM 90.4 টিউন করে থাকুন। ওকে, আরাফাত HS, গুড মর্নিং আপু, আপু আমাকে অনেক আপনাকে অনেক ভালো লাগে, আপু আই লাভ ইউ। আপু রিলেশন করবেন? রিলেশন তো আপনার সাথে আমার অবশ্যই মানে অলরেডি আছে, তাই না? আমি আপনাকে মানে আমি একজন আরজে এবং আপনি আমাকে শুনেন, তো সেই ধরনের রিলেশন তো আমাদের মধ্যে আছে। আর কোন রিলেশনের কথা বলছেন আমি জানি না, আর আমাকে ভালোবাসেন এই জন্য অনেক অনেক অনেক থ্যাংকস, এবং আমাকে যেহেতু শুনছেন সেটার জন্য অনেক অনেক থ্যাংকস, এবং মেসেজ করার জন্য অনেক অনেক থ্যাংকস। তো চলুন এই উপলক্ষে একটু ব্রেক নিয়ে আসি, কিছু গান শুনে আসবো এবং ব্রেক নিব, তো আপনার সাথেই থাকুন, একটু পরে আবার ফিরছি।

0: IGAS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGAS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: You're listening to Taka FM 90.4.

0: মর্নিং মাইক।
1: গল্প করতে করতে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এখন তো চলে যাব। তবে যাওয়ার আগে একটু বলে দিই, আমি কিন্তু মানে আবারও আগামীকাল ঠিক এই সময়ে ফিরে আসবো, এই সময়ে চলে আসবো আপনাদের সাথে গল্প করতে। এবং প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। তো আশা করি আপনারা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অনেক বেশি এনজয় করেছেন, আমার মজার মজার গল্পগুলো এনজয় করেছেন এবং আমার কথা এনজয় করেছেন। তো কেমন লাগলো আজকের শো, চাইলে আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন 01841904904 SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কিন্তু আপলোড হয়ে আছে সেখানে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আর এছাড়াও আমি কিন্তু প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে রেডিও আম্বার 102.4 FM এ থাকি। তো চাইলে সেখানেও কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন আমার সাথে আড্ডা দিতে এবং আমাকে শুনতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অনেক বেশি মিস করবেন এবং আমার জন্য ওয়েট করবেন। আগামীকাল ঠিক এই সময়ে কথা হবে এবং আমি ঠিক সময় মতো চলে আসবো, আপনারাও কিন্তু চলে আসবেন। তো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: খুব
2: খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান।

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: কুলকুল মুকুল চাকে ব্যাকুল কুলকুল মুকুল চাকে ব্যাকুল।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আইগ্যাস ইউনাইটেড 90.4 FM।

0: আপ ফিল করেন গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

চলছিলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: Midday. Midday Field.
1: হ্যালো ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড। আমি আরজে রিদম, কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা সপ্তাহে, নতুন একটা দিনে, নতুন একটা সুন্দর দুপুরে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথে আছেন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। বন্ধুরা, বরাবর টাইম থেকে কিন্তু আজ একটু লেট করে ফেললাম, যাই হোক চলে এসেছি আপনাদের সাথে, আছি কিন্তু একদম বিকেল 5টা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনব। দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে সবাই কানেক্টেড হয়ে গেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। বন্ধুরা, একদম শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাই যে খুব সহজেই কিন্তু ফ্রেন্ডস আমার সাথে যুক্ত যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, ঢাকা FM 90.4 এর সাথে আছেন। তাছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। বন্ধু, ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM। সো ফেসবুক পেজে চলে আসবেন, এখানে কিন্তু আমাদের অলরেডি পোস্ট চলে এসেছে যে আরজে রিদম কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে গেছে এবং আজকে যেই বিষয় নিয়ে গল্প করবো সেই বিষয়টাও কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে গেলে, অর্থাৎ আমার পোস্টে চলে গেলে কিন্তু পেয়ে যাবেন। সো আশা করছি ফেসবুক পোস্টে চলে আসবেন এবং সেখানে কমেন্ট করবেন। আমি কিন্তু এখন মোটামুটি ফেসবুক পোস্টের থেকেই কমেন্ট পড়ার চেষ্টা করি, মেসেজের থেকে হয়তো কমেন্টে একটু বেশি পড়া হয়। বন্ধুরা, তো আশা করছি অবশ্যই চলে আসেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, রিদমকে শুনছেন, শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড এবং আছেন ঢাকা FM 90.4 এর সাথে। তো আশা করছি বিকেল 5টা পর্যন্ত আছি আপনাদের সাথে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আপনাদের মেসেজ পড়বো, আপনাদের মজার ঘটনা শুনবো এবং হচ্ছে আপনাদের যদি কোনো মজার ঘটনা থেকে থাকে বা হচ্ছে এই সামনে আমাদের যে কোরবানি ঈদ চলে এসেছে সেই ব্যাপারটা নিয়ে যদি কোনো হচ্ছে মজার মুহূর্ত থাকে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন, সব নিয়ে কিন্তু আজ আমরা গল্প করবো। তো আছি আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত। এখন আমার যেটা মনে হয় যে খুব সুন্দর একটা গান দিয়ে কিন্তু আজকের দুপুরটা শুরু করা উচিত। তো বন্ধুরা, আমরা একটা গানে চলে যাব, গান দিয়ে আজকের দুপুরটা শুরু করব এবং আছি আপনাদের সাথে 5টা পর্যন্ত। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে বিশালের করা একটা গান, তালাশ অ্যালবামের জিলেই যারা। সো খুব সুন্দর একটা গান, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, গানটা এনজয় করতে থাকেন। খুব জলদি আবারও কিন্তু ফিরে আসছে আপনাদের মাঝে, শেষ পর্যন্ত অবশ্যই রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে থাকবেন এন্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: কাগজের খেয়া ভাসছে।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
4: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলজে। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের সাথে বিকেল 5টা পর্যন্ত। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার সাথে যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। যারা মাত্র আমাকে শুনছেন সবাইকেও আমি আবারও স্বাগত জানাচ্ছি। এবং এই তো আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর আমি আছি সবার বন্ধু আরজে রিদম। আছি বিকেল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, সবাই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমি আরও একবার একটু বলে দিই, আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে। যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM। সো ঢাকা FM 90.4 অফিসিয়াল পেজে চলে আসবেন, সেখানে অলরেডি আমার পোস্ট করা আছে। সো পোস্টের নিচেও যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকেও কিন্তু আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারেন। আমি সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমার অনেক ফ্রেন্ডস কিন্তু আমার সাথে কানেক্টেড আছেন, যুক্ত হয়ে গেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কিছু মেসেজ একটু পড়ে আসি, তারপর আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছি একদম শুরুতেই কে ছিলেন আমাদের সাথে। হাই ভাইয়া, আমি মুনতাহা রংপুর থেকে। মুনতাহা অনেক অনেক ধন্যবাদ একদম শুরু মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন, হ্যালো আঙ্কেল। আঙ্কেল কি অবস্থা? হ্যাঁ ফ্রেন্ডস, আমাকে মোটামুটি আঙ্কেলও ডাকে এখন। হাই ভাই, কেমন আছেন? সময় মতো চলে আসলাম ভোলা থেকে। হৃদয় আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি, বেশ ভালো আছি। তবে একটু অসুস্থতা আছে, সেটা হচ্ছে আমার গলাটা আবারও ভেঙে গেছে গতকাল দুপুর থেকেই। মোটামুটি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আর কি আমার। এই তো এই অবস্থাতে আছি। আমি জানি না আসলে আমার গলা শুনে বুঝতে পারছেন কিনা, বাট আমার কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে মানে ঠান্ডা কাশিটা খুব ভালোভাবেই লেগে গেল কেন জানি, গত রাতেও আবার জ্বরও এসেছিল, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, এত অসুস্থতা বা সিকনেস দেখিয়ে কোনো লাভ নেই, আছি আপনাদের সাথে জমিয়ে আড্ডা হবে, আমার এর থেকে বেশি আর কিছু দরকার নেই। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন জিনিয়া, কিন্তু আছেন আমাদের সাথে। তোমায় মেসেজ দিয়েছি আপু, দেখেছে সেই বকা খেয়েছি, এখন লুকিয়ে শুনছি আরজে, তোমায় জানি না সবসময় শুনতে পারবো কিনা। যাক জিনিয়া, মাঝে মধ্যে ফ্যামিলি মেম্বারদের থেকে একটু একটু বকা খাওয়া উচিত, তাছাড়া এটা জমে না। সো ফ্যামিলি থেকে বকা খাওয়া এটা আমার মনে হয় যে আসলে মাস্ট, বকা না খেলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। ভাই কি খবর, কেমন আছো? এখানে সূর্য মাথার উপরে উঠেছে ভাই, একটা টিপস দাও কিসের জানো? আমার পাশের একটা মেয়ে, তার সঙ্গে কিভাবে ফ্রেন্ডশিপ তৈরি করা যায়, তার সঙ্গে আমার আর একদিন কি দেখা হবে, কি করা যায় বলো, তার উপকার কিন্তু ভোলার না। নবাব বলো কোথায় থেকে পুরো সময় থাকবো? নবাব বুঝতে পেরেছি, ফ্রেন্ডশিপের জন্য আমার যেটা মনে হয় যে আসলে দেখেন প্রপোজাল দিয়ে দেখেন যে আপনার ফ্রেন্ড হয় কিনা। তো যদি আপনার সাথে আপনার ফ্রেন্ডের অর্থাৎ সেই মেয়েটার যদি মন মানসিকতা মিলে বা যদি দেখেন যে হ্যাঁ আপনারা দুজনেই মেন্টালিটি সেম, দেন আপনার ফ্রেন্ডশিপ করেন। বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া রইল, বেস্ট উইশেস ফর ইউ। তারপর দেখতে পাচ্ছি, হ্যালো কি অবস্থা ভাইয়া? কাফি ফ্রম চিটাগাং। কাফি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর আমাদের সাথে আছেন ভাইয়া, ভালো আছো? আমার বাসার সবাই ভালো আছে। রংপুর ঘাঘর থেকে রিফা, রিফা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, বাসার সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তারপর দেখতে পাচ্ছি কারিমুল আছেন আমাদের সাথে গঙ্গাছড়া থেকে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে লিটিল যুক্ত হয়ে গেছেন রংপুর থেকে। তোমার বাসা সবাই কেমন আছে? আন্টি কে আমার সালাম জানাবে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তবে জানি না বাসা পর্যন্ত গিয়ে আমার আর মনে থাকবে কিনা এই ব্যাপারটা, না তারপর বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। রিদম কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার নাম টাম তো লিখলেন না, নামটা লিখে দিলে একটু খুশি হতাম। তারপর অমৃত বোস দাদাও কিন্তু চলে এসেছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ দাদা, কলকাতা থেকে আমাদের সাথে কিন্তু বরাবরের মতোই যুক্ত হয়ে যায় একদম শুরুর দিকে। তারপর আচ্ছা ভাই, রেগে গেলে তুমি কি করো? আমি রেগে গেলে চুপ করে থাকি, আর বেশি রেগে গেলে আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি রেগে গেলে আমিও মোটামুটি আগে হয়তোবা একটু কি বলে সেটাকে যে একটু রুটছিলাম, বাট বর্তমানে আমিও একটু চুপচাপ হয়ে গেছি। আমিও রাগটাগ হলে আমি একদম চুপ করে থাকি, চুপটি খেয়ে বসে থাকি, এভাবেই আর কি চলে। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর হচ্ছে যেই বিষয়টা বলছিলাম যে আমি ফেসবুকে পোস্ট করেছি, আমাদের কোরবানি ঈদ কিন্তু চলে এসেছে এবং সেটা নিয়ে কিন্তু চারিদিকে মোটামুটি একটা কোলাহল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জমে উঠেছে, অর্থাৎ হাট বাজারের কথা যদি বলি। আর অবশ্য ছেলে মানুষের একটা সফট কর্নার কিন্তু আসলে গরু, কোরবানির গরু বা হচ্ছে কোরবানির হাট, সেই ব্যাপারটা নিয়ে গল্প করবো, সেই স্মৃতিগুলো নিয়ে গল্প করবো। অবশ্যই আপনারা যদি কোনো স্মৃতি থাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক পেজে। সো আছি আপনাদের সাথে বিকাল পাঁচটা পর্যন্ত, এখন একটা গানে চলে যাবো, গান শেষে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের করা একটা গান, এই গানটা মোটামুটি সবারই পছন্দ, এই গানটা শুনে নি এমন মানুষ খুব কমই আছে, স্মুথ ক্রিমিনাল, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা এনজয় করবেন এবং শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে বন্ধুরা।

0: Field.
1: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে, আছি বিকাল পাঁচটা পর্যন্ত। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা কিন্তু খুব সন্নিকটে চলে এসেছে এবং মোটামুটি চারিদিকে কিন্তু একটা জমজমাট পরিবেশ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি। ঢাকা শহরের হাট বাজার কিন্তু মোটামুটি জমে উঠেছে, মোটামুটি একটা গরুর ভিড় ভাটটা কিন্তু, গরু ছাগলের ভিড় ভাটটা কিন্তু দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতে আসলে আমরা তো জানি যে আমরা ছেলে মানুষ যারা আছি, আমাদের ছেলে মানুষের কিন্তু এই ব্যাপারটাতে অর্থাৎ কোরবানির ঈদ বা গরু ছাগলের ব্যাপারটাতে কিন্তু খুব ভালো একটা ফ্যাসিনেশন কাজ করে, মানে খুবই আমরা খুব এনজয় করি এই সময়টাকে। দেখা যায় হাটে মাঠে কিন্তু বেশি সময় কাটে। আর যদি পার্সোনালি আমার কথা বলি, এখন হয়তো বা আপনাদের সাথে আড্ডা দিচ্ছি বা ব্যস্ত আছি, বাট আমার একটা সময় মানে এরকম ছিল যে কোরবানি যখন চলে আসতো তখন আমাকে আর খুঁজে পাওয়া যেত না, আমি সবসময় হচ্ছে হাটে মাঠেই থাকতাম। মানে গরু ছাগলের প্রতি যে একটা সফট কর্নার, আমি জানি না কেন সেটা, বাট এই তো খুব এনজয় করতাম এই সময়টাকে, খুব মিস করছি আসলে। সো সেই বিষয়টা নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে গল্প করি, সেই বিষয়টা নিয়ে আড্ডা দিই। অবশ্যই যদি কোরবানির ঈদ নিয়ে, ঈদুল আজহা নিয়ে কোনো মজার ঘটনা থেকে থাকে, কোনো স্মৃতি থেকে থাকে, বা গরুর হাট নিয়ে, গরু ছাগল নিয়ে যদি কোনো মজার স্টোরি থেকে থাকে, অবশ্যই আমাদের মেসেজ করে জানিয়ে দেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজে এসে আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন। অলরেডি কিন্তু আমার একটা পোস্ট করা আছে। সো ফোনটা হাতে নিন এবং জানিয়ে দিন আপনার মজার মজার ঘটনাগুলো। আছে আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, গান হবে, অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। যারা এখন পর্যন্ত আমাকে মেসেজ করতে পারেননি, ফোনটা হাতে নিয়ে নিন এবং টেক্সট করে জানিয়ে দিন 01841904904 এই নাম্বারে। ফেসবুক পেজও কিন্তু, ফেসবুক পোস্টেও কিন্তু কমেন্ট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি হোয়াটসঅ্যাপে অনেকেই যুক্ত আছেন আমার সাথে। কেউ একজন হ্যালো দিয়েছেন, নামটা লিখে নিই, নামটা কষ্ট করে লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে কে যুক্ত হয়ে গেছে, কোথায় কোথায় মেসেজটা তো খুঁজে পাচ্ছি না আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কি তা খবর মিস্টার আরজি কিং উরুফে সিলিটি নৌশা, আসুননি ভালা, বাক্কা দিন ফরে আইলো, মনে ওইরো তিন জবানাফার খড়ি আপনারে ফাইসি, যে মিস করছি আপনারে, মনে আসেনি আমার কথা না, ভুলি গেছুইন মিস্টার আরজি কিং আমারে। না না না, একদমই ভুলিনি, একদমই ভুলিনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবসময় কিন্তু আসলে আমি প্রথমেই এসে খুঁজি যে আসলে আমার সাথে আমার পুরনো বন্ধু কে কে যুক্ত আছে। সামান্তা শাহানুর অনেক অনেক ধন্যবাদ, আমি সামান্তা শাহানুরকে দেখেছি যে ফেসবুকেও কিন্তু কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, উমে হাবিবা কিন্তু যুক্ত হয়ে গেছেন। হাই দুষ্টু মিষ্টি রিদম, একটু লেট হয়ে গেল বাট চলে আসলাম আপনার মিষ্টি ভয়েসটা শুনতে, আছি শেষ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ হাবিবা আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে। তারপর কোথায় ভাইয়া, খাবার না খাওয়ার জন্য আম্মুর থেকে বকা না খাওয়ার উপায় কি একটু বলো, আমি হুমায়রা। না না না, খাওয়া দাওয়া নিয়ে যদি টাইম স্কেজুল ঠিক না থাকে তাহলে বকা খাওয়াই বেটার হুমায়রা, এটা ঠিক না, খাওয়া দাওয়া করতে হবে টাইমলি। সো টাইমলি খাওয়া দাওয়া করেন, তাহলেই দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনার আম্মুর বকা খাওয়া বন্ধ হয়ে গেছে, যখন দেখবে যে হ্যাঁ মেয়ে একটু সোজা হয়ে গেছে তখন আর বকাবকি এমনিতেও করবে না। মেসেজেও কিন্তু অনেকে যুক্ত আছেন বন্ধুরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি ফেসবুক থেকে, ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবো, ফেসবুক পোস্টেও কিন্তু দেখতে পাচ্ছি সামান্তা শাহানুর চলে এসেছে, আমিও চলে এলাম। আমার রোজার ঈদে না ছিল ব্যক্তিগত চাঁদ, এবার না আছে ব্যক্তিগত গরু, জীবনটা বেদনার মিস্টার আরজি কিং। যাক কোনো সমস্যা নেই, যার কোনো ব্যক্তিগত চাঁদও নেই, ব্যক্তিগত কোনো গরুও নেই, সবার ব্যক্তিগত বন্ধু আছে কিন্তু আরজি রিদম, রিদম আছে সবসময় আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। অমৃত দাদাও চলে এসেছে, বিশাল গরম এখানে 36 ডিগ্রি, ও মাই গড। না এখানে আমাদের বাংলাদেশে কিন্তু আবার দাদা মোটামুটি ওয়েদারটা একটু সফটই আছে, বিশেষ করে ঢাকার কথা যদি বলি, বাইরে কিন্তু একটা সফট মৃদু বাতাস, ভালোই লাগছে। আচ্ছা মেসেজ একটু দেখে আসি, অনেকে যুক্ত আছেন আমার সাথে। ভাবছিলাম যে মনে হয় একাই ঠেলা গাড়িতে আসার সময় লেট করে ফেলছি, এখন দেখি ভাইয়া তুমিও লেট। হ্যাঁ বন্ধু, আজকে আমি একটু লেট করে যে জয়েন করেছি। আচ্ছা লিলিপুট কিন্তু আছে আমাদের সাথে, লিলিপুট অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। সায়েদ আছেন আমাদের সাথে, হ্যালো রিদম ভাইয়া কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম জান্নাতি, আমি রংপুর থেকে বলছি। জান্নাতি অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবে। হেনা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, হেনা আপনার কি বিয়ে হয়ে গেছে, ভাইয়া তোমাকে শোনার জন্য মাদ্রাসায় যাইনি, আমি হেনা বলছি। হেনা অনেক অনেক ধন্যবাদ, যদিও এই ব্যাপারটা রং, আসলে আমার জন্য মাদ্রাসা মিস দেওয়া এই ব্যাপারটা ঠিক হয়নি, তবে আমার সাথে আছেন এই কারণে একটু কনসিডার করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম, যাক খুব খুশি হলাম হেনা, আর অনেকদিন পর কথা হচ্ছে। তারপর সাংজু কিন্তু যুক্ত হয়ে গেছে সিলেট থেকে আমাদের সাথে, পুরো সময় জুড়ে আছে, থ্যাংক ইউ সো মাচ। রুবাইয়া যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমাদের সাথে, হাই রিদম ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রুবাই, আপনি কেমন আছেন? তারপর সিলেট থেকে শিউলিও যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, ওয়াও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে সবাই আসলে আমার সাথে যুক্ত হয়ে গেছেন এবং সবাই মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত সবার সাথে অনেক অনেক গল্প হবে, তাছাড়া আপনাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গানও কিন্তু অপেক্ষা করছে। বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের করা একটা বেস্ট গান, যাবো যাবো মন, খুব সুন্দর একটা গান, আশা করছি সবার ভালো লাগবে। তো গানটা শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, আর যুক্ত থাকবেন অবশ্যই আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই। বন্ধুরা তো চলুন গানে চলে যাই।

0: 104.4.
1: Midday Field.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজু রিদম কিন্তু আছি আপনাদের সাথে। বিকাল পাঁচটা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা কিন্তু হবে, অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কোরবানির ঈদ বা হচ্ছে ঈদুল আজহা, সো এই ব্যাপারটা নিয়ে যদি আপনার কোনো মজার ঘটনা থাকে অবশ্যই কিন্তু মেসেজ করে আমাকে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন, আমরা অবশ্যই সেটা নিয়ে গল্প করবো, আড্ডা দিব। দুঃখিত বন্ধুরা, আসলে গলার অবস্থা এতটাই খারাপ যে কথা বলতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি তো সারা রাত, সত্যি কথা বলতে সারা রাত আমি কথাই বলতে পারিনি, আমার সারা রাত আমার গলা মানে আমার মুখ টোটালি অফ ছিল। জানি না কেন যে এই ঠান্ডা কাশি আমার সবসময় লেগেই থাকে, কিছুদিন আগেও কিন্তু আমার সেম অবস্থায় ছিল এবং আপনাদের সবার দোয়াতে কিন্তু ভালো হয়ে গেছিলাম, বাট জানি না এখন আবার কেন যে ধরে ফেললো এই ব্যাপারটা। আর আসলে যেই গরম, মানে ওয়েদারটাও আসলে বোঝা যাচ্ছে না যে ওয়েদারটার কারণে কি অবস্থা নাকি নিজের জন্য, কিছুই বুঝতে পারছি না। অনেকেই যুক্ত আছেন আমার সাথে বন্ধুরা, অনেক অনেক দুঃখিত, অনেক অনেক দুঃখিত, আমি আসলে গলার জন্য ওভাবে কথা বলতে পারছি না। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সবার মেসেজের রিপ্লাই করবো, সবার সাথে আড্ডা দিব, সবার সাথে অনেক অনেক গল্প করবো, আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আমার যেটা মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, অবশ্যই সবার সাথে গল্প করবো, কথা বলবো, বাট আমার যেটা মনে হচ্ছে যে আমার এক কাপ চা খেয়ে আসা উচিত, তাছাড়া কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আশা করছি সবাই আমার জন্য একটু অপেক্ষা করবেন, সবাই গান শুনতে থাকেন, আমি একটু চায়ের বিরতিতে যাই, চাটা খেয়ে খুব জলদি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অনুপম রয়ের করা একটা গান, দূরবীনে চোখ রাখবো না, এই অ্যালবামের গান, বেঁচে থাকার গান। অসাধারণ একটা গান, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবাই এনজয় করবেন, সবাই গানটা শুনতে থাকেন, আমি খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, গলাটা একটু ঠিক করে আসি। তো চলুন, এত কথা না বাড়ি, আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: Mr. Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। দুপুর 2টা থেকে কিন্তু আছি আপনাদের সাথে, আজ একদম বিকাল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে কিন্তু আমি আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4-এ। আর আমি আর জি রিদম আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক কথা হবে। আর যেটা বলছিলাম যে গলার অবস্থাটা তেমন একটা ভালো না, এই তো একটা চায়ের বিরতিতে গিয়েছিলাম, চা খেয়ে আসলাম, আলহামদুলিল্লাহ আছি, এখন কথা বলতে পারবো আশা রাখছি। বন্ধুরা চলুন একটু দেখে আসি আমাদের সাথে কে কে যুক্ত আছেন। ইফতেখার আছেন হবিগঞ্জ থেকে আমাদের সাথে। রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ইফতেখার, আর কেমন আছি সেটা তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। ভাইয়া কেমন আছো? রংপুরের রংপুর সিও বাজার থেকে সৈকত বলছি, আমাকে বন্ধ জানালা সংটা শোনাও প্লিজ। ও খুব সুন্দর একটা গানের রিকোয়েস্ট, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে এই সুন্দর গানটি শোনানোর জন্য। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সানিম কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সানিম, আশা করছি আপনিও ভালো আছেন। খুব খুশি হলাম আপনাকে দেখে, আপনার মেসেজ দেখে অর্থাৎ। বসুনিয়া পাড়া থেকে কিন্তু শারমিন আক্তার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন, জান্নাতুল হীরাও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। জান্নাতুল হীরা একদম শুরুতে এসেছিল, বাট সে পরবর্তীতে আবার মেসেজ করার কারণে হচ্ছে তার টেক্সটটা উপরে চলে গিয়েছিল। আচ্ছা যাই হোক, ভাইয়া ঘোড়ার ডিমের ইংরেজি কি? ঘোড়ার ডিমের ইংরেজি এটা তো খুবই জটিল কোয়েশ্চেন। ঘোড়ার ডিমের ইংরেজি আসলে এই ব্যাপারটা নিয়ে তো কখনো ভাবে ভাবিনি। ঘোড়ার ডিমের ইংরেজি হর্স এগ, আমি জানি না সঠিক। যাই হোক, এটার উত্তর কি হবে যদি কেউ জেনে থাকেন আমাদের জানাতে পারেন। জান্নাতুলের আপনি একটু কষ্ট করে জানিয়ে দেবেন। জান্নাতুলের আরো লিখেছে, ভাইয়া আজ চট্টগ্রামে বৃষ্টি হয়েছে, ঢাকায় কি হয়েছে? আমার আজ কিছু ভালো লাগছে না, মনটা খুব খারাপ। ঢাকায় বৃষ্টি হয়নি, তবে মোটামুটি একটা সম্ভাবনা বা পসিবিলিটি আছে মনে হচ্ছে। আর হীরা আপনার মনটা কেন খারাপ সেটা একটু জানাবেন। আর এই মন খারাপ নিয়ে তো অন্তত আমার সাথে থাকা যাবে না, মিড ডে ফিলতে চলে এসেছেন মানে অবশ্যই মন রিফ্রেশ করে বসতে হবে এবং হচ্ছে রিদমের সাথে আড্ডায় মেতে উঠা লাগবে। দারচিনি, এলাচ এবং গোলমরিচ দিয়ে রং চা খেতে পারো, আশা করি তোমার ভয়েস ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই তো একটার পর একটা চা খাচ্ছি, দেখি কখন ঠিক হয়। তবে খুব টেনশনে আছি গলাটা নিয়ে, কারণ হচ্ছে আসলেই গলার অবস্থা একটু বেশি খারাপ। তারপর আমি আকাশ থেকে বাতাস বলছি, বড় ভাই সে না বলে চলে যাওয়ার পর থেকে আকাশের বাতাসের মধ্যেই ভব করে জীবন জুটেছে আমার। সময় সময় FM-এ কান পাতি, সালাম নেবেন না, আলবিদা। বেশ বেশ, হ্যাঁ অবশ্যই FM আছে, আমরা আছি, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করছি কোনোভাবে আপসেট হবেন না। ভাই আমার মেসেজ পড়েন না কেন? এই যে মেসেজ পড়লাম তো, অবশ্যই আমি সবার মেসেজই পড়ার চেষ্টা করি। যে মেসেজ করবেন অবশ্যই সবার মেসেজ পড়বো। সো ফোনটা হাতে নিন এবং মেসেজ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। একটা গানে চলে যাই বন্ধুরা, চলুন গান শেষে খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আগুনের করা একটা গান, আমার স্বপ্নগুলো কেন, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো চলুন এত কথা না বাড়ি, এখন আমরা সোজা গানে চলে যাই, সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করছি কোনোভাবে আপসেট হবেন না। ভাই আমার মেসেজ পড়েন না কেন? এই যে মেসেজ পড়লাম তো, অবশ্যই আমি সবার মেসেজই পড়ার চেষ্টা করি। যে মেসেজ করবেন অবশ্যই সবার মেসেজ পড়বো। সো ফোনটা হাতে নিন এবং মেসেজ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। একটা গানে চলে যাই বন্ধুরা, চলুন গান শেষে খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আগুনের করা একটা গান, আমার স্বপ্নগুলো কেন, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো চলুন এত কথা না বাড়ি, এখন আমরা সোজা গানে চলে যাই, সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4-এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের সাথে বিকেল 5টা পর্যন্ত। দুপুর 2টা থেকে কিন্তু চলে এসেছি এবং এই তো আপনাদের সাথেই আছে। অনেক অনেক গল্প হচ্ছে, অনেক অনেক আড্ডা হচ্ছে। আশা করছি সবাই একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং হচ্ছে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন। যাই হোক বন্ধুরা, আসলে তখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে কোরবানির ঈদ কিন্তু চলে এসেছে। সো অবশ্যই একটু জানিয়ে দিবেন যে কোথায় কোথায় গরুর হাট বসে গেছে এবং হচ্ছে কোথাকার পরিবেশ এখন কেমন। কারণ আমরা মোটামুটি জানি যে কোরবানির সময়টাতে একটু দুই এক সপ্তাহ জুড়ে আগ থেকেই কিন্তু মানে মোটামুটি একটা কোলাহল শুরু হয়ে যায় বা হচ্ছে চারিদিকে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু হয়ে যায় আর কি। আমি ছোটবেলার একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, যে আমার এরকমও কিন্তু হয়েছে যে হাটে গিয়েছি, গরু পছন্দ করেছি, গরু দামাদামি করেছি, কিন্তু পকেটে হচ্ছে একবারে জিরো ব্যালেন্স। মানে জিরো ব্যালেন্সে হচ্ছে গরুর দামাদামি করা বা হচ্ছে আমি গরু কিনবো বা ব্যাপারীর সাথে যে একটা তর্কাতর্কি করা বা বার্গেনিং করা, এই যে ব্যাপারগুলো, এইগুলোই কিন্তু আসলে ছোটবেলার কি বলে যে বেস্ট মোমেন্ট আমার যেটা মনে হয় আর কি। সো এগুলো এখনো মনে পড়ে, হয়তো বা একা একা হাসি আর কি। তো যাই হোক, এরকম একটা ব্যাপারই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদেরও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে বা এরকম মজার কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই আমাদের মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন। আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904 এই নাম্বারে। বন্ধুরা আছে আপনাদের সাথে অনেকক্ষণ, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। চলুন এত কথা না বাড়ি কিছু মেসেজ একটু দেখে আসি। সত্যি কথা বলতে আমার মানে গলাটা নিয়ে খুব বেশি একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমি কথাই বলতে পারছি না। হাই ভাইয়া, আমি মরিয়ম ফ্রম রংপুর যুক্ত হয়ে গেলাম আপনাকে শুনতে। থ্যাংক ইউ সো মাচ মরিয়ম আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে মৌরিন আছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মৌরিন, আশা করছি আপনিও ভালো আছেন। শারমিন আক্তার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। হ্যালো রিদম ভাইয়া, তুমি কেমন আছো? জয়েন হয়ে গেলাম রায়ান, শুনছি রংপুর থেকে। ও থ্যাংক ইউ সো মাচ রায়ান আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আফরিন আভা আছেন আমাদের সাথে। কেমন আছেন? আমি আপনার কোথাকার বন্ধু বলেন তো। আফরিন আভা, আফরিন আভা হচ্ছেন আমাদের নাটোরের ফ্রেন্ড। আমি জানি না আমি কতটুকু সঠিক, বাট আমার এতটুকুই আপাতত মনে আছে। বাকিটা আফরিন আভা আপনি একটু আবার জানিয়ে দিবেন, বাট আমার যেটা মনে হয় আফরিন আভা মোস্ট প্রবলি নাটোর থেকেই, একটু জানিয়ে দিবেন কষ্ট করে। তারপর হাই, আমি তামিম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তামিম। তারপর দেখতে পাচ্ছি ভাই রসুন খাও তাহলে ঠিক হয়ে যাবে কাশি। তাহলে লিটিল, তোমার ভার্সিটি কবে বন্ধ দিবে? ভার্সিটি বন্ধ দিতে দেরি আছে, ভার্সিটি হচ্ছে 24 থেকে বন্ধ আই গেস, 24 থেকে মোস্ট প্রবলি বন্ধ দিবে। লিটিলের আরেকটা সুইট কোয়েশ্চেন, ভাইয়া তুমি বিয়ে করেছো, তোমার বাসা কোথায়? না আমি বিয়ে করিনি লিটিল, বিয়ে শাদী এসব এগুলো আমার জন্য না, আর আমার বাসা হচ্ছে ঢাকাতেই, তেজগাঁও নাখালপাড়ায় আমার বাসা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কে আছেন আমার সাথে? ও স্বপন আছেন আমাদের সাথে, বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা আমার ফ্যান না, আমি আপনাদের ফ্যান, যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন, এতটা আপন করে রেখেছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দুষ্টু মিষ্টি রিদম, তুমি খুব সিক, একটু সাবধানে থাকবেন আর রেস্ট নেবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। উম্মে হাবিবা, উম্মে হাবিবা থ্যাংক ইউ সো মাচ এত কেয়ার করার জন্য, এবং দোয়া করবেন সবাই যাতে খুব জলদি গলাটা ভালো হয়ে যায়, কারণ আপনাদের সাথেই গল্প করবো, আপনাদের সাথে আড্ডা দিব। সো এই জন্য একটু দোয়া করতে পারেন আর কি আমার জন্য। তো যাই হোক বন্ধুরা, আছি কিন্তু 5টা পর্যন্ত, গল্প হবে, আড্ডা হবে, অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন একটা গানে চলে যাই, এখন আমরা আমাদের সবার প্রিয়, আপনাদের সবার প্রিয় একজনের গান শুনবো। বলেন তো কার গান? বন্ধুরা এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমাদের আরজে মিনহাজ সিফাত ভাইয়ের গান। সিফাত ভাইয়ের একটা গান শুনবো, নিখোঁজ। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সব এনজয় করবেন সবাই এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। তো চলুন এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: Field.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. And আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা, আশা করছি এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও বা দুপুরের এই সময়টাতে সবাই আমার সাথে যুক্ত আছেন। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, আর মাত্র যারা যুক্ত হচ্ছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দুপুর 2টা থেকে ছিলাম, আছি কিন্তু বিকাল 5টা পর্যন্ত। আশা করছি এই দুপুরটা আপনাদের একটু হলেও ভালো কাটছে, একটু হলেও সুন্দর কাটছে। কারণ মোটামুটি সবসময় চেষ্টা করি যে আপনাদের মনটা একটু ভালো রাখার জন্য বা হচ্ছে আপনাদের সময়টা যাতে ভালো কাটে সেরকম একটা আড্ডা জমিয়ে তোলার জন্য। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আজকে সেটা হচ্ছে গরুর হাটের যে বিষয়টা। সো ঢাকায় কে কোথেকে শুনছেন এবং কোথায় কোথায় গরুর হাট জমে উঠেছে সেই ব্যাপারটা অবশ্যই জানাবেন। আবার আরও একটা বিষয় আপনারা অবশ্যই জানাতে পারেন, সেটা হচ্ছে আমি কিছু নিউজ কালেকশন করছি বা কিছু ইনফরমেশন কালেক্ট করছি, সেটা হচ্ছে বাংলাদেশের কোথায় কোথায় এরকম বড় ধরনের হাট বসেছে বা কোন হাটের কোন স্পেশালিটি আছে কিনা বা কোন হাটে সবচেয়ে বড় গরু এসেছে বা সেই গরুর নাম কি, সেই গরুর দাম কত, এরকম কোন বিষয় যদি অবশ্যই আপনার কাছে থাকে বা এরকম কোন ইনফরমেশন আপনার কাছে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু মেসেজ করে জানিয়ে দিবেন। আমাদের নাম্বারে মেসেজ করতে পারেন, আমাদের ফেসবুকের পোস্টে কমেন্ট করতে পারেন বা ফেসবুক ইনবক্স করতে পারেন। আমি আপনাদের মেসেজের অপেক্ষায় রইলাম। আশা করছি বন্ধুরা অবশ্যই আমাকে এই ব্যাপারটাতে একটু সাপোর্ট করবেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। আচ্ছা, তামিম আছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ তামিম যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন, আহারে ভাইয়া কি ঠান্ডা লাগছে, দোয়া করি যেন খুব শীঘ্রই তুমি সুস্থ হও। আমারও তোমার মতো বেশিরভাগ ঠান্ডা লাগে। আমার আগের মেসেজটা পড়ো। ও আচ্ছা, আগের মেসেজ ছিল, আসসালামু আলাইকুম রিদম ভাই কেমন আছো, আমি নারায়ণগঞ্জ থেকে শুনছি, তুমি বলো তো আমার নাম কি জানি, তুমি যেদিন শো করো সেদিন থেকে শুনি। কথা হচ্ছে আমি স্টুডেন্ট তাই এত টাকা ফোনে ভরা হয় না, যখন টাকা থাকে তখন ঠিকই মেসেজ দেই, আমাকে তুমি মনে রাখোনি, মেসেজ দিলে শুনি বুঝছো, দিলেও শুনি বুঝছো। আচ্ছা, আমি মোস্ট প্রবাবলি চিনতে পেরেছি, যেহেতু নারায়ণগঞ্জ থেকে এটা ফর্সিও তানজিলাই হবে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম রিদম ভাই কেমন আছেন, আমি জুবাইর সিলেট থেকে। জুবাইর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং খুব খুশি হলাম চলে এসেছেন। ভাইয়া একা একা চা খেও না, আমাকে সাথে নাও, আমারও ঘুম পাচ্ছে, আমিও চা বানাচ্ছি, তোমার দাওয়াত রইল, আসো রংপুরে নবাব, মজা করে বললাম। আচ্ছা মজা করে কেন হবে নবাব, আপনি দাওয়াত দিয়েছেন দাওয়াত দেন, আমি সেই দাওয়াতে চলে আসি চা খেতে। এমনিতেও গলার অবস্থা তেমন একটা ভালো না, দেখি আসি আপনাদের ওখানে চা খাই, দেখি গলাটা একটু ভালো হয় কিনা। আচ্ছা, তারপর আরো একজন কিন্তু মেসেজ করেছেন যে ভাইয়া তুমি চা খেলে মুকুল ভাইয়ের কাছ থেকে নিও, কারণ মুকুল ভাইয়ের চায়ের দাম কম, আবার অনেক সময় ফ্রিতে দেয়। হ্যাঁ, আমি অলরেডি মুকুল ভাইকে কল করেছি, মুকুল ভাই কিন্তু চলে আসবে আমার পরপরই, কিন্তু মুকুল ভাই চলে আসবে। আপনারা তো সবাই জানেন যে আজ সোমবার, তো সোমবার মানেই কিন্তু মুকুল ভাইয়ের টি স্টল, মুকুল ভাই চলে আসবে, মুকুল ভাইয়ের থেকেও রং চা খাবো, আশা করছি আমার গলা আজকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভাইয়া শুনো, 5টা বরফ করলা মরিচ 5টা সাথে 2টা কাকের মাথা ব্লেন্ডারে ব্লেন্ড করে খাও, তাহলে দেখবা যে কাকের মতো সুন্দর ভয়েস হবে, লিলিপুট, তাই নাকি, এরকমটা হয় নাকি, আগে জানতাম না আমি। সালিহুর রহমানও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, বদরগঞ্জ রংপুর থেকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সালিহুর ভাই আপনাকেও ধন্যবাদ যুক্ত হয়ে গেছেন। একটা গানে চলে যাবো বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় আর পান্থ কানায়ের করা, আমাদের সবার পরিচিত একটা গান, নাসেক নাসেক, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে থাকবেন, সবার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: হ্যালো ফ্রেন্ডস, আছি কিন্তু আপনাদের সাথে, এখন পর্যন্ত কোথাও যাইনি। আমি আপনাদের বন্ধু আর যে রিদম আছে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও দুপুরের এই সময়টাতে, এই ব্যস্ত সময়ে, এরকম একটা সময় সবাই আমার সাথে যুক্ত আছেন, সবাই আমাকে লিখছেন, মেসেজ করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। যারা মাত্র আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আছি বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আর আশা করছি অবশ্যই আমাদের অ্যালবামের যে গানগুলো আছে সেই গানগুলো আপনাদের ভালো লাগছে বা আপনারা উপভোগ করছেন গানগুলো। আমি আবারও দুঃখিত বন্ধুরা, যে আসলে আমি কাশির জন্য কথাই বলতে পারছি না, আই এম রিয়েলি সরি। অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এত কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। আচ্ছা, কোরবানি নিয়ে কিন্তু একটা, কোরবানির ঈদ নিয়ে একটা মজার বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম রাজশাহী থেকে রিদম ভাই। কোরবানির ঈদে আমাদের গ্রামের সকল গরু একসাথে একটা মাঠে কোরবানি দিই, ওকে? এখন কোরবানি ওই মাঠটা হলো আমার এক প্রাক্তন বান্ধবীর বাসার পাশে। আচ্ছা, কোনো এক কারণবশত সে আর আমার সাথে কথা বলে না, ঈদের দিন সে অনেকটা সময় ওই মাঠে থাকে। তারে খুব কাছে থেকে দেখার খুব বড় একটা সুযোগ ছিল এই ঈদটা, কিন্তু দুঃখের বিষয় যে এই ঈদটা বাসায় করতে পারছি না ভাই। যাক, এটা কোনো প্যারাই না, এটা টোটালি ওকে। কিছু কিছু জিনিস দূর থেকেই ভালো, কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর, কিছু কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর। তো এটা ভেবেই আপনি আপাতত মনটাকে একটা সান্ত্বনা দিয়ে দিতে পারেন। তবে ব্যাপারটা খুব মজার ছিল কিন্তু সত্যি কথা বলতে, আসলে এরকম সিচুয়েশন আসলেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আসসালামু আলাইকুম রিদম ভাই, জানি তুমি ভালো নেই তাই আর বাড়তি কথা জিজ্ঞেস করলাম না, কেমন আছো? আমি আজই প্রথম মেসেজ দিলাম তোমাকে, আমি খিলগাঁও থেকে জান্নাতুল বলছি, ওকে? আচ্ছা, তুমি আর সিফাত ভাইয়া কি বন্ধু? না, সিফাত ভাইয়া অবশ্যই আমার বড় ভাই। আচ্ছা, আমি তো প্রথম তাই মেসেজ পাঠানোর ধরন ভুলও, ভুলভাল হইলে কিন্তু হাসবে না, ঠিক আছে? আমি তোমাদের শো অনেক আগে থেকে শুনি, বুঝলে ভাইয়া? ভালোই লাগে, কিন্তু গানে গান দিলে আর কি ভালো লাগে না, শুধু তোমাদের কথাগুলোই ভালো লাগে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আর সিফাত ভাইয়ের ব্যাপারে যদি বলি, সিফাত ভাই হচ্ছে আমার অফিস কলিগ, সে আমার সিনিয়র, এমনিতেও আমি তাকে বড় ভাই হিসেবেই দেখি। সত্যি কথা বলতে এই তো আমাদের মানে বড় ভাই ছোট ভাইয়ের যে সম্পর্ক, এই এরকম একটা সম্পর্ক আর কি। এই দুষ্টু মিষ্টি ভাইয়া, আপনি কি বৃষ্টিতে ভিজেছিলেন নাকি? একটু সাবধানে থাকবেন তো, গলাটার কি অবস্থা করেন, এখন কষ্ট আপনারই হচ্ছে আর আপনার সাথে আমাদেরও কষ্ট হচ্ছে। উম্মে হাবিবা, আমি আপনাদের যে কষ্টটা হচ্ছে বা আমার গলার জন্য আপনাদের যে সমস্যাটা হচ্ছে এর জন্য আমি রিয়েলি রিয়েলি সরি। আসলে ইচ্ছা করে তার করছি না, হুটহাট করে একটু কাজটা চলে আসছে আর কি। যাই হোক, ইনশাল্লাহ চা খাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে খুব জলদি সুস্থ হয়ে যেতে পারি। তারপর আমাদের সাথে কিন্তু সামান্তা শাহানুর এখনো আছেন, কোথায়? আমার সেদিন বলা গানটা শোনাননি, আজ পালে শোনাবে না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব। মিস্টার আরজে কিং, রিদো ভাই, আপনি সরি, কাজের ফাঁকে ফাঁকে আপনাকে মেসেজ করছি, দেখে আমার কাজিন বলে মিষ্টি কাজের মাঝে মেসেজ করছিস, একটা পিক দিয়ে পোস্ট করলে ভাইরাল হয়ে যাবে, তোকে দেখে শেখা উচিত, সময় দিতে চাইলে কাজ করে করে সময় দেওয়া যায়, ব্যস্ততা শুধু বাহানা মাত্র। হ্যাঁ, এটা ভালো বলেছে আপনার কাজিন, এটা কিন্তু খারাপ বলেনি, এটা ভালো ছিল। তারপর দেখতে পাচ্ছি রুবেল আছেন আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি স্বপন আছেন, আলামিন আছেন আমাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। বন্ধুরা আছি 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। চলুন একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে হৃদয় খানের করা হাহাকার, খুব সুন্দর একটা গান। তো এত কথা না বাড়িয়ে চলুন সোজা গানে চলে যাই।

0: Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আর আমি হৃদম কিন্তু আছি আপনাদের সাথে সেই দুপুর দুইটা থেকেই, এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। অবশ্যই আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, আরও একবার একটু বলে দিতে চাই, যদিও শেষ ঘন্টায় চলে এসেছি, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ilovethakafm। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, আপনি ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে খুব ইজিলি আমাদের শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন। যারা আমাকে নাম্বারে মেসেজ করছেন, যারা আমাকে টেক্সট করছেন, তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আমি সবার রিপ্লাই করব। বাট যারা আমাকে মেসেজ করছেন সবাই কষ্ট করে একটু ফেসবুকে চলে আসবেন আমাদের ফেসবুক পেজে, সেখানে আমার একটা পোস্ট আছে, সো পোস্টে সবাই কমেন্ট করবেন, আমি অবশ্যই সবার মেসেজ পড়ার চেষ্টা করব, সবাইকে আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। বন্ধুরা চলুন দেখি কিছু একটু মেসেজ দেখে আসি। দুষ্টু মিষ্টি ভাইয়া, ভুল বুঝলেন, আপনি রাগ করলেন নাকি? আপনার যতবার খুশি ততবার কাশি দেন, আমাদের কোনো প্রবলেম নেই, বাট আপনার তো শোটা করতে অনেক কষ্ট হচ্ছে, তাই আপনার জন্য আমাদেরও কষ্ট হচ্ছে, সেটাই বলেছি, বুঝতে পেরেছেন দুষ্টু মিষ্টি ভাইয়া? উমে হাবিবা, জি জি বুঝতে পেরেছি হাবিবা, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি সবাই দেখছি যে আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছেন, সবাই বলছেন চা খেতে, এটা খেতে, ওটা খেতে। এই ভালোবাসাটা বা এই যে এতটা যত্ন করে রাখছেন সবাই আমাকে, আমি জানি না আপনাদের কিভাবে ধন্যবাদ দিব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমাদের সাথে চট্টগ্রাম থেকে কামরুল আছেন, প্রতিদিন শুনি বাট আমার কাছে টাকা না থাকে মেসেজ দিতে পারি না। আচ্ছা ইটস ওকে, আমাদের সাথে থাকলে হবে, আমাদের শুনলেই হবে। শিউলি কিন্তু আছেন আমাদের সাথে, শিউলি লিখেছেন ভাইয়া আপনি আমার মেসেজ পড়েন না, আমি আর আপনাকে মেসেজ দিব না। এই যে আমি মেসেজ পড়লাম, আমি অবশ্যই সবার মেসেজ পড়ার ট্রাই করি, সো এটা আপনাদের একটু বুঝতে হবে। রিদম ভাইয়া তুমি কি BTS চিনো? আমি কিন্তু BTS আর্মি, আমি রোদেশি ফ্রম রংপুর, লর্ডস অফ লাভ, থ্যাংক ইউ। ওয়াও রোদেশি তাহলে BTS আর্মি, আচ্ছা BTS আমি চিনি, হ্যাঁ একটা ভালো কে পপ ব্যান্ড, গান টান করে, মিউজিক করে, খুব ভালো লাগে, এই তো আর তেমন বেশি না আর কি, ওর থেকে বেশি কিছুই না। আচ্ছা আকাশে অনেক তারা রিদম, মুখে হাসি ধারা আমি সানিম। আচ্ছা সানিম এখন পর্যন্ত যুক্ত আছে আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাই পাল পাল সংটা, আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে এই পছন্দের গানটা শোনানোর জন্য। ভাইয়া রংপুরে আবহাওয়া অনেক খারাপ, আচ্ছা এদিকেও মোটামুটি একটু একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, দেখি কি হয়। আমার হাত কয়েকদিন আগে ঠিক হয়েছে, এখন আপনার গলা খারাপ হয়েছে নবনীতা। আচ্ছা আপনার হাতের সাথেই মনে হয় কানেকশন, আপনার হাতটা যদি ঠিক না হতো তাহলে আমার গলাটা হয়তো বা ভাঙতো না। আচ্ছা যাক নবনীতা দুষ্টামি করলাম, থ্যাংক ইউ সো মাচ নবনীতা যুক্ত থাকার জন্য। বন্ধুরা চলেন একটা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে মিফতা জামানের করা একটা গান, নেই অবসর, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো চলুন এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাই।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। সেই দুপুর 2টা বাজে কিন্তু চলে এসেছি এবং দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থায় আছি। যদিও আছি আরও কিছুক্ষণ আপনাদের সাথে, তবে হয়তো আজকের মতো বিদায় জানাতে হবে। আর যেহেতু বলেছি যে আমার গলার অবস্থাটা খুব বেশি খারাপ, যার কারণে আজকে হয়তো আপনাদের সাথে ওইভাবে ঠিক কথাও বলতে পারিনি, তো যাই হোক আশা করছি সবাই ব্যাপারটা একটু ইজিলি নিবেন বা হচ্ছে আমাকে মাফ করে দিবেন, যে কারণে আমি ওইভাবে কথা বলতে পারিনি আপনাদের সাথে। এর আগেও খেয়াল করেছেন যে কাশির জন্য হচ্ছে মানে কথাই বলতে পারছিলাম না, এরকম একটা সিচুয়েশন আর কি। যাই হোক, অনেকেই কিন্তু যুক্ত ছিলেন আমার সাথে সেই দুপুর থেকে, 2টা থেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং ইভেন আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু সবাই যুক্ত আছে, সবাই আমাকে মেসেজ করছে, লিখছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সামান্তা শাহানুর কিন্তু এখন পর্যন্ত আছে আমাদের সাথে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কে, আছেন আমার সাথে আছেন আফরিন আভা। ঠিক বলেছেন, আমি খুব খুশি হলাম আপনি মনে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার বন্ধু বান্ধব যারা আছেন আমি মোটামুটি সবাইকে একটু মুখস্থ করার ট্রাই করি আর কি। আচ্ছা, তারপর ফাতেমা তাসনিম আছেন আমাদের সাথে, একটা গান শুনতে চেয়েছে, বিটিএস এর গান। ওকে, আমি চেষ্টা করবো আপনাকে অবশ্যই গানটা শোনানোর জন্য। জান্নাতুল হীরা কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে, জান্নাতুল হীরা। আচ্ছা, জান্নাতুল হীরা আমাকে একটা কোয়েশ্চেন করেছিল, ঘোড়ার ডিমের ইংরেজি কি, সেই এটা একটা রিপ্লাই করেছে, আই ডোন্ট নো, এটা আমি আসলে নিজেও জানি না। সে লিখেছে ঘোড়ার ডিমের ইংরেজি হলো মেয়ার্স নেস্ট। আচ্ছা, হতে পারে, ব্যাপারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করবো, দেখবো, বাট আমি আসলেই জানি না, যেটা সত্যি কথা। যদি এটা হয়ে থাকে আমি খুব খুশি হলাম ব্যাপারটা জেনে। আচ্ছা, আমার আর আমার মন খারাপ ছিল এমনিতেই, এখন ঠিক হয়ে গেছি। না, মন খারাপ করে থাকা যাবে না, মন খারাপ করে থাকা যাবে না, সবসময় মনকে ভালো রাখতে হবে। আর সেই জন্যই কিন্তু রিদম প্রতি সোম থেকে বুধবার দুপুর 2টা বাজে চলে আসে আপনাদের মাঝে, যাতে একটু মনটাকে ভালো করে দেওয়া যায়। সো আশা করছি মন খারাপ করে কেউ থাকবেন না, সবাই অবশ্যই আমার সাথে থাকবেন, হাসি খুশি মুখে থাকবেন, যেমনটা আমিও কিন্তু খুব হাসতে ভালোবাসি। আচ্ছা, তারপর রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বেদগাড়ি হাট, যেটা রংপুরের দ্বিতীয় বৃহত্তম হাট ক্রয় বিক্রয়ের দিক থেকে। ভাই, আমি আপনার রেগুলার লিসেনার, আমার এস এম এস পড়েন না কেন, আগের এস এম এস গুলা পড়েন। আচ্ছা, আমি অবশ্যই সবার মেসেজ পড়ার চেষ্টা করি, আর হচ্ছে আমি কারো মেসেজে আমি এভাবে মানে বাদ দিই না। সো মেসেজটা একটু উপরে চলে যাওয়ার কারণে হয়তো একটু লেট হয়ে গেছে আর কি। আচ্ছা, যেটাই হোক, আমি হাট নিয়ে কথা বলছিলাম এবং সেটার একটা আপডেটিং কিন্তু পেয়েছি, যে রংপুরের একটা ঐতিহ্যবাহী হাট বেতগাড়ি হাট। সো এই হাটের যদি আর কোনো বিশেষত্ব থাকে সেই বিষয়টা নিয়েও জানাবেন, আর হচ্ছে আপনার এলাকায় যদি এরকম কোনো হাট বাজার থেকে থাকে, গরুর হাট, কোরবানির হাট, অবশ্যই আমাকে জানাবেন। ব্যাপারটা হচ্ছে মানে আমি যে কোনো নিউজ করছি ব্যাপারটা তা না, মানে ব্যাপারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি, যেহেতু আমার আসলে এই জিনিসটার প্রতি একটা সফট কর্নার আছে, বা আমি আসলে কোরবানির টাইমে গরু বলেন, ছাগল বলেন, গরুর হাট বলেন, এইসব নিয়ে একটু মানে ঘাটাঘাটি করতে খুব পছন্দ করি আর কি। আচ্ছা, জিনিয়া কিন্তু আছে আমার সাথে, ভুলে গেল নাকি আর যে, ভুলতে দেবো না কিন্তু, না না না, ভুলবো কেন, অবশ্যই আছি জিনিয়া, সবসময় আপনারা আমার মনে ছিলেন এবং সবসময় আপনারা আমার মনে থাকবেন। ফাহিম আছেন রংপুর থেকে আমার সাথে, রিদম ভাই আমি আমার আম্মুর সাথে তোমাকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ, আন্টিকে সালাম দিবেন আমার, আমার দুইজন মিলে একসাথে শুনছেন, আমাকে খুব খুশি হলাম শুনে। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাই রংপুর থেকে বলছি, রংপুর থেকে কে বলছেন একটু নামটা কষ্ট করে লিখে দিবেন। তারপর আরো অনেকেই আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। শেষ মুহূর্তে আবারও ফিরে আসবো, এখন একটা গানে চলে যাই বন্ধুরা, এখন আমরা অরিজিৎ সিং এর আশিকি টু মুভির একটা গান শুনবো, তুম হি হো। সো আশা করছি গানটা সবাই এনজয় করবেন, তো চলুন এত কথা না বাড়িয়ে গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4
1: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর জি রিদম। আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো, হয়তো এখানেই বিদায় জানাতে হচ্ছে। যাওয়ার আগে আমি কিছু মেসেজ একটু দেখে যাবো, অনেকেই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কাইফা হালুকা। আমি হাফসা রংপুর থেকে। হাফসা কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি কোথায়। আচ্ছা ভাইয়া, একটা সত্যি কথা বলবো, তুমি কিভাবে চিনলা যে আমি তানজিলা নারায়ণগঞ্জ থেকে? আরো অনেকেই শুনে আমার নামের নামটাই বললাম, মনে রাখছো নাকি আগের মেসেজ থেকে নামটা বললাম? আচ্ছা না, আমি নারায়ণগঞ্জ দেখে আমি গেস করেছিলাম তানজিলা, এটাই আর কি। মিষ্টি ভাই কেমন আছো? আমি সিলেট থেকে বলছি ভাইয়া, আমার কথা ভুলে গিয়েছো কিনা? না ভুলিনি, অবশ্যই ভুলিনি। আশা করছি ভালো আছেন এবং শেষ পর্যায়ে যদিও চলে এসেছি দেখে খুব ভালো লাগলো। আচ্ছা তারপর হ্যালো রিদম, দুই দিন পর এক্সাম শেষ হবে, এক্সাম শেষ হলে প্রতিদিন টেক্সট করবো। ইয়ে আমি কিন্তু নিউ নীলা ফ্রম মহাখালী। ওয়াও, তাই নাকি? মহাখালী থেকে আমাকে শুনছেন? মহাখালী তো আমার পার্শ্ববর্তী এলাকা, আমি নাখালপাড়া থাকি। মহাখালী কোথায় থাকেন সেই ব্যাপারটা নিয়ে একটু জানিয়ে দিবেন নীলা, কষ্ট করে। আশা করছি আবার কথা হবে। তারপর দেখতে পাচ্ছি সানিম কিন্তু এখনো আছেন আমাদের সাথে। তারপর হুমায়রা আছেন রংপুর থেকে। রিদম ভাই মনে আছে না, গিলে খেয়েছো আমি হুমায়রা রংপুর থেকে। যাই হোক, ভালো করে চা খাও আর মধুর গলা ফিরিয়ে আনো, না হলে ভালো লাগে না। হ্যাঁ, আমি সবাই দোয়া করবেন, আমি গলাটার অবস্থা খুব খারাপ, আপনি তো দেখলেনই, আজ সারাদিনে কথা বলতে খুব কষ্ট হয়ে গেছে, ওই ঠিকঠাকভাবে কথাও বলতে পারিনি। তারপর ভাই এসএমএস করেন না কেন? আমি আপনার ছোট বোন তিথি রংপুর থেকে শুনছি। তিথি কি অবস্থা? আমি মেসেজ অবশ্যই সবার মেসেজই পড়ি, আপনার মেসেজটা অনেক উপরে ছিল তাই হয়তো বা পড়তে একটু লেট হয়ে গেল। ভাইয়া পরীক্ষার খাতা পড়া পড়তে হবে আর ভালো লাগে না, বুধবার থেকে মুক্ত হব, দোয়া করো পড়তে বসবো, বিদায় নবাব। হ্যাঁ সবাই পড়তে বসেন, পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে মোটামুটি জানি। আশা করছি সবার পরীক্ষা ভালোভাবে শেষ হবে এবং তারপর আমরা সবাই আবার বিন্দাস জমি আড্ডা দিব। মেজবা কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে সাইফ আছে আমাদের সাথে। চট্টগ্রাম থেকে মনি আছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমি আরজি স্নেহা, কেমন আছেন জনগণ? ও ওয়াও, আলহামদুলিল্লাহ গুড। আরজি স্নেহা আপনি কোথায় আছেন একটু জানিয়ে দেবেন কষ্ট করে। আর আশা করছি আরজি রিদমের সাথে এরপরেও কথা হবে, পরবর্তীতে অনেক অনেক আড্ডা হবে। রংপুরের গংচড়া উপজেলা থেকে আছেন আমাদের সাথে ফাহিম। ওখানে একটা গরুর হাটের ব্যাপারে বলেছে, সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে বুড়ির হাট। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো, আরো অনেক অনেক গল্প করবো। তারপর ভাইয়া গলার ব্যথা কমবে, বেশি বেশি ফ্রিজের পানি খাও। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। ভাইয়া ক্লাস নাইনের প্রেম কেমন হয়? শুনছি রংপুর থেকে মুনতাসির, ক্লাস নাইনে আবার প্রেম হয় নাকি? যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় জানাতে হচ্ছে, আবারও আগামীকাল চলে আসবো আপনাদের মাঝে মিড ডে ফেজ নিয়ে। তো আশা করছি অবশ্যই সবাই ঢাকা এফএম 90.4 সাথে যুক্ত থাকবেন, আবারও আগামী দিন সবার সাথে অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে, সুন্দর সুন্দর গান শুনবো। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আমরা বিদায় নিতে নিতে একটা গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা, পার্সোনালি আমার পছন্দের একটা গান গুলবাহার। আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো গানটা শুনতে শুনতেই বিদায় জানাচ্ছি সবাইকে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন। তো চলুন সবাই এখন আমরা গানে চলে যাই বন্ধুরা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ ইট?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি।
1: মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবে চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি ডট কম ডট বিডি। আম্বার আইটি।

0: আমার কাছে মলম আছে, জবর গুণা বলি শোনেন গুণের কথা।
1: আরে দোষ আর কইস না, সারাটা দিন কাজ করি তারপর কাজ শেষ হয় না। আরে কাজ তো শেষ হয় না, 32 ঘন্টা একদিন হইলে তাহলে কাজ শেষ হইতো, বুঝছস?
0: সকলে পরিবেশের শ্রেষ্ঠ বন্ধু সুধি জনে বলে সেই হিবি কোরাজে।
2: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, সবাইকে স্বাগত জানাচ্ছি। মুকুল টি স্টল এবং কুল মুকুল আছি আপনাদের সাথে, এবং প্রথমেই কান ধরছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। ঘটনা হচ্ছে যে ঘুম থেকে উঠে মানে আমার এক বন্ধুর পাল্লায় পড়ে, মানে ওই যে গরু কিনবে আর কি, ওই যে ফার্মে, মানে গরুর ফার্মে গিয়েছিলাম দেখতে, এই আপনার 300 ফিট পার হয়ে নারায়ণগঞ্জের একটু আগে আর কি। তা আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল, দুঃখিত যে আমি 5 মিনিট পরে আপনাদের সাথে জয়েন করলাম, একটু কোরবানি বলে আমাকে একটু মাফ করে দিয়েন আর কি। তো বন্ধু গরু দেখবে, আমি বললাম যে হাটেই কিনি, তা বললো যে হাটে অনেক ঝামেলা, ঠিকভাবে মাঝে মাঝে পাওয়া যায় না, তারপর আবার দাম টাম কি হয় একটু আগেই একটু ফার্মে যাই। তা আমারও একটু মনে মনে জাগলো আর কি, যে দেখি না যদি একটু সস্তা কিছু পাওয়া যায়, দেখি আসি যে আমার আয়ত্তের মধ্যে যদি থাকে। তো এই কারণে এই ফার্মে গিয়েছিলাম গরু দেখতে, বিশাল বিশাল গরু। তো ওখানে তো যে লাইভ ওয়েট করে বিক্রি করে আর কি, যে কেজি বলে আর কি, 450 টাকা, 500 টাকা, এটা 600 টাকা, মানে ওইভাবে ওয়েট করে, ওজন করে, করে করে তারপরে বলে। যাক, গরু টরু দেখে আসলাম, আমার দেরি হয়ে গেছে, একদম হুলুস দূর করে আপনাদের সাথে জয়েন করলাম, মাফ করে দিয়েন একটু। আর আজকে সোমবার, মুকুলবারও বলে অনেকে, 18 মে 2026 এবং 4 জ্যৈষ্ঠ 1443, এবং আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি বৈশাখ মাসটা পার করেছি। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মানে বৈশাখের প্রচণ্ড গরমটা কিন্তু পার করে ফেলেছি। আমাদের এই বছরে মোটামুটি গরমের একটা কঠিন অংশ, মানে বছরের গরম উষ্ণতম যে মাস থাকে এর মধ্যে বৈশাখ একটা, মানে এপ্রিল মাসটা, এপ্রিলটা আমরা পার করে ফেলেছি এবং জ্যৈষ্ঠের আজকে 4 তারিখ। এবং আজকে একটু ঝিরিঝিরি বাতাসও বইছে, এবং আকাশ কখনো আলো রোদ দেখতে পাই, কখনো আবার একটু অন্ধকার হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়। তা আজকে সহ্য করা যাচ্ছে, কালকে কিন্তু গরমটা একটু বেশি লেগেছিল, কেমন জানি হাসফাস লেগেছিল, কিন্তু আজকে মোটামুটি ভালো। যাই হোক, আজকে সোমবার, 18 মে 2026 এবং 4 জ্যৈষ্ঠ 1443 বাংলা। ওকে, আমি রাত 8টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, অনেক কথা হবে, আপনারাও শেয়ার করবেন কোরবানি নিয়ে। ও, কোরবানি ঈদের আগেও তো শো আছে, আমরা তখনও গরু নিয়ে কথা বলবো। আমার খুব ভালো লাগে, আমার কোরবানিটা মানে আমার খুবই ভালো লাগে। এক হচ্ছে যে মানুষের মুখের যে এক্সপ্রেশন, এই যে রাস্তা দিয়ে গেলে একটা মুড়ে থাকে, একটা গরু কিনলো, দামটা জিজ্ঞেস করে, দামটা বলে, মুখ ব্যথা হয়ে যায় দাম বলতে বলতে। এক সাইনবোর্ড নিয়ে ঘুরতে হবে, ধরেন গরু নিয়ে আসার সময় একটা সাইনবোর্ড লাগিয়ে রাখবেন আর কি, 95,000 টাকা কিংবা 1,50,000 টাকা, এটা দেখাবেন সবাইকে, এরকম প্লে কার্ডের মধ্যে লেখা থাকবে, এরকম দেখাবেন। যাক, কোরবানি নিয়ে অনেক কথা হবে। তো আমার এই কারণে কোরবানি ঈদটা খুব মজা লাগে, আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সব কিছু আপনারা জানেন যে আমি খেতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো। ওকে, আর আমার সাথে জয়েন করতে চাইলে দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকে যারা রয়েছেন ইতিমধ্যে তারা ফেসবুকে আমাদের সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলেই আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে আপনারা কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই, এটা অনেকেরই জানা আছে, তারপর আবার বলছি 01841904904, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যেহেতু একটু দেরি করে আসছি, আমি মনে হয় যে কথাটা হোয়াটসঅ্যাপগুলো একটু, হোয়াটসঅ্যাপে যে কমেন্টগুলো রয়েছে এগুলো একটু পড়ে ফেলি না। আচ্ছা, অমৃত বোস কলকাতা থেকে জয়েন করেছিল, শুভ বিকেল, গানটা দারুণ আছে, একটু আগের গানটা তার খুব ভালো লেগেছিল, হায়দার হোসেনের গানটা বেজেছিল, অমৃতকে অনেক ধন্যবাদ। তারপর ইমন খান নিয়াজ ভাই চলে আসছে আগে আগে, আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, হোয়াট ইজ স্টার্ট উইথ হায়দার স্যারের লেজেন্ডারি গান। আচ্ছা, গানটা বসিয়েছি কিন্তু আমি গানের পরে জয়েন করেছি, দেরি হয়ে গেছিল, যে গরু দেখতে গিয়েছিলাম ওই যে ফার্মে, বুঝছেন, গরুর ফার্মগুলোতে। আচ্ছা, ব্যাপারটা ফাস্ট বলে ছক্কা মারার মতো, আচ্ছা প্রথম বলে ছক্কা মারার মতো গানটা তার মজা লেগেছে, ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। তারপর আমাদের সাথে জয়েন দাদু, যেহেতু বলেছে, জাকারিয়া আমাকে দাদু বলে ডাকে, দাদু কেমন আছো তুমি? ভালো আছি। হ্যালো মিস্টার ম্যানেজার সাহেব, সাইফুল ভাই ওরফে গিট্টু মিয়া, চেয়ার টেবিলগুলো একটু সুন্দর মতো গোছাও না কেন, সব এলোমেলো করে রেখেছো, আমি কিন্তু এবার নজরদারি করব, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না। একদম ঠিক বলেছে আমাদের জাকারিয়া, সেটা হচ্ছে যে আমাদের গিট্টু মিয়া একটু অন্যমনস্ক হয়ে গেছে, আমার ধারণা সে কোনো প্রেমে টেমে পড়েছে মনে হয়, কেননা প্রেমে পড়লেই মানুষ একটু অগোছালো হয়ে যায়, তার চুলটুলো অগোছালো, কাজকর্ম অগোছালো, মন নাই কেমন জানি, চায়ের মধ্যে দুধ কম দিচ্ছে কিংবা চিনি কম দিচ্ছে, কাস্টমারের নানা রকম কমপ্লেইন আমি শুনতে হচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, সামান্তাকে দায়িত্বটা দিব এটা দেখার জন্য, যে গিট্টু মিয়া

প্রেমের পড়লো কিনা কিংবা এটা কিভাবে সলভ করা যায়। আমাদের তিতুমির আমাদের সাথে জয়েন করেছে, তিতুমির কাঁঠালের ছবি পাঠিয়েছে, খুব সুন্দর, এবং সাথে মুড়ি। আচ্ছা, কাঁঠাল দিয়ে মুড়ি খেতে অনেক পছন্দ আমার, আপনাদের কেমন লাগে আমি জানি না, মানে মুড়ি মুখে দিবেন এবং কাঁঠালের কোয়া নিয়ে খাবেন, দেখবেন যে বেশ মজা লাগে। মুড়ি দিয়ে কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে, যদি কাঁঠালটা একটু নরম হয় আর কি, শক্ত কাঁঠাল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না। আচ্ছা, তারপর আমার সাথে জয়েন করেছে এটা কি, আসসালামু আলাইকুম রিদম ভাই। আচ্ছা, আনজামিউর ফ্রম সাইড অফ 2 নং চেকপোস্ট রংপুর ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছে। আচ্ছা আনজামিউর, আমি মুকুল চলে আসছি, আপনারা সবসময় রিদমা সিফাতের সাথে আমাকে গুলিয়ে ফেলেন। ঘটনা হচ্ছে যে বিকালের শো তো, মানে সিফাত কখনো থাকে কখনো রিদম থাকে, রিদম তো চলে গেছে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, প্রতি সোমবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি, আমার নাম হচ্ছে মুকুল। ওকে আনজামিউর, অনেক ভালো থাকবেন। ওকে, এবার গানে যেতে চাই, গানের পর ফিরে আসবো। আপনারা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বার, এবং ফেসবুক ও কমেন্ট রয়েছে, সেগুলো পড়বো এর পরে। ওকে, গান শুনি, ফিরে আসছি। একটু ঠান্ডা গান আর কি, একটু গানটা আমি শুনিনি আগে, আমার প্লে লিস্টে ছিল, আমি দেখি কেমন।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: আপনি শুনছেন ঢাকা FM 90.4 সায়ারা সায়ারা। একটা দারুণ একটা গান শুনলাম, আমি মুকুল আছি আপনাদের সাথে। আর স্টুডিও হইতে 5:18, আজকে 5 মিনিট পরে ঢুকেছিলাম, গরু দেখতে গিয়েছিলাম। যাই হোক, অনেক সুন্দর সুন্দর গরু দেখে আসলাম। জাকারিয়া খান আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছে, আমাকে একটা ভালোবাসার চিহ্ন পাঠিয়েছে, অনেক ধন্যবাদ জাকারিয়া। তাহিয়া বিনতে হাসান আজকে মনে হয় প্রথম দেখতে পাচ্ছি, তাহিয়াকে অনেক শুভেচ্ছা আমাদের সাথে প্রথম জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া বিনতে হাসান, আমি ভালো আছি এবং খুব ভালো লাগলো, আপনার নামটা খুব সুন্দর, তাহিয়া বিনতে হাসান, খুব ভালো লাগলো আমার। তারপর জাকারিয়া হোসেন আরেকজন পাবনা থেকে আমাদের সাথে জয়েন করেছে। জাকারিয়া খান, আচ্ছা আমাদের জাকারিয়া খান একজন, জাকারিয়া হোসেন একজন পাবনা থেকে, আর জাকারিয়া খান আমাদের সাথে। শুভ বিকেল জাকারিয়া খান, আপনি একটু জানান তো কোথেকে, আপনি কি খুলনা থেকে নাকি কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেন? পাবনার একজন পেয়ে গেছি, জাকারিয়া হোসেন আর জাকারিয়া খান। শিমুনুর আমাদের সাথে জয়েন করেছে, গতদিন আপনি অনেক এস এম এস করেছেন, হ্যাঁ মুকুল মামা কেমন আছো, বাসার সবাই কেমন আছে? আচ্ছা বাসার কথা যেহেতু জিজ্ঞেস করলেন, বাসার সবাই ভালো আছে, আর আমার একটু শারীরিক অসুস্থতা রয়েছে, ডাক্তার দেখিয়েছি, তো ওষুধ খাচ্ছে, ইনশাল্লাহ কমে যাবে। আপনারা সবাই একটু দোয়া করবেন হ্যাঁ আমার জন্য, ইনশাল্লাহ। বয়স হয়েছে তো, মানে এক একদিন এক এক রকম থাকে, এখন একটু বুকে একটু পানি জমেছে আর কি, ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল, এটার ধরতে পারছিলাম না কি হলো, তো ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে বললো যে বুকে একটু পানি জমেছে, এটা ওষুধ দিয়েছে, এটা কমে যাবে আর কি, ইনশাল্লাহ। ডায়াবেটিসটাও বেশি, ওইটাও কন্ট্রোল করতে বলেছে, তো অনেক চেষ্টা করে, তারপরেও সব আল্লাহর হাতে, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আম্মা সুস্থ থাকবে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। তারপর জাকারিয়া লিখেছে, হাম্বা হাম্বা লিখেছে, ভূত হাম্বা হাম্বা শুনেছি সকাল থেকে, অনেক দূর গিয়েছিলাম, খাওয়া দাওয়া করিনি দুপুরবেলা ঠিক মতো, কেন আর ক্ষুধাও কেন জানি চলে গেল, একটু পর দেখি কিছু একটা খেতে হবে আর কি। তারপর জাকারিয়া হোসেন কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তারপর সাইফুর রহমান আমাদের সাথে গিট্টু মিয়া জয়েন করেছে, যে পাবলিক প্রেমে পড়েছে, তার কাজকর্ম একদমই মন দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? সব বাসার সবাই কেমন আছে? আপনার উপরে কিঞ্চিত পরিমাণ গোসা করেছি, আপনি আমার ফোন রিসিভ করেন নাই। ঘটনা হচ্ছে যে আজকে আমি যে বললাম না, গরুর ফার্মে গিয়েছিলাম আর কি, গরু দেখতে বন্ধুর সাথে, তো একটু ব্যস্ত ছিলাম, তাই কারণে ফোনটা রিসিভ করা, মানে ফোনের দিকে কোনো হাম্বা হাম্বার মধ্যে আমি খেয়াল করিনি, পরে দেখেছি, তখন আর সময় ছিল না, খুব তাড়াহুড়া করে অফিসে আসলাম, এসে কোন রকম একটু মুখটা ধুয়ে যে আপনাদের সাথে জয়েন করে ফেললাম। আচ্ছা কাটুক ক্লান্তি মেলা, আচ্ছা এক কাপ মনের মতো চা আর প্রিয় মানুষের সাথে আড্ডা, দিনের ক্লান্তি দূর করতে এর চেয়ে ভালো আর কি হতে পারে? সেরা স্বাদের চা আর একটি চিমটি আতিথেয়তার ভরসা নিয়ে আমরা আছি আপনার অপেক্ষা। মুকুল শ্রীশ্বরের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। অনেক ধন্যবাদ গিট্টু, সুন্দর করে লিখেছে। আর গিট্টু আমার উপর রাগটা কমেছে তো, আমার কারণটা বলে দিলাম। তাহিদুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, তাহিদ আসসালামু আলাইকুম, বংশী থেকে শুনছি, কেমন আছেন ভাইয়া? ভালো আছি তাহিদ। সুরাইয়া তাবাসুম আমাদের সাথে রয়েছে, তারপর এমাত্তি তুমি দেখতে পাচ্ছি, আমাদের জ্যোতি আজকে সময় মতো চলে আসছে। আসসালামু আলাইকুম আস, সে লিখেছে আসসালামু আলাইকুম, মানে খুব একটু জোর দিয়েছে আর কি, শুধু আসসালামু আসসালাম এরকম ভাবে লিখেছে। ভাইয়া কেমন আছো? বাসার সবাই কেমন আছো? ভালো আছি, আর আমার কথা তো বললামই, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমার জন্য দোয়া করবেন। শিমুনুরকে অনেক ধন্যবাদ, আরো সুন্দর সুন্দর এস এম এস পাঠায়। ফয়সাল আহমেদ আমাদের সাথে, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন হচ্ছে? সবাই একই প্রশ্ন, আমরা সবাই ভালো আছি, আম্মা কিঞ্চিত একটু খারাপ আছে, আমার জন্য দোয়া করবেন হ্যাঁ, যাতে আমার বুকে যে একটু পানি জমেছে এর জন্য শ্বাসকষ্ট হচ্ছে, এটা যাতে কমে যায়, বয়স হলে এরকম হয় আর কি, ডাক্তার বলেছে, আর আমার যেহেতু হার্টের একটু প্রবলেম আছে, এটা হয়ে গেছে আর কি। আর বিজ্যোতি লিখেছে, তোমার 5 মিনিট লেট হওয়ার কারণে আমি মনে করেছি আসবে না, তাই মন খারাপ হয়ে গিয়েছিল, তবে তোমার ভয়েস শুনে ভালো লাগছে, অনেক ধন্যবাদ, আমিও খুশি হলাম। আমি হচ্ছে গরুর হাটে গিয়েছিলাম, হাট না গরুর ফার্মে গিয়েছিলাম, ওই বন্ধু জোর করে নিয়ে গেল, আমি বললাম যে আজকে শো আছে, বললো যে না আমাকে, তার গাড়ি আছে, তা বললো যে আমি নামিয়ে দিব একদম টাইম মতো, তা এখন রাস্তার যে অবস্থা বুঝেন না, সে আমাকে টাইম মতো নামাতে পারেনি, আমার 5টার একদম 5টার সাথে সাথে আমি ঢুকে জাস্ট খালি মুখে একটু পানি দিলাম আর কি, দিয়ে আমি ঢুকে পড়েছি, দুপুরবেলা খাইও নেই, একটু পরে দেখি কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর শিমুনুর অনেক, ফয়সাল আহমেদ জয়েন করেছিল, হাবিবের ঘুম গানটা শুনতে চায়, আর শিমুনু অনেকগুলো এস এম এস পাঠিয়েছে, শিমুনুরকে অনেক ধন্যবাদ। তারপর খুব সুন্দর সুন্দর ফুল টুল পাঠায়, আচ্ছা খুবই ভালো, ভালো লাগলো। আর হোয়াটসঅ্যাপে কারা রয়েছে একটু দেখি, হোয়াটসঅ্যাপেও অনেকে জয়েন করেছে, একটু পরে এসে না পরেই ফেলি না, যেহেতু প্রথমে একটু ফাঁকি দিয়েছি, মন খারাপ করে বসে থাকলে হবে নাকি? আচ্ছা, সাইফুলকে বলেছে মন খারাপ করে বসে থাকা যাবে না, মনটা ভালো রাখতে হবে। কেমন আছেন ভাইয়া? আমাদের সাথে পাবনা থেকে জয়েন করেছে, আর যে জয়েন করেছে একটু নামটা লিখবেন ভাই, ভালো লাগছে পাবনা থেকে শুনছি, কিন্তু নিজের নামটা কেন লেখেন না? দুঃখের গান শুনতে চান? আচ্ছা, দুঃখের গান না, একটা সুখের গানই শোনাবো একটু দুঃখ দিয়ে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? আমি অবসান বলছি কুমিল্লা থেকে, প্রজেক্ট মোটামুটি গুছিয়ে নিয়েছি, একটু শান্তিতে আছি, তবে 26 তারিখের আগে বের হতে পারছি না, কুমিল্লা থেকে শুনছি। অনেক ধন্যবাদ আমাদের অবসান ভাই, অনেক কষ্ট করছে অফিসের নতুন প্রজেক্টের কাজে কুমিল্লা রয়েছে, তো সবাই 26 তারিখ থেকেই তো ছুটি, না 25 তারিখ থেকে। আচ্ছা যাই হোক, আপনি 26 তারিখ ঢাকা ফিরছেন না? 26 তারিখ তো ঢাকা ফিরবেন না, আপনি আবার চট্টগ্রাম চলে যাবেন অনেক ব্যস্ততার মাঝখানে। যাই হোক, আপনি ভালো থাকবেন, ঈদ পরিবারের সাথে ভালোভাবে কাটাবেন এই প্রত্যাশা করি। আর কুমিল্লা থেকে এত দূর থেকে কাজের মাঝখানেও যে আমাদের মনে রেখেছেন, এটা আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়া, আমার খুব ভালো লাগে। তবে ঘটনা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপটা একটু প্রবলেম করছে, যে আমি যে একটা ভালোবাসার চিহ্ন দিব কোনো রিয়াক্ট করতে পারছি না, কারণটা কি বুঝতে পারছি না, হোয়াটসঅ্যাপের মধ্যে কি প্রবলেম হলো বুঝতে পারছি না। ওকে, একটা দুঃখের গান শুনে ফিরে আসি। হ্যাঁ, সুখ আছে দুঃখের গানটার মধ্যে আবার একটু।

0: আইএস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঢাকা FM 90.4।
3: ভাই শুনছেন ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনার সাথে। আর শুরু হইতে 5:30 আমাকে সামান্তা SMS করেছে, মেসেঞ্জার আর কি, সে জানিয়েছে তাকে আজকে দেখতে আসবে আর কি, তার বিয়ে শাদীর কথাবার্তা চলছে, তাকে দেখতে আসবে, তার একটু জয়েন করতে দেরি হবে, মেহমান গেলে বিকেলে আর কি আসছে, মেহমান গেলে সে জয়েন করবে। যাক, তার বিয়ে শাদী হয়ে যাক, দোয়া করি তার জন্য। আচ্ছা, এর মধ্যে আমাদের সাথে জাকারিয়া জয়েন করছে। দাদু, আমি বর্তমানে ঢাকার বাসিন্দা, আমি সিলেটের মানুষ। আচ্ছা, জাকারিয়া হচ্ছে সিলেটের মানুষ না, আর জাকারিয়া হোসেন হচ্ছে পাবনার মানুষ। আচ্ছা, সিলেটের মানুষ, এখন ঢাকার বাসিন্দা। ওকে জাকারিয়া, আপনি যেহেতু ঢাকা আছেন, কোনো একদিন দেখা হয়ে যাবে। হ্যাঁ, আপনি সময় করে তো একদিন আমার রেডিওতে চলে আসেন, বিকেলবেলা যদি এরকম সোমবার দিন আসেন তাহলে আপনি আমার সাথে একটু কথা বলতে পারলেন। আর সবচেয়ে ভালো হয় সন্ধ্যার দিকে আসলে ভালো, সন্ধ্যার দিকে আসলে হবে কি, 8টার সময় শো শেষ করে আপনি তখন যদি বাসা কাছে হয় ঢাকায় যেখানে থাকেন, তাহলে আপনি আমার সাথে একটু গল্প করে তারপর যেতে পারলেন। কথাবার্তা বললাম, শোয়ের মাঝখানে তো আর কথাবার্তা বলা যায় না, এটা একটু সমস্যা। কিংবা 4টার সময় আসলেও একটু কথাবার্তা বলা যাবে। হ্যাঁ, 4টার সময় আসলে আপনি আসতে পারেন, 4টার সময় আসলে আমরা একটু গল্প করলাম, চা খেলাম, তারপর আপনি চলে গেলেন, কিংবা রেডিওতেও 2 লাইন কথা বলতে পারলেন আমাদের সাথে। ওকে জাকারিয়া। তারপর হাই মুকুল ভাই, কেমন আছেন? এটা কি আসসালামু আলাইকুম? আচ্ছা, এটা তো রিদমকে লিখেছিল, নাম কি তার? ইফাতারা। ইফাতারা, হাই মুকুল ভাই, কেমন আছেন? মুকুল ভাই ভালো আছি। আর ইফাতারাকে অনেক ধন্যবাদ। ইফাত, আপনি রিদমের শো শুনেন দুপুরবেলা আর বিকালে প্রতি সোমবার। আমি তো একদিনের মানুষ, আপনাদের মেহমান, আমাকে অবশ্যই শুনবেন, আমি খুশি হব যদি আমার সাথে জয়েন করেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপর আমাদের সাথে দেখতে পাচ্ছি চাল দিয়ে তুম কাহান, এটা কি আবার ভাইজান, এই গানটা বাজান, চাল দিয়ে, চাল দিয়ে তুম কাহান, এটা আমি তো চাল দিয়ে কই পাবো এই গান। আচ্ছা, দেখতে হবে, চাল দি, স্পেলিং ঠিকভাবে না লিখলে কিন্তু গান পাওয়া যায় না, কাহান। আচ্ছা, আমি দেখি খুঁজে পাই কিনা, ওকে, এরকম কিছু একটা। ওকে, তারপর অবসান ভাইয়ের আর একটা SMS, অবসান ভাই লিখেছে, আমার ছুটি শুরু 24 তারিখ অফিস করে, কিন্তু প্রজেক্টের সাথে আমাকে 26 তারিখ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, যেহেতু দায়িত্বের কারণে আপনাকে একটু থাকতে হবে। চট্টগ্রাম শ্বশুরবাড়ি, নিজের বাড়ি কুড়িগ্রাম, ঈদ করবো কুড়িগ্রামে। আচ্ছা, চট্টগ্রামের শ্বশুরবাড়ি আর নিজের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, ঈদ করবো কুড়িগ্রামে, তাই কুমিল্লা থেকে কুড়িগ্রাম যেতে হবে, এটা নিয়ে একটু প্যারা লাগছে। কিন্তু আপনি ভাবি ওদেরকে কিভাবে নিয়ে যাবেন, ওরা না চট্টগ্রামে রয়েছে, আপনার তো কিভাবে কি ম্যানেজ করবেন কে জানে, একটু আমাকে জানাবেন তো, আমিও তো চিন্তায় পড়ে গেলাম আপনাকে নিয়ে, যে ভাবিরা কিভাবে যাবে, আপনি কি কুমিল্লা থেকে চট্টগ্রাম হয়ে তারপরে ভাবিদের নিয়ে কুড়িগ্রাম যাবেন এমন কিছু কিনা। তারপর খসরু ভাই আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছেন কুল ব্রাদার? মুকুল ভাই, বাসার সবাই ভালো তো? আমি ভালো আছি। মেঘবতীর ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়ে পছন্দ করে না ওষুধ খেতে। আচ্ছা, বাচ্চাদের এমন হয়, বাচ্চারা একটু ওষুধ টষুধের প্রতি একটু বিতৃষ্ণা প্রকাশ করে আর কি, তাই একটু বুদ্ধি করে ওষুধ খাওয়াতে হবে ঠান্ডা লেগেছে যেহেতু। আর এখন একটু সাবধানে রাখবেন, বাচ্চাদের তো অবস্থা জানিনি কি অবস্থা চলছে, তাই এই সময় ঠান্ডা যাই থাকুক সবকিছুতে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আগে থেকেই একটু সুস্থ রাখার চেষ্টা করবেন। বাসে বসে শুনছি, ভালো লাগছে, আজ অনেকদিন পর মালাই চা খেয়েছি, আপনি পছন্দ করেন? আচ্ছা, আমার সব চাই পছন্দ, আমি র চা খাই, আবার আমাদের এখানে মাল্টা চা বিক্রি করে, মাল্টা চা খাই, মরিচের চা খাই, তবে মালাই চা আমার মজা লাগে। মালাই চা হচ্ছে মুখের জন্য অনেক ভালো, মানে মুখের তৃপ্তির জন্য খুব মজা লাগে, তাই না? একটু দাম বেশি নেয়, আমি আমাদের এখানে তালতলাতে বিক্রি করে, ওই যে মাটির কাপের মতো থাকে, ওইটা আবার ইয়ে করে কি বলে, একটু কয়লার মধ্যে পোড়ায়, তখন একটা গন্ধ হয়, তারপরে ওই চাটা দেয় আর কি, তো ওইটা একটু বারবিকিউ চা হয়ে যায়। তুমি রবে নীরবে গানটা প্লে করবেন? আচ্ছা, খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন, তুমি রবে নীরবে, ঠিক আছে, আমি চেষ্টা করব, তুমি রবে নীরবে, তুমি তুমি রবে নীরবে, বাহ, খুব সুন্দর একটা গান। অনেক আড্ডা দিব মুকুল ভাই, আমাকে দাওয়াত দেন, অনেক আড্ডা দিব। ওকে, তিতুমিরও আসতে পারে একদিন, তিতুমিরকে তো দেখি না অনেকদিন, তিতুমির চলে আসবেন। আচ্ছা, আর ভাইজান বলেছে স্পেলিং ঠিক আছে, আচ্ছা আমি দেখি, খুঁজে পেলে অবশ্যই গান শোনাবো। আর গানে যেতে চাই, গানের পর আবারও ফিরে আসছি, কল্পনাতে রাখি তোমাকে, পল বসা সিদ্দিকের একটা গান, সুন্দর একটা গান, গানটা শুনে ফিরে আসছি।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।
5: শুনছেন ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনাদের সাথে। আর চলছে মুকুল সিস্টার স্টুডিও ঘড়িতে 5:40। বেবি ডোন্ট হার্ট মি গানটা শুনে

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4।
2: ঢাকা FM 90.4 গান শুনে ফিরে আসলাম। আর যেটা হচ্ছে যে স্টুডিও হইতে 5:43, আর হোয়াটসঅ্যাপে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে আমাদের জাকারিয়া হোসেন পাবনা থেকে হোয়াটসঅ্যাপও জয়েন করেছে। জাকারিয়া ভাই অনেক ধন্যবাদ যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন। আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে দুইটা মাধ্যমে জয়েন করবেন, যে ফেসবুকে গেলে আপনার কমেন্টটা কিন্তু সবাই দেখতে পারে, হোয়াটসঅ্যাপে খালি আমি একা দেখি। হ্যাঁ, তা আপনি আমার সাথে কথা বললেন, আর ফেসবুকে গেলে আপনার সাথে আরও অনেক মানুষের বন্ধুত্ব হয়ে যাবে। আমাদের কিন্তু সব লিসেনাররা সবাই সবাইকে চেনে, এটা একটা ব্যাপার। আর আমি মাত্র একদিন সপ্তাহে কথা বলি, এর মধ্যেও আমাদের মধ্যে দারুণ একটা বন্ধুত্ব, মানে পারিবারিক বন্ধনের মতো হয়ে গেছে। আমি তো আর দুইটা ডিপ ফ্রিজ কিনতে হবে, যে আমাকে এত মানুষ কোরবানির মাংস দিবে এবার, যে এই যে ফেসবুকে যারা রয়েছে সবাই আমাকে কোরবানির মাংস দিবে, বুঝছেন? আমার একটা গাড়ি ভাড়া করে বেরোতে হবে, তারপরে এই দুইটা ডিপ ফ্রিজ আমি পুরা, মানে দুই গরুর মাংস আমি পুরা দুইটা ডিপ ফ্রিজ ভরে ফেলবো। আর দারুণ একটা ব্যাপার আর কি, আপনি বুঝতে পারলেন না, এটা বিশাল ব্যাপার। এটা প্রচুর সবাই আমার জন্য মাংস রেখে দিয়েছে, তা কোরবানির পরে আমার ওই গাড়ি নিয়ে বেরোতে হবে, তারপর এই সব মাংস নিয়ে এসে আমি ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। জাকির হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। আর ফেসবুকে রয়েছেন, আর যারা ফেসবুকে রয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01844-904-904, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর একান্তই গোপনীয় কোনো কথা যেটা শুধু আমার সাথে শেয়ার করতে চান সেটা আমাকে দিতে পারেন। আবার হোয়াটসঅ্যাপে একটা সুবিধা আছে, আপনি কোনো ছবিও পাঠাতে পারেন আমাকে। হ্যাঁ, যেমন আমাদের তিতুমির, অঙ্কুর বড়ুয়া, তারা আমাকে সুন্দর সুন্দর ছবি পাঠায়, আমি দেখি। কিন্তু ফেসবুকে আবার ছবি দেওয়া যায় না, এটা নানা রকম কারণের কারণে আমরা এটা বন্ধ রেখেছি। কেননা অনেক সময় মানুষ নানা রকমভাবে কিছু ছবি পাঠিয়ে থাকে, যেটা বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের মাঝে। আচ্ছা, তারপর আমাদের সাথে তাসনুবা চট্টগ্রাম থেকে জয়েন করেছে। তাসনুবা, অনেকদিন পর মনে দেখতে পাচ্ছি আপনাকে। তাসনুবা চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রূপকথা এখন কোন ক্লাসে পড়ে? রূপকথা তো অনেক বড় হয়ে গেছে, রূপকথা ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ, একদম দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেছে, এখন আমাকে শিক্ষা দেয়, মানে আমি নানা রকম পরামর্শ নিই রূপকথার কাছ থেকে। হ্যাঁ, সব বিভিন্ন জিনিস আমার ভালো লাগে, আর ওকে স্বপ্ন দেখাই যে বাবা এরকম হতে হবে, যেহেতু আমার আমার মেয়েই আমার ছেলে, আমার তো ছেলে নিয়ে আমার একটা সন্তান, তা আমার রূপকথাই আমার স্বপ্নগুলো পূরণ করবে, আমি যেভাবে দেখি আর কি। এবং মাশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে, মানে লেখাপড়া করে, মানে খুব একটা আমার খুব একটা ইয়া করতে হয় না, মানে আমি ওকে বোঝাই, মানে কখনো প্রেশার দিয়ে ক্রিয়েট করি না। এবং আপনারাও চেষ্টা করবেন, মানে সন্তানদেরকে আমি অন্যভাবে ওকে স্বপ্ন দেখাই যে বাবা এরকম করলে এরকম হয়, আর কিছু না, আমি এগুলো বলি, ওর মতো পড়তে থাকে। ওকে, তারপর আমাদের সাথে অবসান ভাই জয়েন করেছিল কুমিল্লা থেকে। আচ্ছা, কি লিখেছে? জি ভাইয়া, স্ত্রী ও ছেলে ওদের নিয়ে যাব, হয়তো ওদের কুমিল্লা নিয়ে আসব, এই দিক দিয়ে চলে যাব, না হয় আমাকে চট্টগ্রাম যেতে হবে, তারপর ওদের নিয়ে কুড়িগ্রাম যাব। অনেক কষ্টের ব্যাপার রে ভাই। যাকে অবসান ভাই, দোয়া করি আপনি সহি সালামত সুন্দর করে আপনার কুড়িগ্রামে পৌঁছান আপনাদের বাড়িতে। আচ্ছা ভাই, আমিও আপনার সাথে একদিন আড্ডা দিতে চাই মুকুল স্ট্রিট স্টলে, আমরা যারা ঢাকায় থাকি আমরা একদিন সবাই মিলে আপনাদের সাথে আড্ডা দিতে পারি। আচ্ছা, ঘটনা হচ্ছে যে একদিনে সবাই আসলে অনেক ঝামেলা হয়ে যাবে, মানে কথা বলা একটা হইচই হয়ে যাবে, একটা আড্ডা এটা হতে পারে। কিন্তু আমার মনে হয় যে ঢাকায় যারা থাকেন আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, মানে সোমবার দিন ঢাকা এফ এম এ আসলে আপনি কথা বলতে পারবেন। আমার মনে হয় যে 4টার দিকে আসলেই ভালো, যে 4টায় আসলে আমি তো 4টার মধ্যে চলে আসি, তা আমরা একটু চা খেলাম, গল্প টল্প করে, কারণ আমাদের তো পার্সোনাল একটু গল্প থাকবে, আপনাকে দেখবো আমি, তাই না? একটা ভালোবাসার একটা ব্যাপার। তা কথা বললে তারপর আপনি, আমি 5টা যখন শো শুরু করবো, 5টার থেকে আপনি আমার সাথে 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা থাকলেন, আমি কিভাবে কি করি দেখতে পারলেন, আপনি একটু কথা বললেন, বলে আপনি চলে গেলেন, আমি শো করতে থাকলাম, এক এক হতে পারে। আরেকটা হতে পারে যদি আপনি 7টার সময় আসেন, তাহলে এটা আরেকটা মজা হয় যে শেষ ঘন্টায় আপনি আমার সাথে কথা বলে আপনি চলে গেলেন বিদায় নিয়ে, আমিও বাসায় চলে গেলাম, একসাথে নামতে পারলাম। ওকে, এটাও একটা হতে পারে যে আপনি 7টার সময় আসলেন, 7টার থেকে লাস্ট ঘন্টা আপনি, মানে শুরুতে থাকতে পারেন কতক্ষণ, আর না হলে শেষ ঘন্টায় আসতে পারেন, এভাবে আমরা কথা বলতে পারি। অবসান ভাইকেও ওয়েলকাম, জাকারিয়াকেও ওয়েলকাম করছি। রিচি আমাদের সাথে জয়েন করেছে, রিচি একটু ব্যস্ত ছিল, তার হাজবেন্ড আমাদের দুলাভাই বিদেশ থেকে বাংলাদেশে এসেছিল। আচ্ছা রিচি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, মনটা খুব খারাপ, আমার হাজবেন্ড অসুস্থ, খুব চিন্তায় আছি, আসলে প্রবাস জীবন অনেক কষ্টের। আচ্ছা আমরা রিচি, আপনি একদমই মন খারাপ করবেন না। এই যে একটু আগে যে গান বাজলো, দেখেন আমি কিন্তু এক গান পরপর এসে কথা বলি, যখনই আমি দুই গান হয় কোনো কারণে, হঠাৎ করে আমার ফোন আসলো, আমার এক বন্ধু ফোন করেছিল, তার মাও অসুস্থ, মানে খুবই অসুস্থ। এটা নিয়ে আর বলতে চাই না, মন খারাপ হয়ে যাবে আমার। সবসময় আমি নামাজে দোয়া করি, আমার আম্মা দেখেন অসুস্থ, আমার আরেকটা বন্ধু আছে তার আম্মা অসুস্থ, আমার খালা অসুস্থ, মানে ঘরে ঘরে মানুষজন নানাভাবে, কেউ বয়সের কারণে এমনিতেও নানা রকম বড় বড় রোগে ভুগছে। তাই কারণে আপনি একদম মন খারাপ করবেন না, আমরা সবাই দোয়া করব। রিচির হাজবেন্ড অসুস্থ বিদেশে, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দিবে। আর বিদেশে থাকাটা আসলেই খুব কষ্টের, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিল, আমি তো একদম থাকতেই পারবো না, কোনোদিন চিন্তাই করতে পারি না, কারণ আমি বাবা মা ছাড়া কখনো আমি বিদেশে কোথাও ঘুরতে গেলেও ওই পাঁচ ছয় দিনের বেশি আমি কোথাও থাকিনি, এরকম আর কি, যে বাবা মা ছাড়া থাকতে পারি না, তা আমার জন্য এটা একটা কঠিন ব্যাপার। তবে যারা বিদেশে থাকে আমি আলাপ করে দেখেছি, তো সবারই আসলে একটা আক্ষেপ থাকে, বিদেশ এত সহজ নয়, পারিবারিক কারণে তারা বিদেশ করে বিভিন্ন প্রয়োজনের তাগিদে। যাই হোক রিচি, আপনি মন খারাপ করবেন না, আমরা সবাই দোয়া করছি ইনশাল্লাহ আমাদের দুলা ভাই সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ আপনি মন খারাপ করবেন না, আমরা দোয়া করছি। তারপর আসসালামু আলাইকুম মুকুল দাদু, আমি আব্দুর রহমান রাসেল রংপুর থেকে। কত কিছুই তো অপেক্ষা করে, বাস স্টপে মানুষ বাসের জন্য অপেক্ষা করে, শালিক ছানা তার মায়ের জন্য অপেক্ষা করে, কৃষক তার ফসল ঘরে তুলতে অপেক্ষা করে, পিতা তার সন্তান পরিবারের জন্য অপেক্ষা করে, মা তার স্নেহের সন্তানের ঘরে ফেরার অপেক্ষায় থাকে। আমি না তোমার জন্য অপেক্ষায় রইলাম, তবুও সেই অপেক্ষাতেই রইলাম। বাপরে বাপ, খুব সুন্দর লেগেছে জাকারিয়া, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপর আমাদের সাথে জয়েন করেছে কে, আমার দাদু জাকারিয়া বলছে যে আমি পুরো টিম নিয়ে চলে আসবো একদিন, আমাদের সাপ্তাহিক মেলা বলে কথা বলছে। আচ্ছা এটাও হতে পারে, কখনো পুরো টিম নিয়েও একটা কথা হতে পারে। তবে আপনার টিমে কে কে আছে আমার জানতে হবে তো, মানে আপনার পুরা টিমটা কি? আপনি তো রংবাজের মতো কথা বলছেন যে পুরো আমার টিম নিয়ে, আমার পোলাবান নিয়ে সব চলে আসবাম, আপনার বলছেন মনে হচ্ছে, একটু বুঝতে হবে তো। দিলওয়ালাকে দেখা গেছে, কিন্তু দিলওয়ালার সাথে একটু পরে এসে কথা বলবো, সময় খুবই কম, সুন্দর একটা গান অপেক্ষা করছে, গানের পর চলে আসছি। রবীন্দ্রসঙ্গীত শুনিয়া, রবীন্দ্রসঙ্গীত ফাহমিদা নবীর কণ্ঠে, খুব ভালো লাগে আমার। আমাদের খসরু ভাই শুনতে চেয়েছিল, বেচারা বাসে করে আসছে কত দূর থেকে, কত কষ্ট করে অফিস থেকে বাসায় ফিরে, তারপরও তার শান্তি যখন গিয়ে তার স্ত্রী এবং সন্তানের মুখটা দেখে, খসরু ভাইয়ের মনটা আনন্দ ভরে যায়। সন্তান আসলে অন্যরকম, হ্যাঁ, মেঘবতীর মুখটা দেখলেই তার এই বাসের ক্লান্তিটা দূর হয়ে যায়। জাকারিয়া ভাইয়েরও একই অবস্থা, সরি আমাদের অবসান ভাই।

মন্দিরে, এবার ঠিক আছে মানে হঠাৎ করে একটু মনে পড়ছিল গানটা আর কি, তা গাইতে গিয়ে। আচ্ছা ঘটনা হচ্ছে যে ফেসবুকে তো তুলকালাম মানে প্রচুর SMS কমেন্ট, হ্যাঁ তো ওগুলো পড়বো না হোয়াটসঅ্যাপে পড়বো, এখানে মধ্যে ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি, কিন্তু এর মধ্যে আবার ঘন্টা শেষ হয়ে যাচ্ছে একটা গান শুনতে হবে, তাই এটা হোয়াটসঅ্যাপের একটু গান কথা তো পড়ি, পরের ঘন্টা এসে ফেসবুকে সব পড়বো। আমার গাছের ফুল দিলাম ভাইয়া তোমাকে, আচ্ছা সুন্দর ফুল, এটা কি জানি, আরে না রজনীগন্ধা, সুন্দর একটা ফুলের ছবি দিয়েছে। আসসালাম আলাইকুম, শুভ বিকেল ভাই, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM সাথে আছি পড়ার সময়। জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। দিল দিল দিলওয়ালা, আসসালাম আলাইকুম, আমার এলাকায় গোলাপগঞ্জের আশেপাশে কেউ থাকলে যোগাযোগ করবা, বিক্রি করবো আমার ঘরের দুইটা ফ্রিজ, একটা রোজা মাসে কিনেছি বড় সাইজ, আগেরটি ছোট ছিল, এটা সেল করবো, আমার কাছে দুইটা ল্যাপটপ আছে একটি সেল করে দেবো। আচ্ছা ঘটনা কি, আমাদের দিলওয়ালা সব কিছু সেল করে দিচ্ছে, এগুলো কি নষ্ট নাকি, হ্যাঁ নাকি দিলওয়ালা সবকিছু বিক্রি টিক্রি করে আবার বিদেশ টিদেশ চলে যাচ্ছে, ঘটনা কি কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা দিলওয়ালা ভাই সব বিক্রি করে দিবেন কেন একটু জানান তো আমাদেরকে। আচ্ছা রাসেল কবিতা লিখেছে, তুমি চলে গেলে আমি থেমে গেলাম। আচ্ছা রাসেল এখন এই ঘন্টায় সময় নেই, আমি কবিতা পড়তে পারছি না দুঃখিত, আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে সবাই দেখতে পারবে কবিতাটা। আচ্ছা তারপর শুভ বিকেল ভাইয়া কেমন আছেন, অঙ্কুর বড়ুয়া, বলতে বলতে অঙ্কুর বড়ুয়া চলে আসছে, ধানমন্ডি থেকে যুক্ত হলাম, আপনাকে শুনছি ভালো লাগছে, পুরো সময়টা জুড়ে আপনার সাথেই আছি। তাসনুবা এবং মেহবুবা মেহবুবা মেহবুবা একটা গান আছে ফ্রম চট্টগ্রাম থেকে ভাইয়া, আমি আর আমার ছোট বোন, চিনি তো আপনাদেরকে তাসনুবা আর মেহবুবা, বোন শুনছি তুমি আর নামটা পড়বে তার জন্য সেই তোমাকে আগ্রহ ভরে শুনছে, প্লিজ পড়ে দিও। আচ্ছা মেহবুবা একটু বললামই তো, মেহবুবা মেহবুবা একটু গান আছে, গান শোনাবো। আচ্ছা তাসনুবা আর মেহবুবা দুজনকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দাদু আমার টিম, জাকারিয়া লিখেছে, দাদু আমার টিমে কারা আছে সেটা এখনই বলে দিলে তো মেলা সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে মেলার। আচ্ছা শুধু এটুকু জেনে রাখো, যারা আসবে সবাই আপনাকে খুব ভালোবাসে এবং আপনার সাথে আড্ডা দিতে মুখিয়ে আছে, খুব ভালো ভালো ভালো খুবই ভালো। আচ্ছা ওকে, আর আমি কিন্তু এত মানুষকে কি খাওয়াবো, এমন কিছু তো খাওয়াতে পারবো না, চা খাওয়াতে পারবো আর কি, হ্যাঁ বিস্কিট টিস্কিট খাওয়াতে পারবো, বিরিয়ানি খাইতে চাইলে বিপদে পড়ে যাবো, একটু আগের থেকে বললেন আর কি, আপনি 25 জন আসবেন আমার কাছে বিরিয়ানি খাইতে চাইলে তো আমি বিপদে পড়ে যাবো, করতে বিরিয়ানি খাওয়াবো 25 জন মানুষকে। আচ্ছা তারপর জিদান চলে আসছে আমাদের সেই ফ্রান্সের জিনোদাইনে, জিদান আসসালামু আলাইকুম, মুকুল মামা কেমন আছেন, পারলে একটা গান শোনাবে, কি নামে ডেকে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছিল সেই দুটি চোখে, এরকম কি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো মিফতা জামানের কণ্ঠে আছে, এই গানটা হচ্ছে শ্যামল মিত্রের গান, হ্যাঁ ওকে। সিলেট থেকে ইমরান আহমেদ জিদান বলছি, খুব সুন্দর একটা গানের কথা বলেছি। আচ্ছা দেখা যাক, আমরা এখন কৃষ্ণকলির একটা গান শুনবো, খুবই ভালো লাগবে, পরের ঘন্টা ফিরে আসছি।

শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে সন্ধ্যা ছয়টা, মুকুল আছি আপনাদের সাথে। আর অনেক অনেক এস এম এস এর মধ্যে সামান্তা চলে আসছে। সামান্তা, আপনাকে নাকি বিয়ে নাকি কথা চলছে আপনার? আপনাকে পাত্রপক্ষ দেখতে আসছে, এই কারণে আপনার শোতে আসতে দেরি হচ্ছে। মানে আকাশে বাতাসে খবর পেলাম আর কি, ঘটনাটা কি সত্যি নাকি একটু বলবেন আর কি। মানে গোপন সূত্রে খবর পেলাম যে আপনাকে দেখতে আসছে, এই কারণে আপনি আজকে একটু দেরি করে জয়েন করবেন, কিন্তু এখন জয়েন করে ফেলেছেন, আপনি একটু জানাবেন। আচ্ছা, লিখেছে যে আমার ওষুধ খাইতে ভালো লাগে না, কিন্তু শাকিল আহমেদ ফারহান জোর করে তেতা খাওয়ায় ভালো লাগে না। আচ্ছা, আমি বুঝতে পারলাম না কিছু, শাকিল আহমেদ ফারহান আপনাকে ওষুধ কিভাবে খাওয়ায়? হ্যাঁ, সে তো আপনার বন্ধু বললেন, তা সে কই থাকে? সে কি ডাক্তার নাকি আপনাকে তেতা ওষুধ খাওয়াবে? আমি আমি কথাটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে দিবেন আমাকে। দুটা জিনিস ক্লিয়ার করবেন, একটা হচ্ছে যে আজকে কি ছেলে পক্ষ আপনাকে দেখতে আসছিল কিনা একটা, আর ফারহান আপনাকে কিভাবে ওষুধ খাওয়ায় আমি তো এটা বুঝতে পারলাম না এটা। হ্যাঁ, আমার একটু বুঝতে হবে জিনিসটা, কারণ এটা কি যে তিতা ওষুধ সে খাওয়াবে কেন? সে কি ডাক্তার নাকি? আর সে কি আপনার বাসায় থাকে না? তো সে আপনাকে ওষুধ খাওয়ায় কিভাবে বুঝতে পারলাম না, আমাকে জানতে হবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কেউ চুরি করে মেসেজ করবেন না, ঠিক আছে? চুরি করে কেউ করে না। জাকারিয়া হোসেন ছিল, তারপর জাকারিয়া হোসেন আমাদের সাথে জয়েন করেছে, তারপর সাইফুর রহমান। বিড়ির কি জিনিস, বিড়িখোর মানুষের চরিত্র আসলেই অদ্ভুত। আর কি অদ্ভুত, খুশি হলে বিড়ি ধরায়, কষ্ট পেলে বিড়ি খায়, কিছু হলে বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়, কাজের চাপে বিড়ি ধরায়, কাজের চাপ না থাকলেও বিড়ি ধরায়, কারণে বিড়ি ধরায়, অকারণে বিড়ি ধরায়, নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরায়, আবার প্রেমের ছ্যাঁকা খেয়েও ধরায়, চিতা চিত তারা জানে না কি কারণে বিড়ি খায়, এটাই ভাবতে গিয়েও বিড়ি ধরায়। এটা ঠিকই বলেছেন, মানে সিগারেট মানে ধূমপানের প্রতি যাদের আসক্তি রয়েছে তারা বিভিন্ন সময় এই কাজটা করে আর কি। মানে দেখা গেল যে খেলা দেখছে, হঠাৎ করে বাংলাদেশের আউট হয়ে যাচ্ছে, মানে তার প্রিয় দল বাংলাদেশ না বলে টিভিতে কোনো খেলা দেখছে, যে ওয়ার্ল্ড কাপের সময় দেখবেন যে বিড়িখোররা কিভাবে বিড়ি ধরায়, হঠাৎ করে গোল হচ্ছে না, মেসি নামছে না, বিড়ি ধরাচ্ছে। হ্যাঁ, আবার মেসি গোল দিয়ে দিল, আবার আনন্দ একটা ধরাচ্ছে। ঠিকই বলেছেন এটা। ওকে, সাইফুরকে অনেক ধন্যবাদ। আর সাইফুর, এই যে চাল দিয়া আমি খুঁজে পেলাম না আর কি গানটা একদম। হ্যাঁ, দুঃখিত, আমি কিছু করার নেই, আমি সার্চ দিয়ে খুঁজে পেলাম না কি নামে আছে জানি না। অঙ্কুর বড়ুয়া, শুভ বিকেল ভাইয়া, কেমন আছে? আমি অঙ্কুর বড়ুয়া, ধানমন্ডি থেকে যুক্ত হলাম মুকুস্তি স্টলের সাথে, ভালো লাগছে। অনেক ধন্যবাদ অঙ্কুর ভাই, আপনারা আছেন বলেই তো আমি আছি, একটু কথা বলতে পারি। আর সামান্তা, আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন। জাকারি হোসেন, কারেন্ট নাই। আচ্ছা, কারেন্ট চলে আসবে, কোনো সমস্যা নাই, মাঝে মাঝে এমন হতে পারে। সুমাইয়া শেফা আমাদের আরেক বন্ধু চলে আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, শুভ বিকেল এবং সন্ধ্যা একবারে লিখেছে, অনেক ধন্যবাদ। গতদিনও সুমাইয়া শেফা আমাদের সাথে জয়েন করেছিল। তারপর ইমরান আহমেদ তুহিন, বিকেলের শুভেচ্ছা। আমিনা আক্তার, আমাদের ভাবি চলে আসছে, অনেক অনেক শুভকামনা রইল মুকুল ভাই, এখন আমি কিছুটা অবসর সময় কাটছি আর আপনাকে শুনছি, অনেক ধন্যবাদ ভাবি, আপনি না থাকলে তো ভালো লাগে না, আপনি থাকবেন আমাদের সাথে শোতে। যে সবাই দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, আপনি কথাবার্তা না বললে ভালো লাগে আমাদের? আমাদের ভাবি চলে আসছে, কিন্তু আমিনা ভাবি চলে আসছে, আমিনা ভাবির জন্য কি করা যায়? আমিনা ভাবির জন্য কই গেল, দেখতে পাচ্ছি না কেন, আমিনা ভাবির জন্য আমিনা ভাবিকে একটা তালি দিয়ে দিলাম আমাদের সাথে জয়েন করার জন্য। সামান্তা লিখেছে, জানি না কোন কারেন্ট চলে যাবে, বাইরে ঝুম বৃষ্টি। আচ্ছা, সামান্তার পাবনাতে মনে হয় বৃষ্টি হচ্ছে, পাবনা না জয়পুরহাট, আচ্ছা ওখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের এখানে কালো হয়ে আছে, ঢাকাতে একটু কালো হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো আমি ছাতা নিয়ে আসছি, ছাতা নিয়ে আসছি আজকে, যে হঠাৎ বৃষ্টি আসতে পারে। আমাদের শফিক ভাই জয়েন করেছে, শুভ বিকেল মুকুল ভাই, অনুষ্ঠান সবার জন্য শুভকামনা, একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন কোনো এক বন্ধুর অনুরোধে, একটি নজরুল গীতি শোনালে কেমন হয়, মোর প্রিয় হবে এসো রানী দেখো দেব খোপায় তারার ফুল, সুন্দর গানের কথা বলেছেন, আমি মাগরিবের পরে দেখি। আর শফিক ভাই, আপনি একটু দেরিতে জয়েন করেছেন, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু তুমি রবে নীরবে আমরা একটা নজরুল রবীন্দ্রসঙ্গীত শুনে ফেললাম। সামান্তা লিখেছে, কল্পনাই তাকে রাখি। আচ্ছা সামান্তা, ওকে ধন্যবাদ, জানি না কার ছবি সে কল্পনা রাখে। তারপর মালাই চায়ের ব্যবস্থা করা যাবে নাকি টি স্টলে? গিট্টু একটু দেখো তো মালাই চায়ের ব্যবস্থা করা যায় কিনা, ওই যে আমাদের ইমন খান নিয়াজ খেতে চেয়েছিল মালাই চায়ের কথা বলেছিল, তারপর খসরু ভাই বলেছিল মালাই চায়ের কথা, তারপর সামান্তাও বলছে মালাই চায়ের কথা, তা আমরা তো মালাই চা করতেই পারি, আমাদের একটু দুধ জাল বেশি করে দিলে একটু দুধের শটটা নিয়েই তো মালাই চা করে, তাই না, করতেই পারি। আচ্ছা সামান্তার নাকি ভয় লাগছে, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, ঢঙের আর জায়গা পায় না, বিদ্যুৎ চমকাচ্ছে সে ভয় পাচ্ছে, পুরো আকাশের উপর তো বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাচ্ছে সে, কেন ভয় পাবে সে? আচ্ছা, তারপর ঝুম বৃষ্টি তাই ক্লিয়ার শুনতে পারছি না, অনেক কষ্ট শুনছি। আচ্ছা ওকে, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে কোথায়? জয়পুরহাটে। দেখ
ঘুরতে কেন আসবে কি যে বলো না। আরে এটা আমি বাতাসে আকাশে বাতাসে খবর পেলাম যে সামান্তাকে দেখতে আসবে, এই কারণে সে আজকে শোতে জয়েন করতে একটু দেরি করবে। ভালো ভালোবাসেছি মামা, শিমুনুল লিখেছে ভালোবেসেছি মামা। আচ্ছা কাকে ভালোবেসেছেন মামা একটু বলবেন। আচ্ছা তারপর সামান্তা বলে আমি নাকি দুষ্টমি করি বেশি, কোথায় দুষ্টমি করি। আচ্ছা কেমন আছেন হাবিবের হৃদয়ের গান, আচ্ছা অনেকের অনেক কথা। তারপর জিম হোসেন আমাদের সাথে যশোর থেকে জয়েন করেছিল, প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম, আমার বৃষ্টি খুব পছন্দ আর আমার বিন্দু আপুর জন্য দোয়া করবেন, তিনি আমার সাথে অনেকদিন সাক্ষাৎ হয়নি কারণ তাকে একটা ট্রিট পাইতাম। আচ্ছা সে ট্রিটের ভয়ে আর আসে না না। ওকে বিন্দু, আপনি জিমকে যেটা দেওয়ার কথা ছিল, খাবারের কথা ছিল, দিয়ে দিবেন। হ্যাঁ শিমুনুর মুকুল মামা, শিমুনুর তো মামা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো একদম, খালি মামা মামা। তোমার মেয়ে কেমন আছে, ভালো আছে মামা। ওকে শিমু আমাদের পরিবারের একটা অ্যাক্টিভ মেম্বার হয়ে গেল। তারপর রাকিব হোসেন, রাকিব আসসালামু আলাইকুম বদ্দা, আই নেফসুন গ্রহ থেকে হদ্দি, কেন আসো বদ্দা। বদ্দার বিন্দু আপুর জন্য দোয়া করবেন, তিনি আমার সাথে অনেকদিন সাক্ষাৎ হয়নি কারণ তাকে একটা ট্রিট পাইতাম। আচ্ছা সে ট্রিটের ভয়ে আর আসে না না। ওকে বিন্দু, আপনি জিমকে যেটা দেওয়ার কথা ছিল, খাবারের কথা ছিল, দিয়ে দিবেন। হ্যাঁ শিমুনুর মুকুল মামা, শিমুনুর তো মামা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো একদম, খালি মামা মামা। তোমার মেয়ে কেমন আছে, ভালো আছে মামা। ওকে শিমু আমাদের পরিবারের একটা অ্যাক্টিভ মেম্বার হয়ে গেল। তারপর রাকিব হোসেন, রাকিব আসসালামু আলাইকুম বদ্দা, আই নেফসুন গ্রহ থেকে হদ্দি, কেন আসো বদ্দা। বদ্দা থুয়ালে ফেট ফুড়ে দেখ কেমন লাগছে।

আচ্ছা আমি নেপচুন গ্রহ থেকে হদ্দি কেমন আছেন বদ্দা বদ্দা তোয়ালে পেস্ট পুরে দে ওকে আমি বুঝে ফেলেছি যা বুঝলাম সুরাইয়া তাবাসুম জয়েন করেছিল অনেক ধন্যবাদ গানে যেতে চাই গানের পর ফিরে আসবো হোয়াটসঅ্যাপও অনেকে কমেন্ট করেছে এবার আমরা শুনবো সুন্দর সুন্দর দুটা গান ওয়েট করছে বিকেলবেলার রোদ যদিও রোদ দেখতে পাচ্ছি না সন্ধ্যা হয়ে গেছে তারপরও শুনি আর এরপরে খুব মজার একটা গান রয়েছে এরপরের গানটা অবশ্য আমাদের শফিক ভাই আমেনা ভাবির খুব ভালো লাগবে আমি তাদের পছন্দটা জানি তারা কি গান শুনতে চায় এই গানটা সুন্দর আমাদের সবার জন্যই ভালো লাগবে

0: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
4: শুনছেন, ঢাকা FM 90.4 স্টুডিও হইতে 6:12। আমি কুল মুকুল আছি আপনাদের সাথে এবং চলছে আমার শো মুকুল সি স্টল, এবং প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা আমাকে শুনতে পাবেন। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, জানিয়ে দিলাম। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপের দিকে একটু তাকাই, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। আমাদের আব্দুর রহমান রাসেল লিখেছে, আপনার উপর মন খারাপ হলো, আপনি আমাকে ভুলেই গেছেন, আর আমার তো কবিতা এখানে পড়তেই চান না, খুবই হতাশ হলাম। রাসেল, আপনি মোটেও আমার উপর রাগ করবেন না। ঘটনাটা হচ্ছে, আমার এই জায়গায় যদি আপনাকে বসিয়ে দিতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে কি করতে হয়। ঘটনা হচ্ছে যে আপনি তিনটা কবিতা লিখলেন, তা আমি যদি তিনটা আপনার কবিতা পড়ি, আরো অনেকেই কিন্তু এখানে কমেন্ট করে, তাই না? তো সবারই তো আমার খেয়াল রাখতে হয়, তা আমি আপনার এই বড় বড় কবিতাগুলো সবগুলো আমার পক্ষে পড়া সম্ভব না। একদমই আপনাকে কোনো অবহেলা করিনি, আমি আপনাদের সবাইকে সমান মূল্য দিয়ে ভালোবাসি। এ কারণেই দেখেন একবার ফেসবুকে যাই, হোয়াটসঅ্যাপে যাই এবং কত বেশি কথা বলি, সবার নামগুলো অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করি। যে কষ্ট করে SMS করেছে, অ্যাটলিস্ট তো নামগুলো বলতে হবে, তাই না? রাসেল, একদমই রাগ করবেন না। আর ফেসবুকে কেন দিতে বললাম, যে ফেসবুকে জিনিসগুলো তো সবাই দেখে, তো ওইখানে আপনি কবিতাগুলো দিলে সবাই দেখতে পাবে, আপনি কবিতাগুলো আমি পড়লাম সবাই ওখানে থাকলে দেখতে পাবে। তাছাড়া আমাদের মুকুল স্টি স্টল লিখলে একটা গ্রুপ আছে। সাইফুর, একটু ফেসবুকে একটা গ্রুপের অ্যাড্রেসটা দিয়ে দিও তো, আমাদের গ্রুপের অ্যাড্রেসটা, ওই যে লিঙ্কটা দিয়ে দিও তো। মুকুল স্টি স্টল একটা গ্রুপ আছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন, সেখানেও সব বন্ধুরা আছে আমাদের, এখানে যারা আছে তারা আপনার কবিতাগুলো পড়বে। ওকে, আর আমি তো আজকে একটা পড়লাম, আমার সময় হলে পড়বো। একদমই রাগ করা যাবে না, আমার সাথে রাগ করলে আপনি ঠকবেন আসলে, মানে আমি মানুষটা খারাপ না, ভালো ছেলে, খুব ভালো, মানে বস্তুনিষ্ঠ একটা ছেলে, নজথা আমার উপর রাগ করেন। ইমন খান নিয়াজ লিখেছে, মুকুল ভাই আমার মালাই চায় না, গুড়ের চা চেয়েছিলাম, গিট্টু মিয়া প্যাচ লাগায় দিছে। গিট্টু তো ওই যে প্রেমে পড়েছে, বুঝছেন, প্রেমে পড়ার কারণে তার চুল টুলো উল্টাপাল্টায় পোশাক আশাক কেমন জানি পরে, কোনো অগোছালো, কাজের মধ্যে কোনো মিল নেই, কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি। আপনি গুড়ের চা চেয়েছিলেন, এই মালাই চা তৈরি করছে, তাই না? আচ্ছা, যাই হোক, গিট্টু একটু সাবধান হয়ে যেত, এই যে সবাই অভিযোগ করছে এগুলো তো ঠিক না। হ্যাঁ, প্রেম প্রীতি করলে তো মানে সাবধানে করতে হবে, না বিয়ে দিয়ে দিব, বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি, তাহলে দোকান টোকানের প্রতি মনোযোগী হয়ে যাও। আচ্ছা, তারপর লিখেছে, হায় মুকুল ভাই কেমন আছেন, আপনার দিনকাল কেমন কাটছে, এটা কে? আচ্ছা, এটা কে? ইফা তারা। ইফা তারা খুব বৈষয়িক পারিবারিক একটা মেয়ে, খুব সুন্দর করে, আপনার দিনকাল কেমন কাটছে, মানে একদম মুরব্বী মানুষের মতো, মানে বয়স হচ্ছে 75 আর কি। হ্যাঁ, তোমার দিনকাল কেমন কাটছে, একদম গম্ভীরভাবে সে আমাকে বলছে। আচ্ছা, দিনকাল ভালোই কাটছে। হ্যাঁ, যে গরু ফার্মে গিয়েছিলাম আজকে গরু দেখতে, দুপুরের একটু আগে বেরোয়েছি, তো এই কারণে শো শুরু করতে শোর 5 মিনিট পরে আসছি আমি, দেরি হয়ে গেছে, একদম হাঁস ফাঁস করতে করতে। আমার বন্ধু বললো যে গাড়িতে নামিয়ে দিবো তোকে, ঠিক দেখবি যে 4:30 আমি নামিয়ে দিব। কোথায় 4:30, 4:45 না, 5:50 আমাকে নামিয়ে দিয়েছে। হুড়মুড় করে উপরে উঠলাম, তারপরে কথা হলো। ওকে, তারপর দাদু, তোমার ভার্চুয়াল চায়ের দোকানের মূল, আচ্ছা এটা কার কথা, কি পড়ি? আচ্ছা দাদু, রেডিওর ওপাশে তোমার গলায় আওয়াজ শোনার জন্য আমরা সবাই পাগল হয়ে থাকি। আমাদের কাছে বিরিয়ানির চেয়ে তোমার সেই মুকুল টি স্টলের বিস্কিট আর আড্ডাটা অনেক দামি, তো তুমি বিরিয়ানির টেনশন বাদ দিয়ে আড্ডার প্রস্তুতি নাও, আমরা সবাই আসছি তোমাকে ঘিরে রাখতে। আলহামদুলিল্লাহ, শুকরান, খুব খুশি হলাম আমি। হ্যাঁ, আর জাকারিয়া একা আসলে তোমাকে বিরিয়ানি খাওয়া দিব, অসুবিধা নেই। হ্যাঁ, 25 জন নিয়ে আসলে একটু বিপদ হয়ে যাবে। আচ্ছা দাদু, তুমি আমাদের ভার্চুয়াল চায়ের দোকানের মূল কারিগর, রেডিওর ওপাশে বসে তুমি আমাদেরকে যে চা খাওয়া সেটার স্বাদ কি আর বিরিয়ানি দিয়ে হয়? আমরা আসছি তোমার আড্ডা সেই জাদুকরি স্বাদ নিতে। আর বাজেট নিয়ে একদমই চিন্তা করো না, তোমার ওই চা বিস্কুটই আমাদের জন্য পৃথিবীর সেরা খাবার। তুমি কি এই গানটা গিট্টু ভাইকে একটু ডেডিকেট করলা নাকি? না, গিট্টুর জন্য আমি কিছু করি না, গিট্টু আমার সাথেই থাকে, হ্যাঁ সব গানে গিট্টু শুনে। আচ্ছা, এরপর আমাদের সাথে রাজু জয়েন করেছিল রংপুর থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি রাজু রংপুর থেকে শুনছি। অনেক ধন্যবাদ রাজু ভাই, ভালো থাকবেন। আর আমার এক বন্ধু এবং বড় ভাইয়ের নাম হচ্ছে রাজু, রাজু ভাইয়ের সাথে প্রায় কথা হয় এবং আড্ডা হয়, তা হঠাৎ করে আপনার নামটা দেখে আমার সেই বন্ধুর কথাও মনে পড়ে গেল। রাজু ভাই এখন কোথায়? 6টা অফিসে আছে। আচ্ছা, তারপর জয়েন করেছে মুলকুল, ভুল্লা গেছো মামা, সব মনে থাকবে মামু মুকুল্লা। আচ্ছা, যে আসছে কে, এটা কি আমার মাথা ফাটাতে চাইছিল নাকি? সেদিন আমার শত্রু মনে হয় চলে আসছে যে মুকুল্লা বলে আবার ডাক দিছে। জাকারিয়া মামুর বেটা, দম থাকলে চট্টগ্রামে আসো, বুঝাই দিব মুকুল, সাবধান। আমার আমাকে যে মারতে চেয়েছিল, এই যে আমার নাক মুখ কান চোখ সব নাকি ফাটিয়ে ফেলবে এরকম কথা বলেছিল, সে আবারও এসে উপস্থিত হয়েছে। এই যে মুকুল্লা বলেছে তুমি নিজেও তো গুরু, তোমাকে কোরবানি, তুমি তো একটা গরু, তোমাকেও কোরবানি দেওয়া উচিত। না এইভাবে বল না, এটা একটু ধর্মবিরোধী হয়ে যায়। হ্যাঁ, মুকুল্লা বলেন না যাই বলেন, আমরা মানে শালীনতা বজায় রেখে ঝগড়াঝাটি করি আর কি। ওকে, আমি তো গরু হতে পারি কিন্তু আমাকে কোরবানি দেওয়া যাবে না, এটা তো আল্লাহ নিষেধ করে দিয়েছে। এটা তো ওই আগের দিনেই কোরবানির পরেই, ইব্রাহিম ইসমাইল আলাহিসাল্লামের কোরবানির পরেই তো, তাই না? ইসমাইল আলাহিসাল্লামই তো ছিল, তারপর থেকে শেষ। আচ্ছা, দিল আল্লাহ লিখেছে এইগুলা ইউজ করি না তাই সেল করে দিব বলেছি। বাহ, ঢেউটিন শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়েছে, মুকুলের কাছ থেকে জেনে ভালোই লাগছে, শুভকামনা। আচ্ছা, দিল আল্লাহ লিখেছে ঢেউটিন বিয়েতে রাজি হয়েছে শুনে সে খুশি হলাম। না, আমরা সবাই খুশি, সামান্তার যেহেতু বিয়ে, আমরা একটা বিয়ে শাদী খাবো। এর মধ্যে আমার একটা দাওয়াত আসছে, আমার একটা খালতো ভাইয়ের বিয়ের দাওয়াত পেয়েছি 6 তারিখে, খাবো, একটু সাবধানে খেতে হবে, কারণ লাস্ট বিয়েটা খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া রংপুর, আচ্ছা তাই নাকি? আচ্ছা, আমার বন্ধুর নামও রাজু। আচ্ছা, তারপর জাকারিয়া লিখেছে দাদু বলো ফাঁকা আওয়াজ না দিতে। আচ্ছা, ওই যে কে আমাকে মুকুল্লা বলছে না, আমাকে মারতে চায়, জাকারিয়া বলেছে ফাঁকা আওয়াজ না দিতে, সাহস থাকলে সামনে দাদা বলো, তার ফাঁকা আওয়াজ শুনে আমাদের হাসি পাইতেছে। আমারও তো হাসি পাচ্ছে, আমাদের তো হাসা দরকার একটু। আচ্ছা, আমরা কি একটু হেসে নেই না আমরা? আচ্ছা, সবাই একটু স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার গতদিনও করেছিলাম, গতদিন অনেকে মিস করেছে, তা আজকে সবাই একটু হাসবো একসাথে। আপনি জোরে জোরে হাসবেন, এতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হবে এবং শরীর অনেক ভালো থাকবে। আর যাদের বিয়ে শাদী হয়নি তারা একটু দরজা জানালা বন্ধ করে হাসবেন, কারণ আশেপাশের কেউ বিয়ে করার কথা থাকলে বলবে যে মেয়েটা একা একা হাসে, আপনার বিয়েটা বন্ধ হয়ে যেতে পারে, বলবে যে এই মেয়ে তো পাগল। আর কি মেয়ে দেখতে এসছেন, মেয়ে তো পাগল, একা একা হাসে, কানের মধ্যে হেডফোন থাকে আর হাসে মেয়েটা, তো বিয়ে ভেঙে যাবে। তো এই কারণে যাদের আর কি বিয়ে শাদী হয়নি তারা দরজা জানালা বন্ধ করে তারপর হাসবেন। আর এমনি আমরা একটু জোরে জোরে হাসবো এখন, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ওকে, হাসা স্টার্ট। ওকে,

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?

까도도 나게 아주 너무 멍해졌죠.

সাস্তার জন্য খুবই ভালো, বুঝছেন? একটু হাসবেন আর কি, এভাবে হাসলে শরীর ভালো থাকে। আমরা একটু ব্যায়াম করবো, এভাবে মাঝে মাঝে সপ্তাহে একদিন একটু ব্যায়াম করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দম ভালো থাকবে। যাক, আজান তো দেরি আছে না, 36 মনে আজান, 6টা শৈক ভাই, 36 না একটু দেরি পিছিয়েছে। ওকে, এবার খুব মিষ্টি সুন্দর একটা গান শুনবো, কি জানি সামান্তা সিনহা, এটা কে আবার? সামান্তা সিনহা কলকাতার একজন গায়ক, সে গিয়েছে। শ্যামল মিত্রের গানটা খুঁজে পাচ্ছি না, শ্যামল মিত্র কণ্ঠে হলে ভালো হতো। যাই হোক, সামান্তা সিনহা, সামান্তা তোমার নামে একটা মানুষ পাওয়া গেছে, কিন্তু তার নাম হচ্ছে সামান্তা সিনহা, আমি বুঝতে পারছি না কলকাতা। সামান্তা সিনহা ফিচারিং করেছে, আচ্ছা গায়কের নামটা নাই, এটা কভার সং, গায়কের নামটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, সুন্দর গেয়েছে, শুনতে পারি, গানটা শুনে ফিরে আসছি। আমাদের আমিনা ভাবি এবং শফিক ভাইয়েরও খুব ভালো লাগবে, তবে শ্যামল মিত্রের কণ্ঠ হলে আরো বেশি ভালো লাগতো। ওকে,

0: IGAS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGAS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
3: শুনছেন ঢাকা FM 90.4। আজ যা বলতে চাই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশজুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, ফেসবুকে সামান্তা, আমার বিয়ে খাওয়ার স্বপ্ন জীবনে পূরণ হবে না, ধন্যবাদ। আচ্ছা, সে জানিয়ে দিয়েছে সে বিয়ে শাদি আর করবে না, ঠিক আছে। কিন্তু আজকে আকাশে বাতাসে রোটে ছিল, ঘুরে বেড়াচ্ছিল যে সামান্তাকে দেখতে আসবে এরকম কিছু একটা। আর জাকারিয়া হোসেন আমাদের সাথে জয়েন করেছিল আবার। সামান্তা, সাইফুর ভাইয়া কাজে মন দাও, সবাই তোমার দোষ ধরতেছে। হ্যাঁ সাইফুর, কাজে ভালো করে মন দাও গিট্টু মিয়া, তোমাকে অনেক আদর করি, কিন্তু প্রেমে পড়েছো বলে যে তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান লাটে উঠাবে, আমার তো সংসার ধর্ম আছে, সব সব চলতে হয়, সবকিছু মেনটেন করতে হয়, বিপদে পড়ে যাবো, হ্যাঁ তখন কিন্তু তোমার চাকরি নিয়ে একটা টানে হবে। হ্যাঁ, তা প্রেম প্রীতি যাই করো না কেন, কাজে মন দাও, কাজ করো, প্রেমের সময় প্রেম করবে, ঠিক আছে। দোকান তো বেশিক্ষণ না, 8টা পর্যন্ত, তারপরে তুমি প্রেম করো, কোনো সমস্যা নাই, ফোনে কথা বললো। ওকে, সাবধান হয়ে যাও, কাজে মন দাও। ওই যে মালাই চা চায় তুমি দিয়ে দাও দুধ চা, আবার গুড়ের চা চায় নিয়াস আর তুমি দিয়ে দাও মালাই চা, এইভাবে হবে না, ভালো হয়ে যাও। আচ্ছা ভাইয়া, কাজে মন দাও, সবাই তোমার দোষ ধরছে, সামান্তা বলল। বিয়ে করবো না জীবনও, কোনো সমস্যা নাই। সিফাত রহমান লিখেছে, শুভ সন্ধ্যা মুকুল ভাই, একটি গান শুনতে চাই। ওকে, একটি না, একটার পর একটা ভালো ভালো গান শোনাচ্ছি আপনাদেরকে। আমার বিয়ে না, আমি বিয়ে কখনো করবো না। আচ্ছা সামান্তা বিয়ে করবে না, ওকে ঠিক আছে, এটা তার পারিবারিক সিদ্ধান্ত। তা একটা কাজ করতে পারো, মানে বিয়ে যে করবে না এই উপলক্ষে আমাদেরকে একটা দাওয়াত দিতে পারো আর কি, যে আমি মানে এটা প্রকাশ্য হয়ে যাক যে আমি বিয়ে করবো না, এই আপনাদের খাওয়াচ্ছি আর কি, আপনারা আর কখনো বলবেন না বিয়ে শাদীর কথা, এরকম কিছু একটা। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা কিছু একটা করো আর কি। কেরে মুকুল্লে মারতে আসছে রে। আচ্ছা সামান্তা, ওই যে প্রত্যেকের নাম টাম কিচ্ছু লেখে না, আমার মুকুল্লা বলে ডাকে, তারপর নানা রকম কথাবার্তা বলে, গত সপ্তাহে আমাকে মারতে চেয়েছিল, আজকেও মনে হয় মারতে আসবে, এরকম কিছু একটা হুমকি দেয়, হুমকি দেয় আমাকে। আমার খুব ভয় লাগে, আমার অফিস শেষ করে আমার নিচে নামতে ভয় লাগে, তো আমার তো মাথা টাথা ফাটিয়ে দেয়, মাথায় চুল কম, একটা ইট মারলে তো মাথা ফেটে যাবে। আচ্ছা আমাদের অমৃত বোস মুকুশ টি স্টল গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছে, যারা টি স্টল গ্রুপে নাই তারা জয়েন করে ফেলবেন, সেখানে আমাদের রাসেলকেও বলছি জয়েন করলে সেখানে কবিতাগুলো দিলে সবাই পড়বে। অহনা ইসলাম, অহনা জয়েন করে ফেলেছে, আসসালামু আলাইকুম, শুভ বিকেল, কেমন আছো মুকুল ভাইয়া? ভালো আছি ভাইয়া, অহনাকে অনেক ধন্যবাদ। তারপর বয়স 16তে প্রিয় একটা গান, বয়স 16তে প্রিয় একটা গান, এটা বয়স 16, আমি তো গানটা কোন গান, আর্টিস্টের নাম কি সামান্তা, জানি না এটা। আচ্ছা আমি দেখি খুঁজে পাই কিনা। তুমি কি এই গানটা গিট্টু ভাইকে ডেডিকেট করলা নাকি? না, আমি গিট্টুর সাথে মিলিয়ে যায় অনেক গান মিলে যায় আর কি, আমি তো ডেডিকেট করি না গিট্টুকে কিছু, প্রেমে পড়লে যেটা হয় আর কি, বলি একটা বলে কি আমাকেই বলেছে, কোরিয়ায় ওদিকে আর একটা বলে কি আমাকেই বলেছে, এরকম কিছু একটা। তারপর সামান্তা, যে যে পরিমাণ ধমকা এর থেকে তিতা ওষুধ খাওয়া অনেক ভালো বন্ধু, না ওর একটা হিটলার। আচ্ছা সুন্দর একটা আবহাওয়া তাই আমাদের এখন আমাদের এদিকে, জাকারে হোসেন, সুন্দর ওয়েদার। আচ্ছা আমি যখন অসুস্থ থাকি, সামান্তা লিখেছে, অসুস্থ থেকে ওষুধ খেতে ভালো লাগে না, তিতা লাগে, কিন্তু ও এত তেরা বলার বাইরে, ও তেরামিট থেকে, আচ্ছা কি হয়েছে, তিতা ওষুধ খাওয়া ভালো। ওকে, তা আফ্রিদা ওয়াসিম আমাদের সাথে জয়েন করেছিল, ভাইয়া আপনি আমার কমেন্ট পড়লেন না। আচ্ছা আফ্রিদা, এখন তো পড়লাম, ঘটনাটা হচ্ছে যে কমেন্ট তো আসতে থাকে একটার পর একটা, তা আপনি যখনই আপনি করেন তার আরো কমেন্ট যখন আসে তখন আপনার গুলো আবার নিচে নেমে আসে। এই যে আমি পড়তে পড়তে আসলাম না, এসে আপনাকে এই যে খুঁজে পেয়েছি আফ্রিদা ওয়াসিমা, আফ্রিদা ওয়াসিমা, এখন আপনার কমেন্টটা পড়লাম, এখন আবার উপরের কমেন্টগুলো আসবে, আপনি আরো নিচে নামতে থাকবেন, এভাবে হয়ে যায় আর কি। আচ্ছা শফিকুল হক, শফিক ভাই আমাদের, মুকুল ভাই আমি শুরুতে জয়েন করেছি, ফাহমিদা নবীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আপনি কমেন্ট অনেক পরে পড়লেন। আচ্ছা ওকে, শফিক ভাই প্রথম থেকে আমাদের সাথে ছিল, একটু নিশ্চুপ ছিল। জাকারিয়া খান, আমাদের এদিকে ভালোই বাতাস হচ্ছে, ভেরি গুড। জান্নাতুল মাওয়া আমাদের সাথে জয়েন করেছিল, তাসনুবা এবং মাহবুবা ফ্রম চট্টগ্রাম। ও আচ্ছা, এটা কি জান্নাতুল মামা আর একটা আইডি, আবার দুজনের নাম দেখতে পাচ্ছি। ভাইয়া, ওর ফুল নেম হচ্ছে তনয়া নুসরাত মেহবুবা। আচ্ছা, খুবই সুন্দর নাম, আমার দাঁত তাঁত ভেঙে যাচ্ছে। তনয়া, তনয়া নুসরাত মেহবুবা। ওকে, ঠিক আছে, তনয়া নুসরাত মেহবুবা, সবাই ওর নামে শুনলে এভাবে গান গেয়ে শোনায়। ও এখন ক্লাস এইটে পড়ে, আচ্ছা ছোট মানুষ পড়ে। আর আমি চট্টগ্রাম কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার ইংরেজি টিচার, আমি ইংলিশ কম পারি, ইংরেজিতে একটু কাঁচা, আমি অনেক কাঁচা। ওকে, আমাকে তাসনুবা ইংরেজি শেখাবে, যেহেতু ইংরেজিতে পড়ছে সে। আচ্ছা, আমাদের জন্য দোয়া করো ভাইয়া, অনেক অনেক দোয়া করি। হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক দোয়া করলাম, অনেক শুভকামনা রইল তনয়া নুসরাত মেহবুব এবং তাসনুবার জন্য, শুভকামনা রইল। রাজবাড়ি থাকি না জয়পুরহাট, রাজবাড়ি থাকি জয়পুরহাট না। আচ্ছা, দুইটা নাম একই রকম লাগে, জয়পুরহাট আর রাজবাড়ি, একটু আমার ঝামেলা হয়ে যায়, মনে হয় যে একই রকম। আচ্ছা, আমাদের সামান্তা থাকে রাজবাড়িতে, জয়পুরহাট না। ওকে, তারপর আমিনা আক্তার, শুভ সন্ধ্যা মুকুল ভাই, হাততালিতে আমি অভিভূত। আচ্ছা, আমাদের ভাবির জন্য একটু হাততালি দিলাম, আর কি করতে পারি। ভাবি ভালো আছেন? সামান্তা জিজ্ঞেস করেছে, আমাদের আমিনা ভাবি ভালো আছে না? ভাবি ভালো আছে। তারপর আরবি জ্যোতি, বান্ধবী ওই ঝগড়েটা কিভাবে ওষুধ খাওয়ায় বলতো? আচ্ছা আচ্ছা, সামান্তা বলে দিবে, জ্যোতি জানতে চেয়েছে যে ঝগড়েটা কিভাবে ওষুধ খাওয়ায়। ওকে, তারপর সাইফুর রহমান, বাঙালির অর্ধেক জীবন পার হয়ে যাবে জন্ম নিবন্ধন, এনআইডি, কাবিননামা, পাসপোর্ট ইত্যাদির ভুল সংশোধন করতে করতে। একদমই খাঁটি কথা বলেছে আমার গিট্টু মিয়া, এগুলা ফেরে পড়লে আর যদি কোনো মামলা মোকদ্দমায় পড়েন তাহলে দেখবেন জীবন শেষ। হ্যাঁ, খালি মামলার তারিখ দিবে আর আপনি খালি ঘুরতে থাকবেন। আর এইসব ভুল হলে, এনআইডি নিবন্ধন এইসব এইসব হলে খুবই বিপজ্জনক অবস্থা। এবং আমার ওয়াইফের জন্ম তারিখ আর তা আমার শাশুড়ির জন্ম তারিখ একই সালে লেখা, বুঝছেন? এমন হয়েছে, মানে আমার শাশুড়ি মার জন্ম তারিখ হচ্ছে আমার বউর জন্মসালের সাথে মিল আছে আর কি, একই বছরে দুজন জন্মগ্রহণ করেছে। কে কে কার মেয়ে কিছুই বুঝতে পারছে না, খুবই জটিল অবস্থা। এটা নিয়ে আমার শ্বশুর মশাই অনেক ঘোরাঘুরি করছে, সত্যি কাহিনী বললাম আর কি, অনেক দৌড়াদৌড়ি করছে, কোন দিকে কি যায়, কি করে কি করে করে, এখন ঠিক করেছে কিনা জানি না। তো আমি অনেকদিন দেখেছি যে তাদের এটা নিয়ে হুলস্থুর কারবার, যে আরে আমার বয়স, আমার ওয়াইফ বলছে আমার বয়স আর আমার বয়স সেম, কি একটা ঝামেলার মধ্যে। আচ্ছা, তারপর সামন্তা জাকারিয়া, আচ্ছা সবারটা পড়লাম, অনেক অনেকের সুমাইয়া শিফা অনেকের কমেন্টই পড়ে ফেলেছি। আর এখন স্টুডিও হইতে 6:33, আমরা একটা গান শুনব, তারপরে সময় হয়ে গেছে মাগরিবের আজান এবং নামাজের বিরতি। বিরতির পর এসে হোয়াটসঅ্যাপের কমেন্ট পড়বো, এর মধ্যে বাপরে বাপ, হোয়াটসঅ্যাপে তো কমেন্ট এসে ভরে গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসেন আপনারা আসলে, আমি বুঝতে পারি। মাঝে মাঝে আসলে দিলটা মনে হয় দিলওয়ালার মতো ভাগ ভাগ করে টুকটা টুকটা করে সবাইকে দিয়ে দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, গানে যেতে চাই। হ্যাঁ, গান শুনে ফিরে তারপর একটা ব্রেক নিব, মাগরিবের নামাজ আজানের বিরতি, তারপর আসছি, সুন্দর একটা গান শুনবো, শেখ ইস্তেহাকের কণ্ঠে নীলাঞ্জনা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

FM 90.4。আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।
5: শুনছেন ঢাকা FM 90.4। দীর্ঘ একটা বিরতির পর আবারও ফিরে আসলাম। নামাজ পড়লাম আর দুপুরে খেতে পারিনি, ওই যে গরুর ফার্মে গিয়েছিলাম, খুবই কঠিন একটা সময় কেটেছে, ভালো লেগেছে। কিন্তু শো থাকলে একটা টেনশন লাগে না, যে গরু দেখছি দেখছি, একটা আনন্দের মাঝখানেও।

মনে হচ্ছে যে অফিসে পৌঁছাতে হবে। তা বন্ধু বলল যে গাড়িতে এসে আমারে পৌঁছে দিবে, এই কারণেই আমি আসলে হুট করে বের হলাম 11:30 সময়। কিন্তু আসলে কঠিন হয়ে গেল, তারপরে 4:30 সে পৌঁছে দিবে, কিন্তু সেখানে আমি 4:50 এসে পৌঁছালাম। খুব টায়ার্ড লাগছিল, যাই হোক এখন খেয়ে মোটামুটি একটু শক্তি পেলাম আর কি, আপনাদের সাথে আরো কিছুটা সময় কথা বলতে পারবো। হোয়াটসঅ্যাপে আমার সাথে অনেকে জয়েন করেছে, মামা আমার গানটা প্লে করো, কি নামে ডেকে বলবো তোমাকে? আচ্ছা এই গানটা তো একটু আগেই বাজিয়ে দিলাম, কি ও মামা, মামা গান বেজেছে। আচ্ছা তারপর আমাদের সাথে নতুন আয়োজন জয়েন করেছে, আজকে প্রথম দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে, কি মিতু আক্তার। আচ্ছা মিতুকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনার পরিবারের নতুন সদস্য হিসেবে যুক্ত হলাম, ওয়েলকাম করবেন না? অবশ্যই করব মিতু, অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আর যেটা হচ্ছে যে আপনি আজকে প্রথম জয়েন করলেন, আমার নাম তো মুকুল আপনি জানেন, যে আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি আমাকে শুনতে পাবেন। ওকে, কোনো ঝড় বৃষ্টি হলেও আমি থাকি, সোমবার দিন যাই হোক আমি আসার চেষ্টা করি সবসময়। ওকে, আমার জন্য দোয়া করবেন এবং আপনাকেও ওয়েলকাম করছি, থাকবেন এবং আমাদের সাথে ফেসবুকেও জয়েন করবেন। ফেসবুকে গেলে আরও অনেক বন্ধুদের পেয়ে যাবেন, তাদের সাথেও একটা আড্ডা জমবে। আমাদের টি স্টল একটা গ্রুপও আছে ফেসবুকে, সেখানেও আপনি জয়েন করতে পারেন, আপনার লেখা ছবি কবিতা অনেক কিছু দিতে পারেন। ওকে, তারপর ফেরদোস আলম আমাদের সাথে জয়েন করেছে, ফেরদোস রংপুর গঙ্গাছড়া থেকে, ফেরদোসকে অনেক ধন্যবাদ। ফেরদোস ভালো থাকবেন, অনেক দোয়া করি আপনার জন্য। তারপর আরেকজন লিখেছে আফরোজা টুম্পা আমাদের সাথে জয়েন করছিল, হ্যালো হ্যাঁ হাই লিখেছে খালি আফরোজা টুম্পা, আপনিও আজকে প্রথম জয়েন করলেন, আমাদের সাথেই থাকবেন আশা করি। আর আমি মুকুল প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের সাথে থাকি। আচ্ছা একটু আগে হাসি বাজিয়েছিলাম, যে হাসির একটা এক্সারসাইজ করার চেষ্টা করলাম, একজন পাঠিয়েছে সব পেতনির হাসি, ধন্যবাদ আবার কথা হবে। ওকে, ও রাজু ভাই রংপুর থেকে, আচ্ছা সে লিখেছে। তারপর এফ এম পোকা মোহাম্মদ সিং থেকে কি লিখেছে, আমি একটা শিয়াল, টাকা পয়সা আমার কাছে মুরগির মতো। আচ্ছা খুবই ভালো, আচ্ছা আমি একটা শিয়াল, টাকা পয়সা আমার কাছে মুরগির মতো, আছে মানে জাপান সব খেয়ে ফেলেন না, একটু সঞ্চয় করতে হবে, একটু জমাতে হবে, তো বিপদ আপদের কথা তো বলা যায় না, তাই না? একটু টাকা থাকলে মনেও জোর থাকবে। কোনো এক সময় অনেক টাকা রোজগার করতাম, কিন্তু দেখতাম যে ওই সময়টা খরচ করে ফেলতাম কিংবা কিছু একটা কিনে ফেলতাম, অপ্রয়োজনীয় অনেক কাজ করতাম। তা দেখা গেল যে এখন বুঝতে পারি আসলে যে সবসময় কিন্তু মানুষের কাছে টাকা আসে না, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা উচিত, যে সবসময় কিন্তু আপনি দেখবেন যে একই রকম যাবে না, এই কারণে যখন আসে তখন একটু সহনশীল হয়ে টাকা পয়সা একটু রাখতে হয়, কেন বিপদ আপদের কথা বলা যায় না, আর তাছাড়া ভবিষ্যতে কি হবে তা আপনি জানেন না। তা আমরা আনন্দ ফুর্তিও করবো, কিন্তু সেই সাথে কিছু সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা উচিত, এবং ছোটদেরকে বাচ্চাদেরকে ওই জায়গায় অনুপ্রাণিত করবেন। আমি আমার বাচ্চাকে শেখাই, দেখা যায় যে এখন তো আর আমরা অত টাকা পেতাম না, কিন্তু এখন ঈদের সময় সবাই ভালো ভালো সালামি দেয়, বড় অ্যামাউন্ট একটা দিল, অনেক টাকা হয়ে গেল, সে করলো কি সব কাজিনদের নিয়ে একসাথে অনেক টাকা খেয়ে ফেললো, কিন্তু একটা ড্রেস কিনে ফেললো, এটা কিনে ফেললো, এটা কিনে ফেললো। আমি বুঝাই যে বাবা অর্ধেক তুমি রেখে দাও, অর্ধেক তুমি খরচ করো, তোমার যেটা শখ এটাও তুমি মেটাও, আর কিছু টাকা রেখে দাও, দেখবা কাজে লাগবে, তখন মেয়েটা একটু বুঝে। আচ্ছা আপনাদের দেখার উপায় কি? একজন আমাদের দেখতে চায়, ভাই আমাকে দেখে তো আপনি হতাশ হয়ে যাবেন, দেখার কোনো উপায় নেই, রেডিওতে তো আসলে কথাই শুনতে হয়। হ্যাঁ দেখি আর কি করবেন, মোটামুটি মনে করে নেন যে মাথায় চুল নেই, টাক মাথার একটা মানুষ আপনাদের সাথে কথা বলছে বসে আছে, ওকে এরকম একটা ব্যাপার আর কি, আর দেখি কি হবে। আর এই যে আমিও আপনাকে দেখছি না, তাই এর মধ্যে একটা মজা আছে, হ্যাঁ, যে না দেখা একটা জিনিস, রেডিওর শক্তিটা কিন্তু এই জায়গায়। টেলিভিশনে কিন্তু আমরা আর্টিস্টদের দেখতে পাই তখন একরকম, কিন্তু রেডিওতে যখন কথা বলি তখন মনে হচ্ছে যে কানে কানে ফিস ফিস করে কোনো একটা বন্ধু আমার সাথে কথা বলছে, এখানে হচ্ছে রেডিওর আসল শক্তিটা। ওকে, আর আমাদের কিছু শো হয় লাইভ হয়, সেখানে আপনারা আমাদেরকে দেখতে পাবেন। তা আমার কোনো লাইভ শো নেই, আমার শো এইভাবেই চলে, আমাদের যে ভালোবাসার বাংলাদেশ, তারপর ট্রাভেল শো, আরও কিছু কিছু শো আছে যেগুলো লাইভ হয় সেখানে একটু দেখা যায় আর কি, আর তাছাড়া আমাদের দেখার কোনো উপায় নেই। ওকে, চিরাং থেকে আরেকজন এসএমএস করে, ভাইয়া একটা গান শোনান, আতিফ আসলামের হিন্দি গান শুনতে চাই। আচ্ছা ও সাথী শুনতে চাই, গানটা অনেক সুন্দর, এটা দেন প্লিজ। চট্টগ্রাম পটিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছিল সে, ও সাথী শুনতে চাই। আচ্ছা আমি চেষ্টা করব, গান যদি সঠিক স্পেলিং লিখে থাকলে গানটা খুঁজে পাওয়া সহজ হয়, দেখা যাক। আচ্ছা ভাইয়া
হাসি আসেনি, খুবই জঘন্য ছিল। আচ্ছা, যে হাসিটা ছিল জঘন্য দেখে তো বাজালাম, সবকিছু কি গুণ্য হবে নাকি? কিছু জঘন্য জিনিস থাকবে আর কিছু গুণ্য জিনিস থাকবে। আচ্ছা, তুমি অনেক খারাপ ছেলে মুকুল, যে যাই বলুক তোমার থেকেও আমি ভালো আছি, ভেরি গুড। ও আচ্ছা, এটা তো ওই যে মুকুল্লা যে আমাকে মারতে চায়, তার কথা তো কাউন্ট করা যাবে না, তাই না? সে তো নিজেই একটা সন্ত্রাসী, আমাকে খালি হুমকি দেয় আমাকে, আমি তো কাউকে মারার কথা বলি না কখনো। আচ্ছা মুকুল ভাইয়া, আমি আনজামিউর রংপুর সদর থেকে শুনছি, আমি আছি, অনেক ধন্যবাদ আনজামিউর, খুব সুন্দর একটা নাম আনজামিউর, শুনতে আমার ভালো লাগে। আচ্ছা, আমার গিট্টু মিয়া কি লিখেছে, ভাইজান ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যা অনেক বড়, কিন্তু তারপরও এটা পড়বেন প্লিজ, সবার ভালো লাগবে। এটা কথা দিচ্ছি, বিগত এক বছর আপনাকে আর রিকোয়েস্ট করবো না, মাঝে মাঝে অনুরোধ করতে পারি। আচ্ছা, ভেরি গুড, রিকোয়েস্ট অনুরোধ সবই একই জিনিস, অনুরোধ করবা কোনো সমস্যা নাই, গান থাকলে বাজাবো নাহলে নাই। ওকে, আর এই শেষ ঘন্টা চলে আসছি, আপনারা আমার সাথে জয়েন করতে পারেন। আচ্ছা, আরও দুটা এসএমএস পড়ি যেহেতু অনেকক্ষণ কথা বলিনি। আপনি একদিন লাইভে আসুন, আমরা দেখতে চাই আপনাকে। ওকে, কোনো একদিন লাইভে করা সমস্যাটা কি, লাইভে আবার ব্যাপার থাকে তো, ওই আরেকজন মানুষ লাগে যে আবার ক্যামেরা ধরবে, মানে অনেক জটিলতা রয়েছে, তাই সবকিছু মিলে এই কারণে লাইভে আসা হয় না। আচ্ছা, কখনো সুযোগ থাকলে আমি ইনশাআল্লাহ লাইভে একদিন আপনাদের সাথে শো করবো। ওকে, আচ্ছা, জাকারিয়া লিখেছে, দাদু আমি আর আম্মু আমার ভাগ্নির জন্য চিপস নিয়ে আসার জন্য টাকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, একটা মেরে দিয়েছি আর তোমাকে শুনতে শুনতে খাইতেছি। আচ্ছা, ভালো করেছো, তবে সব পুরোটা মেরে দেওয়া ঠিক হবে না আর কি। হ্যাঁ, আমরা দেখি বিভিন্ন সময় যে আমাদের অর্থনীতির চাকা যারা ঘুরায় আর কি, এরা বিভিন্ন সময় দেখি যে পুরোটাই মেরে দেয়। কিছু খাও বাবা, কিছু মানুষের জন্য, জনগণের জন্য রাখো, তাহলে কিছুটা উপকার হয়। হ্যাঁ, সব খেয়ে ফেললে তো ঝামেলা, ভাতিজার জন্য চিপস নিতে বলছে, একটা খাও একটা তাকে দাও, তাই না? আচ্ছা ওকে, গানটা পুরোটাই দিয়ে দিলাম আপনাদেরকে, এটা আমি আর মারতে চাচ্ছি না, এটা সবাই মিলেই শুনি।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাই টিআইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: শুনছেন ঢাকা FM 90.4 আর সুযোগ হইতে 7:24 সময় দৌড়াচ্ছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, একটু সুন্দর গান শুনলাম মাইলসের একটু আগেই, আর এই মুহূর্তে আমি একজন আতিফ আসলামের একটা গান শুনতে চেয়েছে, তার গানটা খুঁজে পাচ্ছি না, তবে আতিফ আসলামের অন্য একটা গান শুনাবো, খুবই বিখ্যাত একটা গান। আর ফেসবুকের দিকে একটু নজর দিই, কেন এতক্ষণ হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়লাম। আলামিন আহমেদ লিখেছে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি, আমি মোহাম্মদ আলামিন, সিলেট হবিগঞ্জ থেকে শুনছি, দয়া করে জানাবেন। আর যে শান্ত আপু কই আছে, তিনি কি কোনো অনুষ্ঠান হয় না? আচ্ছা, দয়া করে জানাবেন। আচ্ছা, শান্ত আপু আমাদের রেডিওতে জব করতে, এখন সে অন্য চাকরি নিয়েছে, মানে মিডিয়ার বাইরে অন্য একটা কর্পোরেট চাকরি করে। ওকে, এই কারণে শান্ত আপুকে আপনি শুনতে পাচ্ছেন না। শান্ত মিডিয়ার বাইরে অন্য চাকরি করে আর কি, এটা হচ্ছে আসল কথা। শফিক ভাই জয়েন করেছে, মুকুল ভাই আপনার দোকানে কি দুধ চা আছে? আমাকে এক কাপ দুধ চা দিন একটু। শফিক ভাই অনেকদিন পর চা চাইলো। হ্যাঁ, সবসময় তো ভাবি খাওয়ায়, তো আমাদের আমেনা ভাবি সবসময় চা তৈরি করে দেয়, তাই গিট্টু তুমি একটু চা বানায় দাও শফিক ভাইকে, একটু দুধ চা দাও। ওকে, আর আমিনা আক্তার লিখেছে, মুকুল ভাই সন্ধ্যার চা নাস্তা খাচ্ছি, এক একজন এক এক রকম, আমি বাগরখানি চা, পূর্ণতার প্রিয় পুরি। আচ্ছা, আর আপনার বাগরখানি মিষ্টি, কি কথা মনে করলেন, বাগরখানি দিয়ে আমার পছন্দ, বাগরখানি দিয়ে পনির খাওয়া। হ্যাঁ, পনির দিয়ে বাগরখানি খেয়ে দেখবেন, এটাও খুব মজা, আর মিষ্টি দিয়ে বাগরখানি, ও সুপার, অদ্ভুত। মুকুল ভাই পাশে থাকলে অনেক ভালো লাগতো, সত্যি আমি যদি ভাবি একটু পাশে একটু কাছে থাকতাম না বাসাটা, হ্যাঁ আপনাকে জ্বালায় মেরে ফেলতাম, মানে এরকম বিকেলবেলায় দেখতেন যে একটা বেসরম একটা ছেলে সবসময় খালি নাস্তা খেতে চলে আসছে, এরকম একটা কাজ। ওকে, যাই হোক, কোনো এক সময় বাসায় আসলে অবশ্যই খাবো। তবে বাগরখানির কথা যেহেতু বললেন, আগে ছোটবেলায় দেখতাম, এখন আছে কিনা জানি না, আপনাদের ওইখানে যাত্রাবাড়ির ওইখানে থাকতে পারে, কিন্তু আমি আমাদের রামপুরের এখানে আর দেখি না। আগে মাথায় করে বাগরখানি বিক্রি করতো আর মিষ্টি থাকতো, মানে ছোট গোল বাটির মধ্যে সাদা রসগোল্লা আর কালো জাম কিংবা চমচমের মতো মিষ্টি থাকতো আর বাগরখানি থাকতো, এবং তখন তারা এই একটা বাগরখানির মধ্যে একটা মিষ্টি দিয়ে দিত। হ্যাঁ, আমরা ছোটবেলা অনেক খেতাম, যখন চাইনিবাগে ছিলাম ছোটবেলায় তখন হটপেটিসও বিক্রি করতো রাস্তায় ঘুরে ঘুরে। এখন ওইটা আছে, যে খুব কমে গেছে, তারপরও হটপেটিস দেখা যায়। আর হটপেটিসের বাজারটা মেরে দিয়েছে হচ্ছে লাইভ বেকারিগুলো, যে লাইভ বেকারি আসছে এরা আবার হটপেটিস বানায় থাকে, তাই এই কারণে একটু কমে গেছে। কিন্তু আগেও দেখতাম যে সবসময় বইমেলাতে গেলে আমি খুব খেতাম, আমার খুব ভালো লাগতো, মানে কয়লা দিয়ে করে, তো কয়লা দিয়ে করে, ভিতরে মাংস থাকে না, খালি পেঁয়াজ টিয়াজ থাকে, কিন্তু খুব কুড়মুড়ে হয়, মানে খুব ভালো লাগে একদম হটপেটিসটা খেতে, তো ওরকম। আর রাস্তায় আমাদের ছোটবেলার কথা মনে আছে, শফিক ভাই দেখেছেন কিনা আপনার মনে থাকার কথা, যে এরকম বাগরখানি আর মিষ্টি মাথায় নিয়ে বিক্রি করতো, বাগরখানি মিষ্টি চিৎকার দিত, তাই না? অনেক মজার খাওয়ার কথা বলেছেন। আচ্ছা, আমি দেখি, আমি বাগরখানি আর মিষ্টি বাসায় নিয়ে যেতে হবে, এটা খুবই সহজ। এখন আমাদের বাজার, বৌবাজার আছে আমাদের বাসার কাছে একটা, ওইখানে একটা দোকান দিয়েছে বাগরখানি বানায় তারা, বিভিন্ন রকম বাগরখানি রয়েছে, আর ওইখান থেকে বাগরখানি আর একটু মিষ্টি নিয়ে খাওয়া যাবে। কিন্তু আগের ওই টেস্টই পাই না, ওই যে মাথার মধ্যে যেটা ছিল ওই বাগরখানিটা একটু পাতলা ছিল কেমন জানি, অদ্ভুত মজা লাগতো। জান্নাতুল মাওয়া আমাদের সাথে জয়েন করেছিল, তাসনুবা শুভ সন্ধ্যা ভাইয়া। আচ্ছা, আচ্ছা আমি যাই না, তাসনুবা মেহবুবা, এই আপনাদের এই জান্নাতুল মাওয়া আইডিটা কি? আইডি এটা আবার নিজেরা তাসনুবা মেহবুবা লেখেন, একটু বুঝতে পারছি না। শিমুনুর আমাদের সাথে এখনো জয়েন করেছে, এখনো আছে আমাদের সাথে, শিমুকে অনেক শুভেচ্ছা। আর শিমু আপনি একটু লেখা দিবেন, খালি ছবি দিয়ে পাঠিয়ে দেন, একটু কথাবার্তা বলবেন সামান্তারা যেভাবে কথাবার্তা বলে কিংবা সবাই কিছু জানায়। তারপর আমাদের সাথে দিলওয়ালা জয়েন করেছে, শুভ হাইঙ্গিয়া, তিন তারিখ একটা বিয়ে কুমিল্লার দামান আর সিলেটটি হন্যা শহরে, আচ্ছা কুমিল্লার দামান আর সিলেটটি হন্যা শহরে বিয়ে, যদি বৃষ্টি হয় তাহলে। আচ্ছা বিয়ের জন্য তো আসলে বৃষ্টি কোনো সমস্যা না, বিয়ে শাদিতে তো বৃষ্টি কোনো ব্যাপারই না, আপনি চলে যেতে পারেন। এবং তিন তারিখের পর আমারও একটা, আমার একটা খালাতো ভাইয়ের বিয়ে হবে, খালা ফোন দিয়েছিল, আমার আপন মামাতো বোন, তার বিয়েটা হচ্ছে ছয় তারিখে, আমার খালাতো ভাইয়ের বিয়ে হচ্ছে ছয় তারিখে, এটা আমার বাসার কাছে। আমার বিয়ের দাওয়াত পেলে বাসার আশেপাশে হলে খুব ভালো লাগে, অনেক সময় দেখা যায় ওই সেনাগুঞ্জে বিয়ের দাওয়াত পড়ে, তা আমার তো আর ভাই গাড়ি নাই, এই গাড়ি ছাড়া সেনাকুঞ্জে যাওয়া যে কি বিপজ্জনক, আপনাদের যাদের বিয়ের দাওয়াত পড়েছে তারা টের পাবেন, বুঝলে, মানে আপনি একদম বিপজ্জনক অবস্থা, মানে গাড়ি ছাড়া যাওয়া যায় না। ওই উবার হলেও দেখবেন যে কত টাকা চেয়ে বসে, টাকা তো একটা গেল, তারপরও ওই ক্যান্টনমেন্টে গেটের মধ্যে জিজ্ঞেস করে নানা রকম জিনিস, মানে ঝামেলা লেগে যায়, মানে ওরকম সেনাকুঞ্জে বিয়ে খেতে গেলে একটা আমাদের জন্য বিরক্ত হয়ে যায় গাড়ি না থাকলে। তাই যাই হোক, এই বিয়ের দাওয়াতটা আমার আশেপাশে পড়েছে, খাওয়া যাবে। আচ্ছা সাইফুর বিশাল এক কবিতা লিখেছে, কিন্তু সাইফুর ঘটনা হচ্ছে যে এটা পড়া আসলে অনেক টাইমের ব্যাপার, হ্যাঁ এটা খুবই সুন্দর লিখেছে সবার কথা। এটা আমি একটু সাইফুর আমাদের মুকুল সি স্টল যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে একটু দিও, তাহলে আমি এটা পরে পড়ে নিব। আর এটা এখন পড়তে গেলে আমার শো একদম শেষ পর্যায়ে চলে আসছে, আরও অনেকের অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা ফাতেমাতুন আরশি, ফাতেমাতুন আরশি, কি বলিব দুঃখের কথা, সারাদিন কারেন্ট ছিল না, এখন একটু উকি দিয়ে আবার কারেন্ট পালাইলো মুকুল ভাই, তাই একটা পছন্দের গান শুনান, মন ভালো করে দাও। আমি তো সব পছন্দের গান, ভালো ভালো গান শোনাচ্ছি, আপনার মন ভালো হয়ে যাওয়ার কথা। আর কারেন্ট তো একটু দুষ্টামি করবে গরমের দিনে, কিছু করার নেই, আমাদের আসলে যে পরিমাণ এটা সরকারকেও কি দোষ দিব, সবসময় থেকে দেখছি মানে আমাদের যে পরিমাণ চাহিদা বিদ্যুতের, হ্যাঁ 18 কোটি 20 কোটি লোক মানুষ, এর মধ্যে যে পরিমাণ বিদ্যুতের খরচ সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না, তা এখন তো একটু লোডশেডিং হবেই, এটা কিছু করার নেই, মেনে নিতে হবে আর কি। রাকিব হোসেন, রাকিব চা খাবেন, ঢেলে দিব, আচ্ছা সে আমাদের এক খুজুরকে একটু নকল করলো আর কি, খুব ডায়লগটা খুব হিট হয়ে গিয়েছিল এক সময়। ভাইয়া একটা গান শোনান আতিফ আসলামের, আচ্ছা আতিফ আসলামের একটা গান আমি বের করেছি আপনাকে শোনাবো। মুকুল মামা, মামি কেমন আছে? মামি ভালো আছে শিমুনুর, শিমুনুরকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আমি আমি বিয়ে করব মুকুল মামা, ওকে আমি ছেলে দেখব তাহলে। আচ্ছা শিমুনুর আমাদের নতুন বন্ধু, সে বিয়ে করতে চাচ্ছে, তা আমি তো আসলে ঘটকালি করি না, তারপরে শিমুনুরের জন্য দেখি ছেলে টেলে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ আচ্ছা সামান্তার মতো না আমি, আচ্ছা শিমু শিমু লিখেছে সে সামান্তা বিয়ে করবে না, তার মতো না, সে বিয়ে করবে। আচ্ছা জাকারিয়া খান ভাইয়া, ওকে। তারপর আমাদের অহনা ইসলাম, আচ্ছা মুকুল ভাই আপনি কি এখনো নাস্তার জন্য টিফিন বক্সে সিদ্ধ আলু গাজন নিয়ে আসেন? আচ্ছা আপনার মনে আছে তাহলে না। আচ্ছা এখন রুটি নিয়ে চলে আসি, রোজ শীতকালে আমি ওই সবজিগুলো সিদ্ধ করে আনি, হ্যাঁ মটরশুঁটি, তারপর হচ্ছে গাজর, তারপরে পেঁপে, তারপর আলু, এই সিদ্ধ পুরো বাটির মধ্যে রাখি আর ওর মধ্যে একটু বিট লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিই, তো ওইটাই আমার বিকালবেলার নাস্তা। আমি আগেও যে অফিসে চাকরি করতাম অন্য জায়গায়, একটা অ্যাড ফার্মে ছিলাম কিংবা যেখানে যেতাম, আমাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতো, মজা পেত, বলতে হবে মুকুল ভাই আপনার নাস্তাটাই ব্যতিক্রমী, দারুণ বলে না, সবাই এক টুকটা করে খেয়ে না আমার পুরো বাক্স খালি করে দিত জানেন। এমনি বলতো যে আপনি ভাই একটা মানুষ কি যে করেন না, আপনি কি নাস্তা নিয়ে আসছেন, হ্যাঁ আলু নিয়ে আসছেন, আচ্ছা দেখি একটা খেয়ে ফেললো, আমার একটু মটরশুঁটি এক চামচ খেয়ে ফেললো, খেয়ে দেয় তারপরে আমার বাটি খালি, মানে বাটি খুললেই দেন বাটি শেষ হয়ে যায়। হ্যাঁ ওই যে একটু বিট লবণ দিই আর সিদ্ধ করি, তো মজা লাগে জিনিসগুলো শীতকালে, খুব মজা। তো এখন রুটি হালুয়া কলা এগুলো দিয়ে খাই আর কি। ওকে আজকের প্লে লিস্টে সব গান সুন্দর, আর সবসময় চেষ্টা করি প্লে লিস্টটা সুন্দর করার জন্য। হনা সামান্তা লিখেছে আন্টি কেমন আছে, ও সামান্তা একটু পরে জয়েন করেছে, আন্টির জন্য একটু দোয়া করবে, আন্টির যেটা হয়েছে যে ওই যে শ্বাসকষ্ট কমছিল না, তারপর ডাক্তার অনেক পরীক্ষা করলো, এক্স রে করলো, ইসিজি, ইকো, আরো বিভিন্ন জিনিস করে, যেটা হলো যে ধরা খেললো যে আমার লাঙে এবং হার্টের আশেপাশে একটু পানি জমেছে, এই পানির কারণে তার নেবুলাইজার কিংবা বিভিন্ন ওষুধ দিয়েও তার শ্বাসকষ্ট কমছে না। এখন ওই যে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওগুলা খেলে নাকি পানিটা কমে গেলে শ্বাসকষ্টর সমস্যাটা কমবে আর কি। তা সামান্তা আমার জন্য দোয়া করবেন বেশি করে। হ্যাঁ আচ্ছা, তারপর আফ্রিদা ওয়াসিম আলী কাছে থ্যাংক ইউ ভাইয়া কমেন্টটা পড়ার জন্য। আফ্রিদা, আমি সবসময় কমেন্ট পড়ি, ওই যে একসাথে অনেক থাকে তো এই কারণে অনেক সময় পড়া হয় না। সাইফুর রহমান লিখেছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, আচ্ছা, রাতের বেলা উঠে দেখি পাশে নাই বউ, এত রাত কোথায় গেল, কোথায় তাকে পাই, তারপরে মনে পড়লো আমি তো বিয়েই করি নাই। আচ্ছা অনেক সুন্দর ছিল, আমার একটু খুব সুন্দর করে লিখেছে। সামান্তা লিখেছে, রাসেল ভাইয়া রাগ করবেন না, আমি প্রথম প্রথম কবিতা না পড়লে অভিমান করতাম, এখন বুঝতে পারি। আচ্ছা ওকে, রাসেল একটু রাগ করেছে তার কবিতা পড়িনি। সামান্তা বুঝতে পেরেছে যে একটা শো, এই যে এত শত শত SMS কমেন্ট থাকে, হ্যাঁ, এই যে এখন আবার হোয়াটসঅ্যাপ ভরে গেছে, তা এখন আমি এই শো এর মধ্যে আমি যদি একটা বিশাল 3 পৃষ্ঠার কবিতা, তো আমার পক্ষে পড়া সম্ভব না। হ্যাঁ, ছোট কিছু থাকলে যে সাইফুর লিখলো তো এটা পড়ে দিলাম, তা ছোট কিছু থাকলে পড়া যায়, এগুলো নিয়ে আলোচনা করা যায়। শ্যাম্পু অনেকক্ষণ পরে জয়েন করেছে, নিজেকে বিয়ে করা গেলে আমার মতো বউকে আমি মেয়েটে মেয়েটে ডিভোর্স দিতাম। আচ্ছা, ও নিজেই বুঝতে পারছে যে সে কেমন ঘাটতারা মানুষ আর কি, তাই না? আচ্ছা ওকে, সামান্তা বুঝতে, আমাদের শ্যাম্পু বুঝতে পেরেছে। আর আমাদের শিমু বিয়ে করবে, সামান্তার কথা বলছে যে সামান্তার মতো না আমি বিয়ে করবো, আর সামান্তা বিয়ে করবে না, কিন্তু এমনি আমাদের দাওয়াতটাও দিবে বলছে। FM পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, আমি পুরুষ মানুষ, আমি কোনো রিলসে নাচবো? আমি তো নাচবো কেবল আমার বউয়ের কথা। ঠিক বলেছেন একদম, বলেন না। আচ্ছা, বউয়ের ন্যায্য কথা নাচা যায়, কিন্তু সবসময় বউয়ের সাথে হা হা করাটা এটা একটা ব্যক্তিত্বের লক্ষণ নয়। সবসময় বউর সাথে হা হা করতে নেই, বউর ন্যায্য কথা মানে বউকেও মূল্য দিতে হবে, কেন বউ আপনার জীবনসঙ্গী, তার কথারও মূল্য দিবেন। কিন্তু কখনো যদি ভুল কিছু বলে থাকে, হা হা করবেন না, তার সাথে তাকে বুঝিয়ে বলতে হবে। ওকে, আমার একটা অভিজ্ঞতা আছে, আমরা আগে একটা জায়গায় থাকতাম, কিছু নাম বলতে চাই না, তা আমি ওখানে কিছুদিন ভাড়া ছিলাম, তখন দেখতাম যে হাজবেন্ড ওই পাশের জমির মালিকের সাথে যখন ঝগড়া করতে থাকতো, তখন বউ এসো,
3: হ্যাঁ এটা কি করেছে, এটা তো ঠিক হয়নি, এটা করা, এটা, হ্যাঁ ঠিকই তো বলছো, রাব্বা তো ঠিকই বলেছে, আপনারা বেশি করেন,
2: এরকম বউকে কেউ ডাকেই দেয় নাই, মানে ভদ্রলোক কথা বলছে, বউ এসে আবার তার সাথে যোগ দিল। তো এইসব জিনিস খুবই খারাপ, আমার ঠিক না, বউদেরকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক না, মানে সবার সবার সম্মানের জায়গাটা। হ্যাঁ, তা আপনাকে তো মারে নাই, ঝগড়া করছে দুইটা পুরুষ কথা বলছে, কথা বলেন না, বউ এসে আবার মাঝখান থেকে ওই ধরেন এখানের মধ্যে আবার ঘি ঢেলে দিল, ঝগড়া চরম পর্যায়ে চলে গেল। তারপর দেখলাম ওই ভদ্রলোকের বউ আবার এসে পড়ল, একদম পুরা কারবার শুরু হয়ে গেল, বস্তিতে যেভাবে ঝগড়া লাগলে একের থেকে দেখবেন যে 100 জন হয়ে যায়, এরকম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সেটাই খাইয়ে দিবেন। সামান্তা আমাদের সাথে জয়েন করেছিল, আমি সব সামলে নিব। আচ্ছা, সামান্তা বলছে যে গিট্টু ভাইয়াকে একটু ছাড় দাও, আমি সব সামলে নিব। আচ্ছা, গিট্টুর প্রতি একটু মায়া জন্মেছে সামান্তার, না একটু প্রেমে পড়েছে ছেলেটা। আচ্ছা, গুড়ের চা আমি দিচ্ছি, তাও ভাইয়ার দোষ কেউ ধরবেন না। ওকে ওকে, ঠিক আছে সামান্তা, অনেক ধন্যবাদ সামান্তাকে। আর গিট্টু, সামান্তাকে একটু থ্যাঙ্কস দিও, সামান্তা তোমার জন্য এত সহানুভূতিশীল। ওকে, গানে যেতে চাই, গানের পর ফিরে আসছি। আতিফ আসলামের একটা গান শুনতে চেয়েছিলেন, গানটা খুঁজে পাচ্ছি না, কিন্তু যে গানটা বাজাবো এই গানটাও খুব বিখ্যাত একটা গান। বাজে না কেন? আরে বাজ, কম্পিউটার জিনিসটা ঝামেলা না, মাঝে মাঝে।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 7:42। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, গানে যাব, কিন্তু গানে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপে অনেকেই আমার সাথে রয়েছে, সবার কমেন্টগুলা পড়ি। এর মধ্যে ছবি পাঠিয়েছে অনেকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ছবিগুলা কি আবার ডাউনলোড করতে হয় কেন? খুলতে গেল তো ঝামেলা, দেখতে পাচ্ছি না কিছু। কই গেল? কারো দুঃখ বুঝতে হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। বাহ, খুব সুন্দর একটা ছবি পাঠিয়েছে, আমি খুললাম আর দেখি এটা লেখা। কথাটা একটা বলি, আরেকবার বলি, কারো দুঃখ বুঝতে হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে কিংবা মানে মানবিক কিছু চিন্তাভাবনা না থাকে, তাহলে মানুষের দুঃখ আমি কিভাবে ফিল করব, তাই না? আমরা অনেক সময় কিন্তু মানুষের দুঃখ, কষ্ট, হতাশার এসব কাহিনী শুনলে আমরা হাসি এবং আমরা তাকে নিয়ে অবজ্ঞা করি, অবহেলা করি। এই জিনিসটা একদমই ঠিক নয়। আমরা যদি তাকে কোনোভাবে সাহায্য করতে না পারি, আমার মনে হয় তার সাথে দূরত্ব বজায় রাখা উচিত। হ্যাঁ, কিন্তু কোনো কথা দিয়ে তাকে কষ্ট দেওয়া উচিত নয়। অনেকেই অনেক সময় নানা রকম দুঃখে, আসলে সবার দুঃখটাই কিন্তু সবার কাছে বড়। আমরা কিন্তু জিনিসগুলো একটু কম বুঝি, মাঝে মাঝে বলি যে এটা খুব নর্মাল ব্যাপার, কিন্তু যার হয় সে বুঝে আর কি। হ্যাঁ, যে এই কষ্টগুলো কেমন, আপনার কেউ একটা কষ্ট দিল, আপনি মনে হলো যে কি কেমন কি আবার, কিন্তু যাকে দিয়েছে সে বুঝতে পারে কষ্টটা কেমন। সেই কারণেই আমরা কারো মন নিয়ে আসলে আমাদের খেলা করার কোনো অধিকার নেই। আমাদের মোট কথা হচ্ছে একটু তাদেরকে সান্ত্বনা দেওয়া কিংবা যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়া, আর যদি তা সম্ভব না হয় তার সাথে কথাই না বলেন, আপনি দূরত্ব বজায় রাখেন যে না সে পাগল হয়ে গেছে আপনি মনে করছেন, তার দূরে থাকুক, কিন্তু মানুষকে কষ্ট দিবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর মোহাম্মদ আল আমিন সিলেট হবিগঞ্জ থেকে শুনছি, দয়া করে জানাবেন। আচ্ছা, এটা তো একটু আগে বললাম। আচ্ছা, আমি তোমার নতুন শ্রোতা, আমি মোহাম্মদ আল আমিন হবিগঞ্জ থেকে শুনছি, দয়া করে জানাবেন। আচ্ছা, শান্তর কথা তো একটু আগে আমি বললাম যে শান্ত আমাদের এখানে এখন আর জব করে না। ওকে মুকুল ভাই, আপনি কি ফেসবুকে নেই? একটা পেজ পেলাম, এটা কি আপনারই? আমার একটা পেজ রয়েছে, 45,000 না 50,000 ফলোয়ার। আমি পেজটেজ আসলে এত মেনটেন করি না, ফেসবুকে আমি রয়েছি। মুকুল মাহমুদুল আমিন লিখলেই আমাকে পেয়ে যাবে না, আমি লিখে দিই আপনাকে, আপনি পেয়ে যাবেন এই নামে, মুকুল MAHMUDUL আমিন। আমার বন্ধু লিস্টে যদি জায়গা থাকে অবশ্যই আমি আপনাকে ফ্রেন্ড বানিয়ে নিব। ওকে, আর না হলেও আপনি আমার সবকিছু দেখতে পারবেন, মুকুল মাহমুদুল আমিন লিখলে আপনি পেয়ে যাবেন। FM পোকা মমিনসিং থেকে লিখেছে, আমার মুখে বিষ হলেও অন্তরে তোমাদের ভাবি। আচ্ছা, বাপরে বাপ, মজার কথা। তারপর আসসালামু আলাইকুম মুকুল ভাই, প্রোগ্রাম ভালো লাগছে, রায়হান সৈয়দপুর থেকে। রায়হানকে অনেক ধন্যবাদ। রায়হান, প্রোগ্রাম আসলে কি ভালো লাগে আমি জানি না, আমার তো আসলে কথা বলাই কাজ, আপনারা SMS কমেন্ট পাঠান সেগুলো পড়ে শোনাই, তার পিঠে যদি দু একটা কিছু পাই আর কি, কিঞ্চিত কথাবার্তা বলি আর কি। ওকে, তা আপনারা একটু মজার মজার কথা লিখে পাঠালে তাহলে প্রোগ্রামটা আরো সুন্দর হয়, আপনাদের কথাগুলোই তো আমি পড়ে শোনাই, তাই এর মধ্যে আরো ভালো হবে। আচ্ছা, এর মধ্যে আমাদের রিচি জয়েন করেছে, রিচি লিখেছে, আমার ছোট ছেলে ওই পিকটা দিয়ে দিছে। আচ্ছা, ছোট ছেলে, আচ্ছা, মাশাআল্লাহ, অনেক দোয়া করি। আমাদের আমার কি ভাগ্নি না ভাতিজি, না ভাগ্নি, ভাগ্নি হবে আমার, না ভাগ্না হবে আর কি, আর কি ছোট ছেলে ভাগ্না। আমি না এই জিনিসটা গুবলেট পাকিয়ে ফেলি, মানে ভাইয়ের ছেলে মেয়ে আর বোনের ছেলে মেয়ে ভাগ্নি ভাতিজির মধ্যে আমার একটা ঝামেলা আছে আর কি। যাই হোক, রিচির বাচ্চাটা মাশাল্লাহ, আল্লাহ ওকে অনেক বড় করুক, অনেক ভালো মানুষ হিসেবে তৈরি করুক, এই দোয়া করি। আর রিচি আপনি ঘাবড়াবেন না, আপনার হাজব্যান্ডের জন্য আমরা সবাই দোয়া করছি ইনশাআল্লাহ। উনি বিদেশে রয়েছেন, প্রবাস জীবন যাপন করছেন, সেখানে অসুস্থ, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ তিনি ভালো হয়ে যাবেন। ওকে, দিলওয়ালা জয়েন করছে, খালার জন্য দোয়া থাকলো ভাই, রিচি গেল কই। আচ্ছা, দিলওয়ালা রিচির মধ্যে কি একটা কি দারুণ সম্পর্ক না, এগুলাই কেমন একটা আত্মার সম্পর্ক। একটু আগেই দিলওয়ালা রিচি SMS করলো, তারপরেই দেখি দিলওয়ালা লিখছে যে রিচি গেল কই, রিচি আছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে তো সংসার করে আমাদের শোটা শোনাও একটু কঠিন ব্যাপার। হ্যাঁ, সবাই তো সামান্তার মতো চুপচাপ বেকার, ঘরের কোনো কাজকর্ম নাই, শুধু বসে বসে আমাদেরকে শুনে, এরকম মানুষ তো পাওয়া খুব কঠিন ব্যাপার। তা রিচি একটু ব্যস্ত মানুষ, যাক তার পরিবার সামনে যতটুক সে আমাদের শুনতে পারে। ওদিক দিয়ে সামান্তা আবার রাগ করছে যে কি আমি তোমাকে শুনি বলে কি আমাকে বেকার বললা, এরকম কিছু একটা না বললাম আর কি, এটা দুষ্টামি করে না, সিরিয়াসলি মানে বেকার বলতে আমিও তো বেকার। হ্যাঁ, আমার তো ফুল টাইম কোনো জব করি না, মানে আমরা একটু রিল্যাক্স না, কিন্তু এরা তো সংসার চালাতে হয়, অনেক ঝামেলা, মানে বাচ্চাদের মানুষ করা, এই দেখা, এই রান্না খাওয়া দাওয়া, মানে এক বিধি মানে কঠিন একটা অবস্থা, মানে একটা চাকরির চেয়ে কম না কিন্তু একটা সংসার চালানো। আমি তো বাসায় দেখি যে আমার বউ যা করে, বাপরে বাপ, আল্লাহ তাকে ভালো রাখুক, এই দোয়া করি আর কি। সবাই সবার বউর জন্য দোয়া করবেন ভাই, এরা যে পরিশ্রম করে বিশ্বাস করেন, আমি বাসায় থাকি তো দেখি, সকালে উঠে বাচ্চার নাস্তা, রূপকথার স্কুলে নাস্তা খাওয়ানো, তারপর টিফিন কিনিবে, একটা যন্ত্রণা, সবসময় তো কেনা জিনিস ভাল লাগে না, কিছু বানিয়ে দেয়, নুডলস করে দেয়, কিংবা রোল বানায়, চিকেন ফ্রাই বানায়, বিভিন্ন জিনিস করতে হয়, এগুলা করে করে দেয়, তারপর স্কুল থেকে নিয়ে আসলো, আবার গার্ডিয়ান ডাকলে, আমি তো খুব একটা যাই না, হ্যাঁ ফাঁকিবাজ একটা মানুষ, দেখা গেল আমার বই গেল স্কুলে গিয়ে, রূপকথার কোনো প্রবলেম হলে কথাবার্তা বলে, টিচাররা ডাকে সবসময়, এগুলো করতে হয়, তারপর বাসার রান্নাবান্না, আম্মা ওষুধগুলা অনেক ঝামেলার, অনেকগুলো ওষুধ, এগুলো দেখানো, দেখা যায় যে আমার ওয়াইফই সুন্দর করে ওষুধের গায়ের মধ্যে বাংলায় লিখে স্ট্যাপেল করে দেয় যে এটা খাবেন দুপুরে খাবার পর, এরকম লিখে লিখে দেয় আমাকে। যাক, আল্লাহ ওকে ভালো রাখুক, সবাই দোয়া করবেন। আচ্ছা, তারপর আমাদের সাথে সাইফুর, আচ্ছা সাইফুর, ঘটনা হচ্ছে কি, এত বড় লেখা আমি একটু পড়তে চাই, সাইফুর খুব কষ্ট করে লিখেছে, তারপরও আচ্ছা, একটি বিশাল মেঘের তৈরি বিছানা, সেখানে সবাই বিশাল সাইজের বালিশ আর কম্বল নিয়ে কমায় চলে গেছে। আচ্ছা, আনন্দ ঘুমের ঘরে হাত পা ছুড়ে, আচ্ছা আমার একটু পড়তে হবে, আমি একটু টায়ার্ড হয়ে গেছি, মানে আমি হাটে গিয়েছিলাম তো গরুরহাটে, এসে ভাতও খাইনি আজকে, হ্যাঁ এই কারণে আমার একটু টায়ার্ড লাগছে আজকে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে দাদু আমাদের এখানে। আচ্ছা, ঢাকার কোথায় থাকো জাকারিয়া একটু জানাবে? হ্যাঁ ওকে, তারপর আচ্ছা এবার একটু আমি চেষ্টা করি যে আমাদের সাইফুর কি লিখেছে। ভাঙা ভাঙা স্বপ্নমাত্র জোয়া লাগছিল, কেরে ভাই ডাকবো। আচ্ছা মুকুল, মুকুল ভাই, আচ্ছা এক চোখ খুলে চিল্লাচ্ছে কেন, আমি মাত্র স্বপ্নে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে শপথ নিচ্ছিলাম, ওফ একদম শেষ মুহূর্তে ঘুমটা ভাঙলো। জ্যোতি কম্বলটা টেনে মুখ দিয়ে, ধুর আমি স্বপ্নে দেখছিলাম খাটের নিচে আলাদিনের চেরাক পেয়েছি, ঘষতে যাব, আর অমনি তোমাদের চিল্লাচিল্লি। সামান্তা বলছে যে তোমরা তো তাও বড় বড় স্বপ্ন দেখছো, আমি স্বপ্ন দেখছিলাম বিরিয়ানির দোকানে গেছি, লেগ পিসটা মুখে দেবো, ব্যাস স্বপ্ন শেষ। পূর্ণিমা পাশ ফিরে শুয়ে, শান্ত হও বোন, শান্ত হও, চলো সবাই মিলে আবার চোখ বন্ধ করি, মিশন ভাঙা স্বপ্ন পূরণ করব। আচ্ছা, স্বপ্ন নিয়ে এসে লিখেছে অনেক বড় একটা গল্প আর কি। ওকে, আচ্ছা অ্যাপসে একটু প্রবলেম করছে। আচ্ছা, অনেকেই তো শুনেছেন, জানি না হঠাৎ করে হতে পারে, আমি জানিয়ে দিব আমার কর্তৃপক্ষকে, ঠিক হয়ে যাবে, সেদিনও ঠিক হয়েছিল, তারপর আজকেও ঠিক করে দিব এই মুহূর্তের মধ্যে। মাঝে মাঝে এমন হতেই পারে, এগুলো ইন্টারনেটের ব্যাপার, লাইন স্লো থাকলে মাঝে মাঝে সমস্যা হয়। ওকে, একটা গান শুনবো ছোট, গানটা শুনে ফিরে এসে তারপরে বিদায় নিব। হোয়াটসঅ্যাপে ফেসবুকে তো অনেকে ওয়েট করছে, অনেক কমেন্ট আছে ফেসবুকে, এটা একটু শুনে ফিরে আসছি। মিলার গান, হ্যাঁ, ফুয়াদ ফিচারিং।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমার বিদায় সময় হয়ে গেছে। শফিক ভাই দেখেছি মুকুল ভাই সাইফুলের পোস্টটা কিন্তু দেখেছেন, দারুণ হয়েছে। কিন্তু আমি দেখেছি, পড়েছি, আসলে টায়ার্ড হয়ে গেছি এত বড় পোস্ট পড়তে। কারণটা হচ্ছে যে আমি দুপুরে ভাত খাইনি, ওই যে গরুর ফার্মে গিয়েছিলাম, এই কারণে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি বাসায় গিয়ে আবার পরিপূর্ণভাবে দেখব। গিট্টু দেখছো শফিক ভাইয়ের তোমার পোস্ট ভালো লেগেছে সবার, আর সবাই পড়ে নিবে এখানে। আর সামান্তা বলছে টাটা, তাড়াতাড়ি চলে যাই, কারেন্ট চলে যাচ্ছে। ওকে, কারেন্ট চলে যাচ্ছে সে নাকি বুঝতে পেরেছে। কারেন্ট নাই, ও ফোন অফ হয়ে যাবে, কারেন্ট নাই তার ফোন অফ হয়ে যাবে। সারাদিন কথা বলে টোটো কোম্পানির ম্যানেজার, ওই ফোনের চার্জ টুজ থাকে না। শফিক ভাই লিখেছে মুকুল ভাই রেডিওর কত আরজে আছে, কারো উপস্থাপনা আমাকে টানে না, শুধু আপনার উপস্থাপনার জন্য এখানে পড়ে আছি। আমার কানটা যাওয়ার সময় লাল করে দিলেন আবার ভাই, লজ্জা লাগে কেউ যদি একটু প্রশংসা ভালো কথা বলে আর কি। আচ্ছা, সানজিকে খুব ভালো লাগতো আপনাকে বলেছিলাম। হ্যাঁ, আমি সানজিকে আপনার কথা বলেছি, সানজি আপনাকে চিনেছেও এবং আপনার কথা বলেছে। ওকে, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, সবার জীবনে খারাপ সময় আসে, আবার আমারও আসছিল, পরে আর যায় নাই। এই হৃদয়ের মাঝে হোগলার বেড়াকে পেলাম, খুব মজার মজার কথা লেখে মাঝে মাঝে। সবার জীবনে খারাপ সময় আসে, আবার চলে যায়, কিন্তু আমার জীবনে আসছিল আর যায় না। ওকে, শ্যাম্পু লিখেছে আমার জীবনে সবচেয়ে বড় সিরিয়াস টেনশন, বিয়ের দিন যদি কান্না না আসে তখন কি করব, গ্লিসারিন দিয়ে কাঁদতে হবে আর কি। বিয়ের দিন না কাঁদলে কিন্তু ঝামেলা আছে, অনেকজন দেখবেন কটু কথা বলবে, বলবে মেয়েটা কেমন বেশরম, দেখেন বিয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কান্নাকাটি করছে না, এরকম। রিচি লিখেছে আসসালামু আলাইকুম সাইফুর ভাই, এক কাপ চা দাও, পরোটা দাও ভাই, সব এফএম বন্ধুরা কেমন আছে, সবাই ভালো আছে রিচি। তারপর প্রাইম সাদি আমাদের সাথে জয়েন করেছে, ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি, সবসময় মাথায় রাখবা বন্ধুদেরকে ততটুকু পরিমাণ টাকা ধার দাও যতটুকু মেরে দিলে সহ্য করতে পারবা। এটা শুধু বন্ধু না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু ধার দিবেন আর কি। হ্যাঁ, আমি কিন্তু বড় একটা ধরা খেয়েছি আর কি, হ্যাঁ, বহু লক্ষ টাকার একটা ধরা খেয়েছি, বলে ফেললাম আর কি কথার সাথে সাথে। আল্লাহ তাকে হেদায়ত দান করুক। নাম্বারও বন্ধ, বাসাও পাল্টে চলে গেছে, আমি টাকাটা মনে হয় পাবো না আর কি। তার এক আত্মীয়র খোঁজ পেয়েছি, আজকে রাতে গিয়ে তাকে ফোন দিব, চেষ্টা করছি আর কি, যদি কিছু উঠানো যায় আর কি। জানি না, মানে অনেক কঠিন একটা সময় যাচ্ছে আমার, মানে একদম বড় একটা ধরা খেয়ে গেলাম। আমি এরকম একটা লোক যে কিনা, একটু বলি মানুষের আচরণ কেমন হতে পারে, মানে যে কিনা তার দুটা বাচ্চাকে কোরআনে হাফেজ বানিয়েছে, সে আমার টাকাটা দিচ্ছে না আর কি। খুবই দুঃখজনক, খুব খারাপ লাগে। এবং আমার কথা হচ্ছে মানুষ বিপদে পড়তেই পারে, টাকা পরে দিবে কিংবা দিতে পারছি না, সে আমার ফোনটাও ধরে না, এটাই হচ্ছে দুঃখজনক। তা কোরআনে হাফেজ বানিয়েছ, তোমার মন মানসিকতা ভালো, তুমিও নামাজ রোজা করো, তুমি আমার ফোনটা ধরে বলো যে আমি দিতে পারছি না, আমি দুই বছর পর থেকে দিতে পারবো, আমি তাতেও খুশি। আমার কথা হচ্ছে যে আমার ফোন ধরে তো কথা বলবে, কেমন রাগ লাগে বলেন, এতগুলো টাকা নিয়ে গেল, লক্ষ লক্ষ টাকা, সে ফোন ধরছে না, এবং যে কাজটা করেছে সে বাসা পাল্টে, আমি তার আগে যে বাসা চিনতাম এটা আমরা চিনি না, সে দূরে কোথাও চলে গেছে এবং কারো কাছে, সে আরো অনেকের থেকে টাকা নিয়েছে, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, আল্লাহ তাকে হেদায়ত দান করুক। শিমুনুল লিখেছে হ্যাপি বার্থডে মুকুল মামা, কেন আজকে তোমার জন্মদিন না? আমার হলো 7 ডিসেম্বর জন্মদিন, ভালো ছেলে বিয়ে করবো। ওকে শিমুনুল, আমি দেখছি আর কি, হ্যাঁ, আমি ভালো ছেলের সন্ধান পেলে আপনাকে খোঁজ দিব। ঘটনা হচ্ছে যে খুঁজে বের করতে হবে আর কি, আমার মতো ভালো ছেলে পাওয়া তো একটু কঠিন ব্যাপার, আমি খুঁজতে হবে আর কি, আমার মতো একটা খুঁজি একটা। হ্যাঁ, আমার মতো মুকুলের মতো ভালো একটা ছেলে পেলে আমি আপনাকে অবশ্যই জানাবো। আন্টিকে আল্লাহ সুস্থ করে দিক, জান্নাতুল মামা লিখেছে, অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, আম্মা যাতে সুস্থ হয়ে যায়। সাদি লিখেছে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন তত সুন্দর, চমৎকার, এবং আমার সাথে মিলে গেছে, আমারও জীবনের চাহিদা কম এবং ভালো আছি আর কি। হ্যাঁ, কিছু টাকা পয়সা মানুষ মেরে দিয়েছে, যাক এটা আল্লাহ তাদের বিচার করবে। তারপর পাগল আমাদের সাথে জয়েন করেছিল, পাগল নাম হয় কিভাবে ফেসবুকে আরো? আচ্ছা আচ্ছা, জাকারিয়া তো আমার ধারে কাছেই থাকে, মগবাজারের দিকে থাকে জাকারিয়া, আমি তো আড্ডাবাজি করি শান্তিনগরে সবসময়। হ্যাঁ, আমাকে আজকে মেসেঞ্জারে ফোন দিবেন, রাতের বেলা আমি বাসায় পৌঁছাই 10টার সময়, বাসায় গিয়ে আগে হাত মুখ ধুয়ে, মানে গোসল করতে হবে, গরুহাট থেকে গেছি তো গোসল করতে হবে। ওকে, তারপর ভাইজান সবাইকে মেনশন করে দিয়েছি ফেসবুক গ্রুপে, সবার পড়ার আদেশ রইল, অবশ্যই সাইফুলের লেখাটা সবাই পড়বেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি। আর কোরবানি আসছে, কোরবানিদের আগে তো আপনাদের সাথে কথাই হবে, এর মধ্যে অনেকে গরু কিনে ফেলবেন। আমি জানি যে শুক্রবার থেকে গরু কেনার হাট বসে যাবে, এখন থেকেই আস্তে আস্তে আনাগোনা হচ্ছে, আগামী সোমবার গরু নিয়ে অনেক কথা হবে আর কি। হ্যাঁ, তাই সবাই ভালো থাকুন, আর যাবার বেলা বলছি যে সকল কবরবাসী পিতামাতার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, এবং জীবিত বাবা মা যাদের রয়েছে ঘরে, আল্লাহ তাদের সবাইকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, এই প্রত্যাশা করি। আর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। আপনারা অনেক মানুষ, আম্মা সবসময় গেলে বলে যে রেডিওতে আমার কথা বলেছিস তো, দোয়া চেয়েছিস তো, আম্মা খুব খুশি হয়। হ্যাঁ, আপনারা সবাই মন থেকে একটু বলবেন আল্লাহকে, এত মানুষ যদি বলে অবশ্যই আল্লাহ শুনবে। আল্লাহ যাতে আমার আম্মাকে নেক হায়াত দান করে, এবং এই যে সাময়িক যে অসুস্থতা রয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে পানি জমেছে, ইনশাআল্লাহ এগুলো ওষুধ খাচ্ছে, কমে যাবে। হ্যাঁ, দোয়া করবেন আমার প্রয়াত পিতার জন্য, দোয়া করবেন আল্লাহ যেন আব্বাকে বেহেশত নসিব করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী সোমবার আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: অবশ্যই
3: বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শিউলি রানীমালা। শুরুতেই শিরোনাম। দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, পবিত্র ঈদুল আজহা 28 মে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত, আগামী অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচিত প্রতিশ্রুতি ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলন হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে 4 ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ঐক্য গঠনে প্যারিসে শিল্পোন্নত 7টি দেশের অর্থমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু। এবং সিলেটে দ্বিতীয় শেষ টেস্টে সফররত পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন,
2: আগামী 10 ইদুল হজ, 1447 হিজরি, 1400 জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 28 মে, 2026 তারিখ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
0: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-27 অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NSC। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রাজধানীর আগারগাঁওয়ের NSC সম্মেলন কক্ষে NSC-র এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এডিপিতে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের এডিপিতে।
4: প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
3: অর্থমন্ত্রী জানান, নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রাধান্য দেওয়া হয়েছে। এডিপিতে বরাদ্দ পাওয়া শীর্ষ 5টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 3টি হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
4: আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনে দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে আর সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি।
3: অর্থমন্ত্রী আরো জানান, নতুন অনুমোদিত প্রকল্পের মধ্যে বৈদেশিক অর্থায়ন নির্ভর প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থার প্রতিফলন। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
4: জাতীয় অর্থনৈতিক পরিষদে এনএসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
3: আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিপিতে নতুন অনুমোদিত প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে 1277টি নতুন প্রকল্প সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পিপিপি এর আওতায় 80টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগের প্রতি গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ব্রিফিং এ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা সচিব এস এম শাকিল আক্তার উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, তিনি সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তারেক রহমান সংরক্ষিত আসনে নির্বাচিত তাঁর দলের নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি আজ রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। আরো শুনুন প্রতিবেদনে।
5: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। ভূমি সেবা উপলক্ষে সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। তিনি বলেন, কৃষি জমি আর অন্য কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
6: দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোন কাজে আমরা ব্যবহার করতে দেব না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নীতিতে আমরা প্রোটেকশন দেব, যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে।
5: ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা সেটা জনগণের সামনে তুলে ধরা।
7: সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করা জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়।
5: সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একটি প্রতিনিধি দল আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মিজরা ফজলুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংস্থাটির পানি, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রধান পিটার জর্জ এল মেস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপেয় পানির সংকট নিরসনে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় ইউনিসেফ প্রতিনিধি দল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশে 5টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সাইদ বিন সামিখ আল মাররি আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র 1টি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের 8টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সামিক আল মাররি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে তার দেশের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার বৃদ্ধির বিষয়ে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ড ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন আজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়, অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এলএনজি আমদানির জন্য ব্যয় সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া পেট্রো বাংলার এলএনজি আমদানির অর্থ পরিশোধেও সহায়তা বাড়ানো হবে বলে জানানো হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে একটি অভিন্ন অবস্থান গঠনের লক্ষ্যে G7-ভুক্ত শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রীরা প্যারিসে দুদিনের বৈঠক শুরু করেছেন। মন্ত্রীরা যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও বৈশ্বিক বন্ড বাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করবেন। এটি বিশেষ করে জাপানের জন্য উদ্বেগের বিষয়। এছাড়া তারা অর্থনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক ভারসাম্যহীনতা মোকাবেলায় একটি অভিন্ন সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য বিরোধ ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলায় G7 এর বর্তমান সভাপতি ফ্রান্সকে সংলাপ অব্যাহত রাখার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীনের বিপুল পরিমাণ বিরল খনিজ সরবরাহের ওপর নির্ভরতা কমানো বৈঠকের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আগামীকাল অর্থমন্ত্রীদের এ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আলোচক দলের বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে তাদের সর্বশেষ 14 দফা প্রস্তাব জমা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে। জাতিসংঘ গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ড ও অধিকৃত পশ্চিম তীরে জাতিগত নিধনের ইঙ্গিতের নিন্দা করেছে। আজ এক নতুন প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংস অপরাধের সামিল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইসরায়েলের হামলায় অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত ও 40 জন আহত হয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: অবশেষে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুদিন হাতে থাকতেই ম্যাচ জয়ের সুবাতাস বইছে ক্রিকেট পাড়ায়। মুশফিকুর রহিমের 17 রানের উপর ভর করে 390 রানে অল আউট হয় টাইগাররা। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় 436 রানের। ফলে পাকিস্তানকে জিততে হলে করতে হবে 437 রান, গড়তে হবে রানের রেকর্ড। তৃতীয় দিন শেষে 2 ওভার খেলে পাকিস্তান কোনো রান করেনি এবং কোনো উইকেটও হারায়নি। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া শতক এবং মাহমুদুল হাসান জয় ও লিটন কুমার দাসের অর্ধ শতকের উপর ভর করে বাংলাদেশ এই পুঁজি সংগ্রহ করে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছেন 137 রানের ইনিংস। তার আগে তিনি গড়েছেন 2টি রেকর্ড। টেস্টে 14তম শতক করেন মুশফিক। এই শতকে যৌথভাবে শীর্ষে থাকা মমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। মুশফিক ছাড়াও লিটন 69 এবং মাহমুদুল হাসান জয় খেলেছেন 52 রানের ইনিংস। পাকিস্তানের হয়ে 4টি উইকেট নেন খুররম শাহজাদ, 3টি উইকেট পেয়েছেন সাজিদ খান। এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন অনন্য এক রেকর্ড। ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের আর কোন ক্রিকেটারের এই 16,000 রানের কোন রেকর্ড নেই। মুশফিকের পরের অবস্থান তামিম ইকবালের। তামিম করেছেন 15,249 রান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে আগামীকাল সকাল ১০টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাতে ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। পবিত্র ঈদুল আজহা ২৮ মে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে বৈঠক অনুষ্ঠিত। আগামী অর্থ বছরের জন্য ৩,০০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ঐক্য গঠনে প্যারিসে শিল্পোন্নত ৭টি দেশের অর্থমন্ত্রীদের ২দিনের বৈঠক শুরু। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে সফররত পাকিস্তানকে জয়ের জন্য ৪৩৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জারিন তাসনিম ঐশী। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৫ এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার পর সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৫ এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ, শিরোনামটি বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করছে। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, দীর্ঘদিন ধরে শিশু স্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে। যেখানে টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকে সেখানে হাম সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যায়। তাই দেশের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক সংবাদ। বাংলাদেশে হাম প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে, তবে নানা কারণে জনসচেতনতার অভাব, ভৌগোলিক দূরত্ব, স্বাস্থ্যকর্মীর সংকট কিংবা সামাজিক কুসংস্কারের ফলে কিছু এলাকায় টিকা গ্রহণের হার কম ছিল। এর ফলে ওইসব এলাকায় হাম সংক্রমণ বেড়ে গিয়ে হটস্পট তৈরি হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ টিকাদান অভিযান পরিচালিত হয়, যেখানে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা হয়। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং গণমাধ্যমের প্রচারণা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ফলে হটস্পট হিসেবে চিহ্নিত ৩০টি উপজেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এবং নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, হাম প্রতিরোধে টিকা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জানিয়েছে, হাম প্রতিরোধে ২ ডোজ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এই নীতি অনুসরণ করে জাতীয় টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে, তবে এই সাফল্যের মধ্যেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই টিকাদান কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হটস্পট এলাকায় সংক্রমণ কমলেও দেশের অন্যান্য অঞ্চলে নজরদারি অব্যাহত রাখতে হবে। এছাড়া হাম সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের মনোবলও বেড়েছে, তারা মনে করছেন তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে। এই সাফল্যকে ধরে রাখতে হলে তাদেরকে আরও প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালিয়ে যেতে হবে, যাতে মানুষ টিকা গ্রহণের গুরুত্ব ভুলে না যায়। বিশেষ করে গ্রামীণ এলাকা যেখানে তথ্য প্রবাহ কম, সেখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্ত করা কার্যকর হতে পারে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে এই সাফল্যকে টেকসই করা। হাম সংক্রমণ কমে আসা মানে এই নয় যে ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে গেছে। তাছাড়া এবার সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ আসায় এবং সমন্বিত উদ্যোগের ফলে রোগটির একমাত্র প্রতিষেধক টিকা সংগ্রহে জোর তৎপরতা পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, দেশে বর্তমানে হাম শিশু মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে, তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর শরীর

আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd।
2: প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা? আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Welcome to the show, Bander Gun Shuroon. Ben Beef Set.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মনটা
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
2: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

Rock Nation, Ag Station.

Destination, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
4: ঢাকা FM 90.4
1: সারা দেশে
4: সবার সাথে।